আকাশবাণী শিলচর শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। আজ বৃহস্পতিবার, 25শে আষাঢ় 1948 শকাব্দ, 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16ই জুলাই 2026 খ্রিস্টাব্দ।

0: সমুদ্র দিন রাত্রে দুলছে এবং অবোধ মাতার মতো আপনার নবজাত ক্ষুদ্র ভূমিকে মাঝে মাঝে উন্মত্ত আলিঙ্গনে একেবারে আবৃত করে ফেলছে, তখন আমি এই পৃথিবীতে আমার সর্বাঙ্গ দিয়ে প্রথম সূর্যালোক পান করেছিলেম। নবশিশুর মতো একটা অন্ধ জীবনের পুলকে নীলাম্বর তলে আন্দোলিত হয়ে উঠেছিলেম। এই আমার মাটির মাতাকে আমার সমস্ত শিকড়গুলি দিয়ে এর স্তন্যরস পান করেছিলেম। একটা মূঢ় আনন্দে আমার ফুল ফুটত এবং নবপল্লব উদ্গত হতো। যখন ঘন ঘটা করে বর্ষার মেঘ উঠত, তখন তার ঘন শ্যামচ্ছটায় আমার সমস্ত পল্লবকে একটি পরিচিত করতলের মতো স্পর্শ করত। তারপরেও নবনব যুগে এই পৃথিবীর মাটিতে আমি জন্মেছি। আমরা দুজনে একলা মুখোমুখি করে বসলেই আমাদের সেই বহুকালের পরিচয় যেন অল্পে অল্পে মনে পড়ে। আমার বসুন্ধরা এখন একখানি রৌদ্রপিত হিরণ্য অঞ্চল পরে ওই নদী তীরের শস্য ক্ষেত্রে বসে আছেন। আমি তার পায়ের কাছে কোলের কাছে লুটিয়ে পড়ছি। অনেক ছেলের মা যেমন অর্ধমনস্ক অথচ নিশ্চল সহিষ্ণুভাবে আপন শিশুদের আনাগোনার প্রতি তেমন দৃকপাত করেন না, তেমনি আমার পৃথিবী এই দুপুরবেলায় ওই আকাশ প্রান্তের দিকে চেয়ে বহু আদিমকালের কথা ভাবছেন, আমার দিকে তেমন লক্ষ্য করছেন না। আর আমি কেবল অবিশ্রাম বকেই যাচ্ছি।
1: অমৃতবাণী অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী গঙ্গাধর মণ্ডল।

সাগর সেনের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল আজকের বন্দনা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন ক্ষেতে খামারে।

পূজা পার্বণের প্রথম প্রিয় ফুল হল জবা। সাদা, কমলা, হালকা পিঙ্ক, লাল, হালকা বেগুনি, সাদা, লাল, দোরঙ্গা প্রভৃতি নানা জাতের জবা ফুল দেখা যায়। সব ধরনের মাটিতেই জবার চাষ হয়। গ্রীষ্ম ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এই ফুলের চাষ হয়। তবে কয়েকটি প্রজাতি শীতপ্রধান এলাকারও চাষ হয়ে থাকে। বহু বর্ষজীবী জবা গাছ 1 থেকে 10 ফুট বা বেশি লম্বা হতে পারে, আর হালকা দোআঁশ মাটি সবচাইতে আদর্শ। জাত হিসেবে যদি চিন্তা করা হয় তাহলে 1 থেকে বহু পাপড়িযুক্ত জবা ফুল জাত অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের হয়। আমরা এই জবা ফুল যদি চাষ করতে চাই তার বংশবৃদ্ধির জন্য সাধারণত শাখা কলম বা কাটিং, দাবা কলম অর্থাৎ গ্রাউন্ড লেয়ারিং, গুল কলম অর্থাৎ এয়ার লেয়ারিং প্রভৃতির সাহায্যে জবার বংশবৃদ্ধি ঘটানো হয়। সাধারণত বর্ষার শুরুতেই কলম প্রস্তুত করা হয়। সুস্থ সবল 1 বছরের পুরনো পেন্সিলের মতো সরু ডালকে কাটিং করে চারা তৈরি করা হয়। 8 থেকে 10 ইঞ্চ এইরূপ ডালগুলি কেটে নিচের অংশ তেটসাভাবে কেটে সেরাডিক্স বি উদ্ভিদ হরমোনে ডুবিয়ে ছায়াযুক্ত জায়গায় মাটিতে বা টবে অল্প মাকিয়ে পুঁতে দিলে 10 থেকে 15 দিনের মধ্যেই শিকড় বেরোবে। 2-1 মাস বাদে ওই চারা বাগানের জমিতে বা টবে লাগানো যাবে। বর্ষার শুরুতে বা শেষে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতায় 2 ফুট মাপের গর্ত খুঁড়ে পাতা পচা বা গোবর সার, 1 মুঠো হাড়ের গুঁড়ো বা স্টেরামিল মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে 10 থেকে 15 দিন বাদে চারা লাগাতে হয়। আর রোজ প্রয়োজন মতো জল দিতে হবে। তবেও কিন্তু খুব সহজেই এই জবার চাষ করা যাবে। সার প্রয়োগের ক্ষেত্রে বলা যেতে পারে যে খুব বেশি সার কিন্তু জবা পছন্দ করবে না। কাঁচা গোবর বা তরল সার দেওয়া উচিত হবে না। সমপরিমাণ গোবর ও সর্ষের খোল 15 থেকে 20 দিন একসঙ্গে পচিয়ে সার হিসেবে দেওয়া যাবে। আর রাসায়নিক সার এক্ষেত্রে না দেওয়াই ভালো। পরিচর্যা কিন্তু করতেই হবে, তবে টবে বেশি পরিচর্যার প্রয়োজন। হালকা দোআঁশ মাটিতে গোবর পচা বা পাতা পচা সার ও সর্ষের খোল সমপরিমাণে ভালো করে মিশিয়ে তাতে পুরনো কলিচুন প্রতি টবে 1 চা চামচ অর্থাৎ প্রায় 5 গ্রাম ও 1 মুঠো হাড়ের গুঁড়ো সার দিতে হবে। জল নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। অনেক সময় গাছে কুঁড়ি বা ফুল না আসলে অনুখাদ্য ট্রেসেল 4 ভাগের 1 চামচ প্রতি গাছে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। কুঁড়ির অভাবে বা ঝড়ে পড়লে 2 মিলিলিটার প্ল্যানোফিক্স হরমোন বা 5 লিটার জলে স্প্রে করলে ভালো কাজ দেবে। খুব একটা রোগ পোকা দেখান পাবেন না। তা শিকড় পচা রোগ দূর করতে হলে জল বর্ষা জমিতে সেটা যাতে না হয় সেটা দেখতে হবে। পোকার মধ্যে লাল মাকড়, মিলিবাগ, শোষক পোকা প্রভৃতি ফুল ও পাতার রস খেয়ে নেয়। এদের দমনের জন্য মেলাথিয়ন স্প্রে করলেই চলবে।

খেতে খামারে শুনলেন। আকাশবাণী শিলচর, এখন লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী কল্যাণী দাম।

এতক্ষণ লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুলগীতি শোনা যাবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবং দুপুর 2:45 নজরুলগীতির শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়। হিন্দি ছবির গান শুনতে পাবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। পুরনো দিনের হিন্দি ছবির গানে অনুষ্ঠান ভুলে বিসরে শুনবেন সকাল 9:15। সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পিনাক ভট্টাচার্যের সন্তুর বাদন শুনবেন। রাত 10:00 এই অনুষ্ঠানে খেয়াল ও তারানার শিল্পী চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়। বেলা 10:00 বাংলা ছবির গান। বেলা 11:00 আধুনিক গান শুনবেন গৌতম মজুমদার ও উষা উথুপের কণ্ঠে। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী নচিকেতা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন বনানী চৌধুরী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন নন্দিতা দেব ও মিষ্টু দত্তর পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গানে অনুষ্ঠান বেলা 12:30। দুপুর 2:00 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে স্বপ্না দের গিটার বাদন শুনবেন। দুপুর 2:30 ভজন শুনবেন অনুপ জলোটার কণ্ঠে। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান।

ভাষা অনুষ্ঠান বিকেল পাঁচটা ৩৫ মিনিটে, সন্ধ্যে ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা যথারীতি সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে। এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ পালন নিয়ে বলবেন বড়মামদা, বিন্যাকান্দি, নতুন রামনগর এবং সোনাইয়ের প্রগতিশীল মৎস্যজীবী উত্তম কুমার রবিদাস এবং শাহাদুল আলম বরভূঁইয়া। রাত ৮টায় অনুষ্ঠান খেলার জগৎ। রাত ৮টা ১৫ মিনিটে পুরীতে রথযাত্রা উপলক্ষে প্রচারিত হবে একটি বেতার প্রতিবেদন, রথযাত্রা অফ লর্ড জগন্নাথ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত ৯টা ১৫ মিনিটে। রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে সাহিত্যের অনুষ্ঠান সৃজন। এতে স্বরচিত কবিতা এবং ছোট গল্প পাঠ করবেন সুব্রত কুমার রায়। আজকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আবার বলছি। সুপ্রভাত সকাল ৭টা ৫ মিনিটে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল ৭টা ৪০ মিনিট ও দুপুর ১টায়। সকাল ৯টা ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পিনাক ভট্টাচার্যের সন্তুর বাদন শুনবেন। রাত ১০টায় এই অনুষ্ঠানে খেয়াল ও তারানার শিল্পী চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়। বেলা ১১টা ৩০ মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন বনানী চৌধুরী। দুপুর ২টা ৩০ মিনিটে ভজন শুনবেন অনুপ জলোটার কণ্ঠে। বিকেল ৫টা ৫ মিনিটে মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল ৫টা ৩৫ মিনিটে। রাত ৮টায় অনুষ্ঠান খেলার জগৎ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত ৯টা ১৫ মিনিটে। রাত ৯:৩০ প্রচারিত হবে সাহিত্যের অনুষ্ঠান সৃজন। এতে স্বরচিত কবিতা এবং ছোট গল্প পাঠ করবেন সুব্রত কুমার রায়। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে সংবাদ শুনবেন।

কমিটির সদস্য। দেশখ্যাত এই খেলোয়াড় ধনরাজ পিল্লাই। মহারাষ্ট্রের পুনের খারকিতে তাঁর জন্ম, 1968 সালের 16 জুলাই অর্থাৎ আজকের দিনেই। হকি খেলার মাঠে ধনরাজের যাত্রা শুরু হয়েছে তাঁর দাদা রমেশ পিল্লাইয়ের হাত ধরে। প্রথম ম্যাচে ধনরাজ দেখিয়েছেন তাঁর খেলোয়াড় সুলভ প্রতিভা। মাত্র 17 বছর বয়সে তিনি মণিপুরে জুনিয়র ন্যাশনাল হকি টুর্নামেন্টে খেলেছেন, এরপর ন্যাশনাল হকি টুর্নামেন্টও। মাত্র 11.6 সেকেন্ডে হকির স্টিক হাতে নিয়ে ধনরাজ 100 মিটার দূরত্ব অনায়াসে অতিক্রম করতে পারতেন, আর সেজন্য হকির জগতে তাঁকে তুফান বলা হতো। তবে 1989 সালে নতুন দিল্লিতে এশিয়া কাপে তাঁর আন্তর্জাতিক ম্যাচের যাত্রা শুরু। এরপর লন্ডন, ফ্রান্স, মালয়েশিয়া, জার্মানি ও হংকংয়ের বহু বিদেশি ক্লাবে তিনি খেলেছেন। আজও এই প্রখ্যাত ভারতীয় খেলোয়াড় নিজেকে যুক্ত রেখেছেন হকির জগতে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী ফরগিভ মি আম্মা। 3 দশক ধরে ধনরাজ পিল্লাইয়ের খেলোয়াড় জীবনকে খুব কাছ থেকে দেখে বইটি লিখেছেন সাংবাদিক সন্দীপ মিশ্র। আজকের দিনে এই হকি খেলোয়াড়ের নাম নিলেই গর্বে ভরে ওঠে আমাদের বুক। দীর্ঘজীবী হন ধনরাজ পিল্লাই।

0: চক দে ইন্ডিয়া ছবি থেকে গানখানি শুনলেন হেমা সরদেশাই ও সহশিল্পীদের কণ্ঠে। এবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রাবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টারমশাই ঠিক করে দিতে, সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন, ও আর উপদ্রব করার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যালাভ করে, কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানো টিউটার। সে যাত্রা লালু পরিত্রাণ পেলে, কিন্তু মনে মনে রইল ও মার পরে চটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ, বছর কয়েক হল পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তাঁর পায়ের ধুলো নেন, কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফিরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মার আনন্দ ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে।
0: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বিধানসভায় দাবি করেছেন, গত 10 বছরে অসমে প্রায় অর্ধেক হ্রাস পেয়েছে দারিদ্র্যের হার। তাছাড়া আগামী 5 বছরে অসমে ঝড়ের গতিতে কাজ হবে বলে উল্লেখ করেছেন তিনি। আজ প্রথম পৃষ্ঠায় এ নিয়েই মূল শিরোনাম করেছে বার্তালিপি। সেই সঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে বারবার বাধা দেওয়ায় বিধায়ক অখিল গগৈকে সদন থেকে বহিষ্কার করা হয়েছে বলেও পত্রিকাটি উল্লেখ করেছে। এদিকে মণিপুরে আসাম রাইফেলস ক্যাম্পে ভাঙচুর এবং অগ্নিসংযোগের খবরও ছবি দিয়ে প্রথম পৃষ্ঠায় তুলে ধরেছে বার্তালিপি। পরিস্থিতি মোকাবিলায় শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুঁড়তে হয়েছে বাহিনীকে, খবরটি রয়েছে সাময়িক প্রসঙ্গেও। সাময়িক ও যুগশঙ্খ এইমাত্র স্টুডিওতে এসে পৌঁছেছে। দুটো কাগজই বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রধান শিরোনাম করেছে। যুগশঙ্খের শিরোনাম, বামপন্থী চিন্তাধারা পিছু টানছে, বাধার প্রাচীর ভেঙে এগোনোর সংকল্প মুখ্যমন্ত্রীর। আর সাময়িক প্রধান শিরোনামে মুখ্যমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে লিখেছে, আগামী 5 বছর ঝড়ের গতিতে কাজ হবে। অন্যান্য খবরে সাময়িক জানাচ্ছে, 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ড পুনর্বিবেচনা, ফরমান মন্ত্রী কৌশিকের, খবরটি উঠে এসেছে যুগশঙ্খেও। অন্যদিকে বিধানসভায় মন্ত্রী কৌশিকের মন্তব্য নিয়ে যুগশঙ্খ জানাচ্ছে, কপৌ জারুলের বেগুনি রঙে

সাজবে গুয়াহাটি। বার্তালিপি আজ এক্সক্লুসিভ খবরে অম্বিকাপুরটির সেই অভিশপ্ত দুর্ঘটনার খবর দিয়ে জানাল, তিন মাস ধরে এইমসের বিছানায় রুজিদেব, প্রায় একাই লড়াই করছে পরিবার। পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন গতকাল 18 দিনে পড়েছে বলে বার্তালিপি ও সাময়িক প্রথম পৃষ্ঠায় ছবি সহ উল্লেখ করেছে। বিশ্বকাপ ফুটবলের খবরে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনের দুর্ধর্ষ জয়ের প্রেক্ষাপট উঠে এসেছে বার্তালিপির হেডলাইন। ফুয়েন্তের ফু মন্ত্রের দিকে অবাক বিস্ময়ে চেয়ে রয়েছে ফুটবল বিশ্ব।

যুবসংঘের আরও কিছু উল্লেখযোগ্য খবর। ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তি কার্যকর, কৃষক ক্ষুদ্র শিল্পে নতুন দিগন্তের বার্তা মোদি। শিলচর পুর নিগমের চূড়ান্ত তালিকায় ভোটার 2,70,774 জন। বার্তালিপি জানিয়েছে, উৎপাদন বাড়লে রাজ্যে ডিমের সিন্ডিকেট এমনিতেই বন্ধ হবে বললেন মুখ্যমন্ত্রী। ইডির সমন পেতেই মমতাকে সরি লিখে ঋতব্রত শিবিরে মদন, অভিষেকের জন্য দলত্যাগ একটা বাহানা বললেন মমতা। সাময়িক প্রসঙ্গের খবর, 1951 সালের এনআরসিতে বাবার নাম কাগজ দেখানোর সুযোগ পেলে জেল খাটতাম না, একতরফা রায়ে বিদেশি, 13 বছর পর শুনানির নয়া সুযোগে আশ্বস্ত নূরজাহান। এবার বিদেশ মন্ত্রকও জানাল, পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয়, স্রেফ ভ্রমণ নথি। এবারে দেখে নেব পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। যুবসংঘের আজকের সম্পাদকীয় শিরোনাম, রণাঙ্গন জলপথ। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, বিদেশি নির্ধারণ নিয়ে সুপ্রিমে বড় পর্যবেক্ষণ। এবং বার্তালিপি দৈনিকের আজকের সম্পাদকীয় শিরোনাম, স্পেন ফুটবলের পুনর্জন্ম। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময় আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

দেশবন্ধনা শুনলেন ক্যালকাটা কয়ারের পরিবেশনায়, আকাশবাণী শিলচর। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 7:24:50। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,500 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। এটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপাতের মধ্যে চলবে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হয়েছে। আজ প্রভু জগন্নাথদেবের রথযাত্রা। শ্রীক্ষেত্র পুরী সহ দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গে করে মহাসমারোহে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতরাতের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকার ব্যয়ে মোবাইল ফোন উৎপাদন প্রকল্পেরও অনুমোদন দিয়েছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্প আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি জানান যে এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের উপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করা হচ্ছে।
1: मोबाइल फोन मैन्युफैक्चरिंग इसमें 62,500 करोड़ रुपीज का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया है इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपेरिजन में। और भारत जो मोबाइल फोन इम्पोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। হরিয়ানার জিন্দ রেল স্টেশনে জিন্দ সোনিপাতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির

0: দেশে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী কর্মসূচি রয়েছে তাঁর। জালন্ধারে শ্রী মোদী যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাত্রী সুবিধার্থে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ পুনর্নির্মিত 75টি রেল স্টেশনের উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর। নির্বাচন কমিশন পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা এবং দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে। দিল্লিতে খসড়া ভোটার তালিকায় 5ই আগস্টের পরিবর্তে 17ই আগস্ট প্রকাশিত হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে 29শে জুলাইয়ের পরিবর্তে 8ই আগস্ট পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 19শে অক্টোবর। পাঞ্জাবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন 3রা আগস্ট পর্যন্ত। রাজ্যে খসড়া ভোটার তালিকা 31শে জুলাই পরিবর্তে 13ই আগস্ট প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা বার হবে 12ই অক্টোবর। তেলেঙ্গানায় খসড়া ভোটার তালিকা 10ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 12ই অক্টোবর প্রকাশিত হবে। কর্ণাটকে খসড়া তালিকা 17ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 19শে অক্টোবর প্রকাশিত হবে। 80তম স্বাধীনতা দিবসের উদযাপনের প্রস্তুতি উপলক্ষে আগামী 15ই আগস্ট দিল্লির লালকেল্লা বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। সরকারের দেওয়া বিশেষ অনুমতি যাদের থাকবে তারাই 15ই আগস্ট লালকেল্লা চত্বরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যে পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারে দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলেই তিনি জানান। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনে বাজারে প্রবেশ করতে পারবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল বেলজিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য গোলটেবিল বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই বৈঠকে অনুষ্ঠিত আলোচনার প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে ভারত ও ইউরোপের মধ্যে অংশীদারিত্বে যে পারস্পরিক আস্থা ও স্বাচ্ছন্দ্যবোধ গড়ে উঠেছে, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তারও জোরদার হয়েছে।
1: As open societies and as market economies, India and the EU have a natural affinity. The rule of law and the sanctity of contracts are central to our thinking. When it comes to sensitive technologies, this is all the more important. The fact is that emerging technologies literally hold the potential to shape our lifestyle and future. India and the European Union have developed this trust with each other and now strive to take that into the business and technology domains.
0: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সামাজিক মাধ্যমের এক বার্তায় জানান যে এই আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গভীর সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে এবং একই সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন সুযোগগুলো চিহ্নিত করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে। ভারতে বর্তমানে 7টি স্থানে প্রায় 9 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পরমাণু বিদ্যুৎ চুল্লি রয়েছে। এছাড়াও 8,000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এগুলির মধ্যে রয়েছে প্রেসারাইজ হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়লিং ওয়াটার রিয়্যাক্টর এবং লাইট ওয়াটার রিয়্যাক্টর। প্রেসারাইজ হেভি ওয়াটার রিয়্যাক্টর চালানোর জন্য প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি প্রয়োজন। গত সপ্তাহে মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারতে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম আনার পথ সুগম হয়েছে। অস্ট্রেলিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইউরেনিয়াম নিরবিচ্ছিন্নভাবে ভারতকে সরবরাহ করবে। শ্রীক্ষেত্র পুরীসহ দেশে বিভিন্ন স্থানে আজ শুরু হচ্ছে ভগবান জগন্নাথ সহোদয়।

অগ্রজ বলভদ্র ভগিনী দেবী সুভদ্রার বিশ্ববিখ্যাত রথযাত্রা। বার্ষিক এই রথযাত্রা উৎসব চলাকালীন ভগবান জগন্নাথ ও সহোদর রথে চড়ে ভক্তদের দর্শন দেন এবং গুন্ডিচা মন্দিরে যান। পুরীর শ্রীমন্দির প্রশাসন উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশে 630 বছরের প্রাচীন রথযাত্রা, কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। মাহেশে রথের পাশাপাশি গুপ্তিপাড়া রথ, মহিষাদল রথ, ইস্কন মায়াপুর ও ইস্কন কলকাতার রথযাত্রাও উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার এলবার্ট রোডে ইস্কন মন্দিরে দুপুর 12টায় রথযাত্রার সূচনা করবেন। আজ থেকে খুলে দেওয়া হবে কেরালামের শবরীমালা মন্দির। এদিন সন্ধ্যে থেকে 21 জুলাই পর্যন্ত মন্দির দর্শন করতে ও পুজো দিতে পারবেন ভক্তরা। অরুণাচল প্রদেশ, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অসম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, উত্তরবঙ্গ ও উত্তরাখণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 95 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্ডেজ ও দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,000 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদনের প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরেই

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত কপু ফুলের হালকা বেগুনি রঙে সমগ্র গুয়াহাটি মহানগরকে সাজিয়ে তোলা হবে। রাজ্যের গৃহনির্মাণ ও নগর উন্নয়ন পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল বিধানসভায় বিধায়ক প্রদ্যুৎ বরদলের উত্থাপন করে এক প্রশ্নের উত্তরে জানান যে রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুরের অনুকরণে গুয়াহাটিকে পার্পল সিটি হিসেবে গড়ে তুলতে গুয়াহাটি মহানগর ইতিমধ্যেই সব ওয়ার্ডের নাগরিক সমিতি, উন্নয়ন সমিতি তথা স্থানীয় প্রশাসনের কাছে স্বেচ্ছামূলকভাবে এই পদক্ষেপে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে এই পদক্ষেপের অংশ হিসেবে ঝালুকবাড়ি থেকে খানাপাড়া পর্যন্ত জাতীয় সড়কের দুপাশে বৃহৎ পরিসরে গাছের চারা রোপণ করারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিধানসভায় গতকাল পিএম কিষাণ প্রকল্পে ঋণের বিষয় নিয়ে বিধায়ক চক্রধর গগৈর এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা জানান যে এ পর্যন্ত 18,59,000 কৃষক পিএম কিষাণ প্রকল্পের অধীনে অর্থ লাভ করেছেন। কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষামূলক কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে রাজ্যের উদ্যমী কৃষকদের সহায়তা করার জন্য রাজ্য সরকার প্রয়াস অব্যাহত রেখেছে বলে কৃষিমন্ত্রী জানান। শিলচর পৌর নিগম নির্বাচন 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার দাবি আপত্তি নিষ্পত্তি করার পর পৌর নিগমের 42টি ওয়ার্ডের 270,000-এরও বেশি লোককে অন্তর্ভুক্ত করে গতকাল এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। নতুন ভোটার তালিকা অনুযায়ী শিলচর পৌর নিগম এলাকায় মোট ভোটারের সংখ্যা 270,774 জন। এর মধ্যে 129,878 জন পুরুষ ভোটার, 140,885 জন মহিলা ভোটার এবং 11 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এই চূড়ান্ত ভোটার তালিকা জেলা প্রশাসনের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। সারা আসাম বিচার বিভাগীয় কর্মচারী সংস্থা তাদের 13 দফা দাবির সমর্থনে গতকাল থেকে রাজ্যব্যাপী দুদিনের কর্মবিরতি শুরু করেছে। সেট্টি কমিশনের পরামর্শবলীর ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রদান করা নির্দেশ সম্পূর্ণরূপে কার্যকর না করার প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে বিচার

বিভাগীয় কর্মচারীরা এই প্রতিবাদ কার্যসূচিতে অংশগ্রহণ করছেন। সংগঠনটির কর্মকর্তারা অভিযোগ করে জানান যে দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় এবং সেফটি কমিশনের সুপারিশ বাস্তবায়ন সঠিকভাবে না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের কর্মবিরতির সময় শুধুমাত্র জরুরি পরিষেবা এবং আদালতের অনিবার্য কাজকর্ম কার্যকর থাকবে, তবে অন্যান্য প্রশাসনিক কাজকর্ম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে কর্মকর্তারা জানান। এদিকে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা আদালতের কর্মচারীরা গতকাল থেকে দুদিনের প্যান ডাউন আন্দোলন কার্যসূচিতে অংশগ্রহণ করছেন, যা আজ শেষ হবে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলা সড়ক নিরাপত্তা সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তার পৌরোহিত্যে আয়োজিত সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলাজুড়ে প্রয়োগ অভিযান জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। উল্লেখ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জীবন সুরক্ষিত রাখতে প্রয়োগ অভিযানে বৈধ লাইসেন্স ও পারমিট নিশ্চিত করতে অটোরিকশা পরীক্ষা করে দেখা হচ্ছে। বৈঠকে দ্বিচক্রযানে চালক ও পিছনের যাত্রীকে হেলমেট পরতে নির্দেশ দেওয়া হয়। দ্বিচক্রযানে তিনজন আরোহী কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশ দেওয়া হয়। রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি সাংস্কৃতিক কেন্দ্র ও পালংঘাটের শিবদুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় গতকাল থেকে জেলার চারটি বিদ্যালয়ে 15 দিন ব্যাপী গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় নৃত্য, সঙ্গীত, নাটক, অঙ্কন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। হাইলাকান্দি শহরের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল জেলা পরিষদ সদস্য অঞ্জন নাথ, সহকারী আয়ুক্ত প্রসেনজিৎ দে, সমাজসেবী লালন প্রসাদ গোয়ালা, বিদ্যালয়ের উপাধ্যক্ষ চিরঞ্জীব সিং প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে শিল্প সংস্কৃতির চর্চা, সৃজনশীল প্রতিভার বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ বৃদ্ধি করা এই কর্মশালার মূল লক্ষ্য। আসাম গোর্খা সম্মেলন পঞ্চমুখ শাখার উদ্যোগে গত সোমবার গোসাইপুর নেপালী বস্তিতে নেপালী আদি কবি ভানুভক্ত আচার্য দেবের 212তম জন্মজয়ন্তী পালন করা হয়। প্রথমে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় এবং পরে প্রদীপ ছেত্রী পৌরোহিত্যে আয়োজিত সভায় কবির বর্ণময় জীবন নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

0: आकाशवाणी शिलचर।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শেষ গানখানি শুনলেন দোহারের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 2:45 নজরুলগীতি শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:15 পুরনো দিনের হিন্দি ছবির গানে অনুষ্ঠান ভুলে বিসরে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন পিনাক ভট্টাচার্যের সন্তুর বাদন। রাত 10:00 এ অনুষ্ঠানে খেয়াল ও তারানার শিল্পী চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়। বেলা 10:00 বাংলা ছবির গান। বেলা 11:00 আধুনিক গান শুনবেন গৌতম মজুমদার ও উষা উত্থুপের কণ্ঠে। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী নচিকেতা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন বনানী চৌধুরী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন নন্দিতা দেব ও মিষ্টু দত্তর পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 লোকগীতি শুনবেন প্রীতিবিন্দু রায়ের পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গানে অনুষ্ঠান বেলা 12:30। দুপুর 2:00 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে স্বপ্না দের গিটার বাদন শুনবেন। দুপুর 2:30 ভজন শুনবেন অনুপ জালোটার কণ্ঠে। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 শুনবেন যুববাণী। চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ পালন নিয়ে বলবেন বড় মামদা বিন্নাকান্দি নতুন রামনগর এবং সোনাইয়ের প্রগতিশীল মৎস্যজীবী উত্তম কুমার রবি দাস এবং শাহাদুল আলম বরভুইয়া। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ। পুরীতে রথযাত্রা উপলক্ষে রাত 8:15 প্রচারিত হবে একটি বেতার প্রতিবেদন, রথযাত্রা অফ লর্ড জগন্নাথ। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 প্রচারিত হবে সাহিত্যের অনুষ্ঠান সৃজন। এতে স্বরচিত কবিতা এবং ছোট গল্প পাঠ করবেন সুব্রত কুমার রায়।

আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

আকাশবাণী শিলচর। এখন নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন দোস্তানা ছবি থেকে, গেয়েছেন মোহাম্মদ রফি ও কিশোর কুমার।

আশা ছবির গানখানি শুনলেন মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারের ছবি ইয়াদো কি বারাত গেয়েছেন কিশোর কুমার ও আশা ভোসলে।

0: শোর ছবিতে মুকেশ ও লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহীঁ বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এই বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-7799 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন। এবারে শুরু হচ্ছে পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান ভুলে বিসরে। প্রথম গানটি শুনবেন আনাড়ি ছবি থেকে মুকেশের কণ্ঠে।

মধুমতি ছবির গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন মান্না দের কণ্ঠে, ছবির নাম পড়োশন।

এস হলো আজকের ভুলে বিশ্রয় অনুষ্ঠান আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ভূপাল তরীর আগে পিনাক ভট্টাচার্যের সন্তুর বাদন শুনবেন।

এতক্ষণ ভূপাল তৈরির আগে পিনাক ভট্টাচার্যের সন্তুর বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো।

এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

ফ্রেন্ডস ছবি থেকে গানখানি শুনলেন কুনাল গাঞ্জাওয়ালা ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন অনুসন্ধান ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকর।

0: ধূমকেতু ছবিতে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।
1: আকাশবাণী শিলচর,
2: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো দেখি,
2: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বুডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন গুলাম ছবি থেকে, কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন অশোকা ছবি থেকে শান এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন রাজ ছবি থেকে, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন দিল তো পাগল হে ছবি থেকে, উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন কই মিল গেয়া ছবি থেকে, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন আধুনিক গান গৌতম মজুমদার এবং উষা উত্থুপের কণ্ঠে। প্রথম শিল্পী গৌতম মজুমদার।

0: আপনারা শুনছেন আধুনিক গান উষা উত্থুপের কণ্ঠে।
1: কাছে এসো হিরোজি, এসো না কাছে,

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন প্রথমে গৌতম মজুমদার এবং পরে উষা উত্থুপের কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: এখন শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন বনানী চৌধুরী।
2: আমি বনানী চৌধুরী, থাকি শ্রীভূমি শহরে, তবে আমি বরাক কন্যা, গ্রাম বরাকে আমার বেড়ে ওঠা। বাড়ির উত্তর দিকে দাঁড়িয়ে থাকা বড়াইল পাহাড়টাকে দেখতে দেখতে আমি ছোটবেলা থেকে বড়বেলায় পাড়ি দিয়েছি। পাহাড়ি নদী, সবুজ ধান ক্ষেত, শাপলা শালুক, চা বাগানের গন্ধে জড়ানো প্রকৃতির কোলে আমার আমি হয়ে ওঠার জন্ম। মায়ের হাত ধরে সাহিত্যের জগৎকে চেনা শুরু হয়েছিল। মা হাতে তুলে দিয়েছিলেন সঞ্জয়িতা, সেই শুরু হলো জীবনের কবিতা প্রেম, যা অবলম্বন করে আমি আজও জীবনের পথ চলছি। জীবনের একটা দুঃখ থেকে গিয়েছে, চাকরি জোটেনি, তাই মনের ভেতরটা হাহাকার করত, যা আজও করি। তবে জীবনে এমন একজন জীবন বন্ধু পেয়েছিলাম, যার প্রেরণায় নিজেকে তৈরি করতে পেরেছি। কবিতা ভালোবাসা থেকে শুরু হলো কবিতা লেখা, যদিও প্রবন্ধ লিখে লেখার জগতে আসা। বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা প্রবন্ধ প্রকাশিত হতে লাগল, মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। যুক্ত হলাম বরাক নন্দিনী পরিবারের সাথে, পরিচিত হলাম অনেক কবি সাহিত্যিকদের সাথে। বরাক নন্দিনীর সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের মধ্যে সম্পাদনার ইচ্ছেটা জেগে উঠল। 2022 সনে আত্মপ্রকাশ করল আমার নিজস্ব ছোট পত্রিকা মোহনা। মোহনার সম্পাদক হিসাবে কিছুটা হলেও নিজের পরিচিতি হয়ে গেছে। জীবনে আধার এসেছে, জীবন বন্ধুর আকস্মিকভাবে পৃথিবী ছেড়ে চলে।

0: যাওয়া আমাকে এক অন্ধকার জগতে ঠেলে দিয়েছিল। তবে সাহিত্যের আঙিনা থেকে সরে যাইনি, যার ফলে একমাত্র কন্যাকে সঙ্গী করে জীবনের পথ হেঁটে চলেছি। অন্ধকার থেকে আলোয় আসতেও সাহিত্যই আমাকে আলো দেখিয়েছে। ঝড় ঝাপটা সহ্য করে দৃঢ় হয়েছি, জীবনের বাস্তবকে মানতে শিখেছি। জীবন সাথীর স্মৃতি ধরে রাখতে প্রয়াস প্রকল্পের সৃষ্টি করেছি। বিশ্বজিৎ চৌধুরীর স্মৃতি প্রকল্প প্রয়াস আজ সামাজিক কাজ করে চলেছে। এটাই আমাকে বেঁচে থাকার আনন্দ দেয়, হয়তো এটাই আমার আমি হয়ে ওঠার গল্প।
1: শুনলেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বললেন বনানী চৌধুরী। এবার লোকগীতি শুনবেন নন্দিতা দেব এবং মিষ্টু দত্তের পরিবেশনায়। প্রথম শিল্পী নন্দিতা দেব।

পরপর তিনখানি লোকগীতি শুনলেন নন্দিতা দেবের পরিবেশনায়। এবারের শিল্পী মিষ্টু দত্ত।

এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে নন্দিতা দেব এবং পরে মিষ্টু দত্তের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, আগামী 19 জুলাই 2026 রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান

এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে নন্দিতা দেব এবং পরে মিষ্টু দত্তের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, আগামী 19 জুলাই 2026 রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 অর্থাৎ 03842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানের বাণীবদ্ধ রূপ প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30 মিনিটে। ঘোষণাটি শুনলেন। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন মেহুনা ছবি থেকে, অনু মল্লিক, কে কে, সুনিধি চৌহান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন চলতে চলতে ছবি থেকে, শিল্পী অভিজিৎ এবং আলকা ইয়াগনিক।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন বাচনায় হাসিনো ছবি থেকে, কে কে এবং শিল্পা রাওয়ের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন সুর ছবি থেকে, লাকি আলী এবং সুনিধি চৌহানের দ্বৈতকণ্ঠে। এবারের গানটি শুনবেন বডিগার্ড ছবি থেকে, রাহাত ফতে আলী খান এবং শ্রেয়া ঘোষালের দ্বৈতকণ্ঠে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান, আকাশবাণী শিলচর। এবার শুনবেন বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, একটি রবীন্দ্রসঙ্গীত।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভিন্ন স্বাদের বাংলা গান। এবারে শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে একটি নজরুল গীতি।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভিন্ন স্বাদের বাংলা গানের অনুষ্ঠান। এবার শুনবেন সুচিত্রা মিত্রের কণ্ঠে একটি অতুল প্রসাদী গান।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভিন্ন স্বাদের বাংলা গানের অনুষ্ঠান। এবারে শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একখানি রজনীকান্তের গান।

এতক্ষণ ভিন্ন স্বাদের বাংলা গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী তানিয়া মান্না।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এবারের শিল্পী ইলোরা আহমেদ লিসা।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। সবশেষ গানটি শুনবেন ভারতী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এবার শুনবেন আধুনিক গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

0: তুমি কি আমায় ভালোবাসো?
1: আপনারা শুনছেন আধুনিক গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:50। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

ইরানের ওপর হামলার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ইংল্যান্ড। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেকভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে তিনি আজ বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে সব দেশই অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে

0: পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি এই গোষ্ঠীর অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্মিলিত জিডিপি প্রায় $5 লক্ষ কোটি মার্কিন। নিরাপত্তা সংক্রান্ত নতুন সমস্যাগুলি মোকাবিলায় এবং আঞ্চলিক উন্নয়ন প্রসারে সদস্য দেশগুলির মধ্যে আরও জোরালো সহযোগিতার উপর জোর দেন তিনি। সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত অপরাধ, সাইবার হুমকি এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নতুন ও উদীয়মান সমস্যা মোকাবিলায় যৌথভাবে কাজ করতে বিমস্টেকভুক্ত দেশগুলি প্রস্তুত।
1: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সারা দেশে এক্ষেত্রে একটি অভিন্ন পদ্ধতি নিশ্চিত করার লক্ষ্যে আদালত আগামী 3 মাসের মধ্যে এই নীতি তৈরি করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। বয়স্ক ও গুরুতর অসুস্থ বন্দীদের মুক্তির জন্য একটি মানবিক ও অভিন্ন কাঠামো তৈরির দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ সংবিধানের 142 অনুচ্ছেদের আওতায় তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ জারি করে। স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বা মেয়াদপূর্ব মুক্তির আবেদন বিবেচনার পুরো প্রক্রিয়াটিকে ই প্রিজন্স পোর্টালের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। জিন্দ ও সোনিপাতের মধ্যে এই ট্রেনটি হাইড্রোজেন জ্বালানির সাহায্যে চলবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কোনো কার্বন নিঃসরণ ঘটবে না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আধুনিক পরিকাঠামো উন্নত সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নতুন দিল্লিতে বর্ডার রোড অর্গানাইজেশনের প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, একটি দেশের পরিকাঠামোর উপরেই সে দেশের সভ্যতার পরিচয় দাঁড়িয়ে থাকে।
2: हमें समझते हैं कि जिस देश का इंफ्रास्ट्रक्चर मजबूत होगा उसी देश का फ्यूचर भी सबसे अधिक मजबूत होगा। पिछले 10-12 वर्षों में हमने गांव-गांव, शहर-शहर, पहाड़, पर्वत, नदी सबको आपस में जोड़ने का एक मिशन चलाया और यह जुड़ाव केवल रोड ट्रांसपोर्ट तक सीमित नहीं रहा। हमने सड़क से, रेल से, हवाई मार्ग से और डिजिटल इंफ्रास्ट्रक्चर के माध्यम से सबको जोड़ने यानी हर प्रकार की कनेक्टिविटी प्रदान करने पर विशेष बल दिया है। हमने इंश्योर किया दूर दराज के किसी भी क्षेत्र में रहने वाला कोई भी नागरिक मेन स्ट्रीम से कटा हुआ महसूस न करे। हमने ऐसा इसलिए किया क्योंकि हमने कनेक्टिविटी को सिविलाइजेशन के डेवलपमेंट का एक अनिवार्य अंग माना।
0: যাত্রী সুবিধার্থে ও টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করতে IRCTC ওয়েবসাইটের নতুন সংস্করণ এনেছে ভারতীয় রেল। নতুন এই সাইটটিতে 4টি পরিবর্তন করা হয়েছে। অপ্রয়োজনীয় ক্যাপচা, পপ আপস, ফ্ল্যাশিং গ্রাফিক্স এখানে দেখা যাবে না। সব শ্রেণী কত আসন খালি রয়েছে তা দেখতে পাবেন যাত্রীরা। টিকিট বুক করার নিয়মও সহজ করা হয়েছে। যাত্রীদের তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকছে এখানে। সাইটটি হল www.irctc.co.in/eticket/। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টার্বাইন ফুয়েল ETF এর রফতানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্কের হার সংশোধন করেছে। সংশোধিত হার অনুযায়ী ডিজেল রফতানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 15.5 টাকা এবং ETF রফতানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 14.5 টাকা করা হয়েছে। অন্যদিকে পেট্রোল রফতানির ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটারে 2.5 টাকা করা হয়েছে। এই সংশোধিত হার আজ থেকেই কার্যকর হয়েছে। তবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্কে কোনো পরিবর্তন হয়নি। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের 27 মার্চ এই বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক চালু করা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশজুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে চলবে এই রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মহাসমারোহে পালিত হচ্ছে এই উৎসব। ঐতিহ্য মেনে হুগলির মাহেশ গুপ্তিপাড়ায় শুরু হয়েছে রথযাত্রা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে রথযাত্রা উদযাপনে অংশ নেন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গায় আজ ইডি এবং উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড এটিএস তল্লাশি চালাচ্ছে। খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখছেন এটিএস এর আধিকারিকরা। এই মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হচ্ছে। গাজী নিজে পলাতক। জানা গেছে, গাজী উত্তরপ্রদেশের একটি মাদ্রাসা থেকে শিক্ষালাভের পর এনজিও চালাতেন। তার অ্যাকাউন্টে ঢোকা প্রচুর পরিমাণ অর্থের উৎস খুঁজতেই এই অভিযান। একই সঙ্গে হারোয়া এবং বাদুরিয়াতেও ইডি তল্লাশি চালাচ্ছে। একটি বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে ট্রাস্টের কর্ণধার আব্দুস সামাদের জামাই এর আগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন। অন্যদিকে ওই জেলার বাগদার গাঙ্গুলিয়ায় বিক্রম রায় নামে এক ব্যক্তির নামে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হরমুজ প্রণালীতে জাহাজগুলির সুরক্ষার লক্ষ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল তারা ইরানের ওপর দ্বিতীয় দফার হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলিকে লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে তেহরানের ক্ষমতা কমিয়ে আনতেই এই হামলা। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফটোগাজের প্রধান সের্গেই কোরেৎস্কির পক্ষে সমর্থনের আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী ইউলিয়া জভিরিডেনকো ইস্তফা দেন। সেদেশের সংসদ গত মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিততে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 এবং ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ বিশ্ব র্যাঙ্কিংয়ের 5 নম্বর খেলোয়াড় চীনের হান ইউকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে চীনা খেলোয়াড়কে 21-16, 21-14 সেটে হারিয়ে দেন সিন্ধু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি ও রূপায়ণের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ও ইংল্যান্ড। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।

0: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: একটি ঘোষণা। আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779, অর্থাৎ 03842-262-779 এই নম্বরে। অনুষ্ঠানের বাণীবদ্ধ রূপ প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30 মিনিটে। ঘোষণাটি শুনলেন। এবারে শুনবেন লোকগীতি, শিল্পী প্রীতিবিন্দু রায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন প্রীতিবিন্দু রায়ের পরিবেশনায়, আকাশবাণী শিলচর। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এবার শুনবেন স্বপ্নাদের গিটার বাদন।

লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন স্বপ্নাদের গিটার বাদন। আকাশবাণী শিলচর, অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ ভজন শুনলেন অনুপ জলোটার কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবার শুনবেন নজরুলগীতি, শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

আকাশবাণী শিলচর আমাদের প্রথম অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

আকাশবাণী শিলচর শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলো হার্জে এবং FM 102.3 মেগা হার্জে। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

আকাশ বাণী শিলচর হিদাঙরমে পুং মঙ্গা মিনিট মঙ্গা চাতনাসি জুলাই থাকে তারিখ তরাতরু খ্রিস্ত সহি কুন্তরু সগোল সেনকে মণিপুরি থরম সন্দোপ হোজরি থরম সন্দোচরি মেডিয়াম ওয়েভ মিটার সহুম হুমফুনিথই দশমিক আহমনি কিলো হার্টস চানিপান কুনিপান এফ এম মেগা হার্টস চামগ আনি দশমিক আহম এখনই থরমদ লজরে আহানমতনি সেমা সৈসলি জি হরিশচন্দ্র মিশ্র সৈরেব খাইদেম বোর লাইসনি সৈ

জি হরিশচন্দ্র মিশ্রা কি খন্তকত লাইসনি সেমতা বিখ্রে সাইরেংব খাইদেম্বর মথংদ মুক লবিরসি পোসংবম রামেশ্বরী সকব লাইসনি সেম সাইরেংব বীরমণি হেসনাম্বা

来了蜜甜看路难，姐姐的茶楼为恨热闹，我让人冷家为恨热闹。

0: এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান, আকাশবাণী শিলচর।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

এর আগে বাউখালাই সওয়াতে হাজাই খা লাইনে সওয়াতে সাজু খা আং মিছে।

0: ya so jine dawa ya hai dong de dong na
1: रिजाबटायग्रा खोनालैगा सनुबेला नायदिंनि खुरांहा रिजाबटाय उदे रिजाबटायग्रानि प्रोग्राम दिने एरानिं जामखो आकाशवाणी शिलचर दखनानां सेंचिनि ग्रावजुमा आकाशवाणी शिलचर ग्रावजुमा फुरिदु बिश्यामि बर्मान राजिनि कालचारेर उदे मोजांथायखे फुनुमा उदे गोदानै फ्रां मिटि जावहि फायाबा कपु किमनि पार्पल्स रां রংজাং গুহাটী মহানগরকে সাজাই দেংমা রাজিনী হাউজিং এন্ড আর্বান ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায় মিয়াহা বিধানসভা এমএলএ প্রদ্যুত বরদলৈনি সিংরিকে ঠাইফিনা থিবা রাজস্থানী পিঙ্ক সিটি জয়পুরকে নাইডাডা গুহাটীকে পার্পল সিটি হিসাব জংসলামকু মানে গুহাটী মিউনিসিপালিটি কর্পোরেশন দুসুসিয়া ক্রিপ ওয়ার্টার নাগরিক সমিতি উন্নয়ন সমিতি ওডে হাটানিনি এডমিনিস্ট্রেশন নিহা রেগাউসি শিখলাহি এব খুশি হাবাকে আজও মানে লুংমাক নারিবা বিধানসভা মন্ত্রী হজা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মিয়াহা সাইকুলা খনারিবা এব খুশি হাবাহা মূল খুশি হিসাব যাং জালুকবাড়ি নিপ্রাং খানাপাড়া নি ন্যাশনাল হাইওয়ে লামানে বাইক নিগিদে বুবংসা গাই মানে হাবা গন্টে আজও কাটিহি খনারিবা বিধানসভা মিয়াহা পি এম কিষেণ স্কিমনি লোননি গ্রাউজমা মাইপে এমএলএ চক্রধর গগৈনি সিংরি কি থাইফিনা হাডি হাডাম নাইসু মন্ত্রী পিজুষ হাজারিকা খনারিবা দুসুসিয়া লাগজিজাই রিজিং ডান্সকু হাডি হাডাম ডাঙিয়াশা পি এম কিষেণ স্কিমনি বিশিঙা রাং মাইবা কেন্দ্র সরকারনি হাডি হাডামনি বিক্রিং বিয়ানী ফান্ডনি দারাজং রাজিনি হাডি হাডাম ডাঙিয়াশারনে জুরুমা নে রাজ্য সরকার বাউটাই ডুটি হি এমএলএ খনারিবা শিলচর মিউনিসিপালিটি কর্পোরেশন ইলেকশন রেজিংনি মাইটে খন্ডনি ফাইনাল ভোটার লিস্ট খাইকুনকা ভোটার ড্রাফ লিস্টা দাবি যাজৌয়ে এবার ফ্লেংরিবানী এখনা মিউনিসিপালিটিনি বিশাগনি মাগনি ওয়ার্টা লাগনি রেজিংজাং বিশাটা মাঝি থেনেবো বাংডৌ সুবুংকে জুফাডারা মিহা এব ভোটার ফাইনাল লিস্টকে খাইকুনবা গদাইন ভোটার লিস্ট মাপি শিলচর মিউনিসিপালিটি হাফাইয়া বজুম যাং ভোটার্স জাহা লাগনি রিজিংজাং বিশাটা মাঝি রাজাসনি বিশাগনি জায়জন এব ফাইনাল ভোটার লিস্টকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশননি ওয়েবসাইটটা মাইনাংটিহি খনারিবা গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য মিয়াহা ডিব্রুগড়নি মাইজান নাগাকুলি হাট গাঠা ওয়াটার রিসোর্সনি প্রজেক্টকে নাইসইবা ওদেহে ডি দেবাকে গাছমা ওদেহে হাসলোবাকে প্লেংরিমা নিকলাহি আজবা খুশি হাবা বুটুকে নাইসইবা নাইসবাহা গভর্নর মুংসি আচার্যনি লগু ওয়াটার রিসোর্সনি অফিসার রাও দংফাবা অল আসাম জুডিশিয়াল এমপ্লয়ি অর্গানাইজেশন মুঞ্চিনি মাজিতাম দাবিলাহি মিয়াহা নিফ্রং রাজগিবিং জাং সাইন নিকলাহি প্রতিবাদ লাইবা সেটি কমিশনের দ্বারা জাং সুপ্রিম কোর্টনি সানিটাইকে আজৌয়া মানকে মাইপাহি অডেহে গিবিন গিবিন দাবি মাইপাহি প্রতিবাদ লাইবা অর্গানাইজেশননি ডাঙিয়াছাড়াওনি টিসংটাই টিহি খনারিবা বুটুগলাওনিফ্রাং দাবি দংখাবো সেটি কমিশননি সুপারিশকে এফাইয়াবানি এব প্রতিবাদকে আজৌবা টিহি খনারিবা কাছাড় জেলা নাইসবসংনি দারাজাং থাইয়াবা মারবাড়ি ডিসি অফিসনি মেলকোহা জেলানি লামানে সিকিউরিটি সমিতি মেলকং শিখাম্বা ডিসি রাহুল কুমার গুপ্তাকে বসংডেহি সালাইয়াবা মেলহা লামা অ্যাক্সিডেন্টকে গাছমানে জেলানি গিবিনজাং প্রয়োগ অভিযানকে বলসেংমানি বসাওয়া সাইনলেলিবা রাজিনি কালচারাল এফেয়ার্স ডিপার্টমেন্টনি দারাজাং ওডেহে হাইলাকান্দি সাংস্কৃতিক কেন্দ্র ওডেহে পালঙ্গা শিব দুর্গা ক্লাবনি সালাইয়াবাজাং মিয়াহানিপ্রাং জেলানি মাবরি পরিকোহা সাইনজিজরা সাইনসু সে কালচারাল ওয়ার্কশপ জেনবা ওয়ার্কশপা বাইবা জাপটাই কার্মিন ড্রয়িংকে মাইপাহি গিবিন গিবিন গ্রাহককে মাইপাহি ট্রেনিং রেবা আসাম গুর্কা মেলনি পঞ্চমুখ ব্রাঞ্চনি দারাজাং থাঙ্গিয়াবা সিম্বারে গুসাইপুর নেপালী বস্তিহা নেপালী গডা নে কবি বানুভক্ত আচার্য দেবনি রাজাগনি মাজিকনি হাজাবা সাইনকে মানিলাইবা পৈলা হা কবিনী সাউকুলি হা ক্লিম্পাইন বাউবা এখন প্রদীপ চেত্রীকে বসুং দিন

লাইবা মেলা কবিনী জীবনকে মাইপাই সাইলে লেবা গ্রজম পরিবার দিনে এরানু জামকা আকাশ পানি শিলচর দাঁড়ানি জিনিস সুক্রি বিষয় নিদিমাশা প্রোগ্রাম হা রেজায়া সৌসিনী ক্রংহার জাপটাইনি প্রোগ্রাম টাইসিন দি ওদে এখন তলা নালাইলাইনু সাইচিনি গ্রজমা ক্রিপ মে হামজৌমা কাশৌমা কনারিফিনি সাইচিনি জিনি ডিমাশা প্রোগ্রাম এরানু জামগার দু চুটাই

0: এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান, আকাশবাণী শিলচর, আর কিছুক্ষণ পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী, দ্য নিউজ রেড বাই সাইরা মুজতবা।

0: The second one-day international of the three-match series in Cardiff when reports last came in. Earlier, England won the toss and opted to field. In badminton, two-time Olympic medalist PV Sindhu outclassed world number 5 Han Yui of China to storm into the quarterfinals of Japan Open in Tokyo today. She will next face Nozomi Okuhara of Japan tomorrow. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি এবং এর পরে শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আজ সন্ধে 6:15 যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ পালন নিয়ে বলবেন বড়মামদা বিন্নাকান্দি, নতুন রামনগর এবং সোনাইয়ের প্রগতিশীল মৎস্যজীবী উত্তম কুমার রবিদাস এবং সাহাদুল আলম বড়ভুইয়া। হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন রাত 7:15। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ। রাত 8:15 প্রচারিত হবে একটি বেতার প্রতিবেদন, পুরীর জগন্নাথদেবের রথযাত্রা। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 সাহিত্যের অনুষ্ঠান সৃজন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রাত 10:00। এতক্ষণ শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি, এবারে শুনবেন আগামীকাল অর্থাৎ শুক্রবারের অনুষ্ঠান সূচি। আগামীকাল অমৃতবাণী সকাল 6:05 বন্দনা শুনবেন সকাল 6:10। সকাল 6:30 অনুষ্ঠান খেতে খামারে। সকাল 6:35 শুনবেন অনুষ্ঠান গান্ধী চর্চা। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। সকাল 7:40 ও দুপুর 1:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত কুমকুম চট্টোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 8:40 এবং দুপুর 1:15 আধুনিক গান শুনবেন ক্যাকটাসের পরিবেশনায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 এবং দুপুর 2:00 শুনবেন সুবল দত্তের দোতারা বাদন। এছাড়াও শুনবেন পণ্ডিত ভিজি যোগের বেহালা বাদন রাত 8:30। সকাল 9:00 শুনবেন খেলার জগৎ। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন সৌমিত্রে গুহের কণ্ঠে খেয়াল ও তারানা এবং রাত 10:00 শুনবেন ফাল্গুনী মিত্রের কণ্ঠে ধামর এবং ধ্রুপদ। বাংলা ছবির গানের অনুষ্ঠান শুনবেন বেলা 10:00। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 এবং রাত 7:15। এছাড়াও রাত 9:30 শুনবেন একক শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। গজল শুনবেন মিতালি সিং এবং ভূপিন্দর সিংয়ের কণ্ঠে বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন চৈতালি ধর। এর অব্যবহিত পরেই শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। বেলা 12:30 শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিস। দুপুর 1:40 লোকগীতি শুনবেন সনাতন দাস ঠাকুরের পরিবেশনায়। এছাড়াও রাত 8:00 মাটির গান অনুষ্ঠানে লোকগীতি শুনবেন উত্তমা পাল ও সম্প্রদায়ের পরিবেশনায়। সন্ধ্যা গোস্বামীর কণ্ঠে গীত শুনবেন দুপুর 2:30। দুপুর 2:45 ভজন শুনবেন উত্তম পালের পরিবেশনায়। বিকাল 5টায় মণিপুর।

0: পুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকাল 5টা 35 মিনিটে, সন্ধে 6টা 15 মিনিটের অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা সন্ধে 6টা 45 মিনিটে, এতে মেয়েদের জীবনে পুষ্টির প্রয়োজনীয়তা এই বিষয়ে বলবেন সোনম পাণ্ডে, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9টা 15 মিনিটে। আকাশবাণী শিলচর, এতক্ষণ শুনলেন আগামীকাল অর্থাৎ শুক্রবারের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর,
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

0: যুবা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে কথক নৃত্য, শিল্প সাধনা ও পরিচয়। এ নিয়ে কথা বলবেন শ্রীভূমি তথা বরাক উপত্যকার অন্যতম বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্যগুরু, শ্রীভূমির পরন্দা ব্যালেশপের অধ্যক্ষ এবং আইসিটি এর গ্রেড এ শিল্পী দিব্যজ্যোতি চক্রবর্তী। চলুন শুনে নেওয়া যাক দিব্যজ্যোতি চক্রবর্তীর সাথে একটি সাক্ষাৎকার। আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই যুববাণী অনুষ্ঠানে।
1: নমস্কার, অসংখ্য ধন্যবাদ জানাই আকাশবাণীকে এই সাক্ষাৎকারটি আয়োজন করার জন্য, ধন্যবাদ।
0: প্রথমেই আপনার কাছে আপনার নৃত্য জগতে আসার কারণ, আপনার নৃত্য শিক্ষা ইত্যাদি বিষয়ে জানতে চাই।
1: নৃত্য জগতে আসার কারণ, তার পেছনে অবশ্যই একটা কালচারাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপার একটু আছে। যেরকম আমার বাবা স্বর্গীয় প্রবীর কুমার চক্রবর্তী করিমগঞ্জে কালচারাল জগতে শিল্পী তীর্থ নামে একটা যাত্রা সংগঠন, সেটা 60-এর দশকে উনি প্রফেসর সুবীর কর, প্রদ্যুৎ দাস, বিশ্বজিৎ ভট্টাচার্য, এরকম টিপু বিশ্বাস, আরও অনেকে, তুষার ভট্টাচার্য, এরকম আরও অনেকে আছেন যারা মিলে ওইখানে একটা অ্যামেচার যাত্রা সংগঠন তৈরি করেছিলেন, যেটা শুধু করিমগঞ্জে নয়, করিমগঞ্জ, শিলচর, শিলচরে একটা ছিল ক্যাপ্টেন বিশ্বাসের যাত্রা দল, সেভাবে করিমগঞ্জের আউটস্কার্টে বিভিন্ন জায়গায় প্রচুর সুনামের সঙ্গে যাত্রা করেছে। তো সেই দিকে আসলে কালচারালি একটা ব্যাকআপ প্রথম থেকে ছিল। তাছাড়া কীর্তনের একটা ধারা বাড়িতে সবসময়ই ছিল, সেই ধারার সঙ্গে বাদ্য সঙ্গীত, এরপর নৃত্যটাও যোগ হয়ে যায়। হ্যাঁ, আর তারপর আমি বিশেষ করে বলতে চাইবো যে আমার মা শ্রীমতী দীপাঞ্জলি চক্রবর্তী, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষিকা, ওনার খুব ইচ্ছে ছিল। যেমন প্রথম প্রথম হয়তো বাবা ভেবেছিলেন যে ছেলে তবলা হয়তো বাজাবে বা শৃখল ভালোভাবে শিখবে বা গান শিখবে ভালো করে বা হয়তো একটু ভালো কীর্তনিয়া হওয়ার দিকে যাবে, এগুলো সব ভাবছিলেন। হয়তো অভিনয়ের কথাও নিশ্চয়ই ভেবেছেন, যেহেতু উনি নিজে অনেক দিন দাপটের সঙ্গে অভিনয় করেছেন, পরিচালনা করেছেন, নির্দেশনা করেছেন। তো এইসবের মধ্যে একটু অফ হয়ে গেল ব্যাপারটা যখন মা বললেন না এ নাচ শিখুক, একে নাচ শেখাই। তো যাই হোক, তো মার প্রথমে তো আদেশে, তারপর মায়ের বাবার

0: জনেরই অনুপ্রেরণা অবশ্যই, যে নাচটা শিখবো। তারপর প্রথমে জেঠতুতো দাদা সাত্যকী চক্রবর্তী, ওই দাদার সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে আমি যাওয়া শুরু করলাম পরমানন্দ সঙ্গীত বিদ্যালয়ে। তখন রাখি দিদি বলে একজন নাচ শেখাতেন, বিভিন্ন ধরনের নাচ শেখাতেন, কোনো মানে এরকম একদম ধরা বাঁধা কোনো কিছু ছিল না। কোনো সময় রবীন্দ্র নৃত্য, অন্য কোনো আধুনিক নৃত্য, খুব অল্প দিন, মাসখানেক কি দেড় মাসেক। তারপর থেকে একটা মোটামুটি চার বছর পাঁচ বছরের মতো ববিতা গুহ ঠাকুরতা, ওনার কাছে নাচ শিখি এবং ওনার কাছেই কত্থকের হাতে খড়ি, যেমন তাঁতেই থেই তাঁত তাৎকার, একদম ঘুঙুর বেঁধে দেওয়া থেকে শুরু করে সব কিছু ববিতা গুহ ঠাকুরতা ম্যাডাম করিয়েছেন। ওনাকে আজকের এই সময়টাতে বা যখন আমি কত্থক কেন্দ্রেও পারফর্ম করেছি, ওনার কথা মানে সশ্রদ্ধ চিত্তে আমি সবসময় স্মরণ করি, এবং যখনই গুরুদের কথা আমার মনে হয় সবার প্রথমে আমার ওনার কথা খুব মনে হয়। তখন আমি ছন্দভারতী শিখতাম, হ্যাঁ, ছন্দভারতী শ্রীভূমির সঙ্গীতের একটা একটা পুরোধার মতো বলা যেতে পারে, এরকম একটা ইনস্টিটিউশন। তো ওইখানে শিখতাম ববিতাদি, ওইখানে তখন ক্লাস করাতো। তারপর আস্তে আস্তে ববিতাদি যখন বিয়ে হয়ে গেল, তখন দেবতোষ নাথ স্যার গুরু, আমার গুরু। আজকে আমি যাই করছি, সবার আশীর্বাদে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন অনুষ্ঠান করছি, এর মানে পেছনে যার অনুপ্রেরণা, যার শিক্ষা, যার থেকে সব কিছু পাওয়া, গুরু দেবতোষনাথ উনি এলেন। উনি এসে 95 ইংরেজি থেকেই ছন্দভারতীতেই সেই মানে একদম লয়বদ্ধ তালিম চলতে থাকলো। আর তখন আমার সঙ্গে যেমন এখানে আরও অনেকে ছিলেন যারা খুব ভালো নাচ করতেন তখন, আর সবাই কিন্তু আমরা তখন দেবতোষনাথ স্যারের কাছে শিখতাম। ক্লাসের নাচের সময়টা শেষ হয়ে গেলে তারপর যেমন সুমনা চৌধুরীর বাড়িতে ওনার বাবা তখন প্রিন্সিপাল ছিলেন ছন্দভারতীর, শ্রদ্ধেয় রণতোষ চৌধুরী মহাশয়, উনি একটা ব্যবস্থা করেছিলেন যে স্যার তখন শিলচর থেকে আসতেন, এসে করিমগঞ্জে রাতটা থাকতেন, তো মন্টিদি মানে সুমনা দিদির বাড়িতে থাকতেন, তো ওইখানে সুমনাদি ও আমি আবার প্রাইভেট শিখতাম স্যারের কাছে। হ্যাঁ, তো সেটাতে কি হয়েছে, যেমন ক্লাসে আমরা যে তালিমটা পেতাম সেই তালিমটা আরও মানে আরও অ্যাডভান্স হয়ে যেত সেই প্রাইভেট ক্লাসে। তো তাতে সেই স্পিডটা যেটা নাচের বা বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা, কেননা স্যারকে তখন ওইখানে খুব অবসর অবস্থায় পেতাম, স্যার যেমন নায়ক ভেদের ব্যাপারে কথা বলতেন, স্যার নায়িকার চালান বিভিন্ন চালানের ব্যাপারে কথা বলতেন, নাট্যশাস্ত্রের ব্যাপারে কথা হতো, অভিনয় দর্পণের ব্যাপারে কথা হতো, এগুলোর বিভিন্ন সিকোয়েন্স নিয়ে কথা হতো, প্র্যাকটিক্যালি যেটাকে বলে, শুধু থিওরিটিক্যালি না, গ্রীবাভেদ শিরোভেদ এগুলো পরিষ্কার পরিষ্কার জিজ্ঞেস করতে পারতাম। তাতে কি হতো, শুধু নাচটা নাচ হয়ে থাকতো না, এটা সম্যক একটা ব্যাপার হয়ে যেত। তো সেভাবেই তারপর যেমন গুরু দেবতোষনাথের প্রেরণাই বিভিন্ন জায়গায় পণ্ডিত বিরজু মহারাজজি ওনার ওয়ার্কশপ অ্যাটেন্ড করলাম। হ্যাঁ, কলকাতা পদাতিকে বেশ কয়েকবার আমি তিন তিন চার চার দিন, তারপর একটা সাত দিনের ওয়ার্কশপ, এরকম বেশ কয়েকবার ওখানে করেছি ওয়ার্কশপ ওনার কাছে, যখন মানে মোটামুটি আজ থেকে অ্যাটলিস্ট 15 বছর আগে। তারপর গুরু সতীশ শুক্লা, উনি আমার গুরুজিও ওনার কাছে তালিম নিয়েছেন, আমার গুরুজি যেমন পণ্ডিত মুন্না শুক্লা কাছে মেইনলি নিয়েছেন, এছাড়া সতীশ শুক্লাজির কাছেও নিয়েছেন, তো ওনার কাছেও শেখা। এছাড়া গুয়াহাটিতে মৃদঙ্গা ইনস্টিটিউশনে তখন আমরা নাচের তালিম নিতাম পণ্ডিত বিরজু মহারাজজির কাছে। তো এই সব কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণীজনের কাছে শেখার সুযোগ তো হয়েছে ওয়ার্কশপের মাধ্যমে, একদম লয়বদ্ধ তালিম নিয়ে না, ওয়ার্কশপের মাধ্যমে শেখার সুযোগ হয়েছে। আর যেহেতু এক জায়গায় থাকা হতো 6-6, 7-7 দিন, তাই বিভিন্ন প্রশ্ন করতে পারতাম, বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু নাচের নাচ শিখেছি কার কাছে, নাচ করেছি কার কাছে, সেটা একমাত্র গুরু দেবতোষনাথই, তার উপর আর কেউ না।
1: আচ্ছা, এবারে যেটা জানতে চাইবো, নৃত্যের তো বিভিন্ন ধারা রয়েছে, এর মধ্যে আপনি কত্থক নৃত্যকে বেছে নেওয়ার কি বিশেষ কোনো কারণ রয়েছে, এবং এই নৃত্য ধারার বিষয়ে একটু কিছু বলুন।
0: প্রথম কথা হচ্ছে, বেছে নেওয়ার ব্যাপারটা ছিল না, আসলে আমরা প্রথমে একদম ছোট যখন ছিলাম তখন

0: এখন নাচ শিখবো, এটাই প্রথম কথা ছিল,
1: আচ্ছা আচ্ছা
0: নাচ শিখবো। তো প্যারেন্টসরা নাচ শিখতে, যিনি নাচ শেখান ওনার কাছে নিয়ে গেছেন, তো স্বাভাবিকভাবেই উনি যেটা শেখাতেন সেটাই শিখতাম। এছাড়া শ্রীভূমিতে গুরু রবীন ব্যানার্জি, ওনার হাত ধরে শাস্ত্রীয় নৃত্যধারার মধ্যে কথক নৃত্যই ছিল। তো কথক নৃত্য, যেহেতু কথক নৃত্যটাই ছিল এবং কথক নৃত্য ভালো গুরুর কাছে শিখতে পেরেছি, তো তাই কথক নৃত্যটাই বেছে নেওয়া হয়েছে। এটা বলতে পারি যে তখন অপশন ছিল না, তারপর কথক নৃত্য ভালোবাসা হয়ে গেছে, এটা হচ্ছে একটা কথা। আর যেটা ব্যাপার কথক নৃত্য ধারা, হ্যাঁ এটা তো একটা সমুদ্রের মতো, তবে হ্যাঁ থিওরিটিক্যালি এটা বলতে পারি যে এর প্রাচীন নাম নটবরী নৃত্য। নটবরী নৃত্য নিয়ে আমার গুরুজির একটা বইও আছে, নটবরী নৃত্য তত্ত্ব। এছাড়াও নটবরী নৃত্য যে কথক নৃত্য এর আগের নাম, এ নিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনেক বই আছে, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন পরিষদের বই আছে। কথক নৃত্য মূলত তিনটি ঘরানায় বিভক্ত, একটা হচ্ছে লখনৌ ঘরানা, এরপর জয়পুর ঘরানা, আর হচ্ছে বেনারস ঘরানা। এখানের মধ্যে যদি আমরা যেমন যারা করেছেন ওদের কথা যদি বলি, যেমন লখনৌ ঘরানা পণ্ডিত বিরজু মহারাজ জি সবাই জানে, মানে যিনি কত্থক নৃত্যকে একদম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। যদিও তার আগে অনেক বড় বড় রচনা হয়ে গেছে পণ্ডিত বিরজু মহারাজের আগের অ্যানসেস্টার যারা ছিলেন, যেমন বৃন্দাদিন মহারাজ, বৃন্দাদিন, তারপর কালকা প্রসাদ, শম্ভু মহারাজ এবং লচ্ছু মহারাজ, বিরজু মহারাজের পিতা হচ্ছেন মহারাজ, ওদের সময় থেকে বিভিন্ন ভাবে এসে লখনৌ ঘরানার নাচটা মানে সমৃদ্ধ হয়েছে। যেমন গঙ্গানি পরিবার, হরিশ গঙ্গানি, রাজেন্দ্র গঙ্গানি, দুর্গালালজি, এরা সবাই জয়পুর ঘরানার। এরপর যেমন পণ্ডিত জিতেন্দ্র মহারাজ, এবারে পদ্মশ্রী, যে রিসেন্ট যারা পদ্মশ্রী পেয়েছেন, নলিনী কমলিনী, হালের সময়ের বিশাল কৃষ্ণা, সৌরভ গৌরব মিশ্রা, এরা সবাই হচ্ছে বেনারস ঘরানার। এবং আমি তো মূলত, যেহেতু আমার গুরুরা সবাই লখনৌ ঘরানাতে শিক্ষা দিয়েছেন, তাই আমি লখনৌ ঘরানাতেই নাচ করি, আর যারা আমার কাছে শেখে ওদেরকে আমি লখনৌ ঘরানার জিনিসগুলোই শেখাই। তবে কত্থক নৃত্যে একটা ব্যাপার কি হয়েছে, যে একটা মঞ্চে লখনৌ ঘরানার কিছু জিনিস, বেনারস ঘরানার বিভিন্ন জিনিস, জয়পুর ঘরানার বিভিন্ন জিনিস, একজন শিল্পী একটা মঞ্চেই বিভিন্ন ঘরানার জিনিস করতে পারছে। তো এতে কি হয়, কত্থক নৃত্যে ভেরিয়েশনটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, যেমন তৎকালের ক্ষেত্রে জয়পুর ঘরানার এরা সবাই, কেননা লখনৌর জিনিসগুলো খুব শ্রুতিমধুর, ছোট ছোট বল শুনতে খুব সুন্দর, এবং তালের বানাবাট, চলন, ঠিক আছে, এই জিনিসগুলো খুব সুন্দর, শ্রুতিমধুর, তাই বিভিন্ন ঘরানার সবাই, জয়পুর ঘরানা, বেনারস ঘরানা, ওরা সবাই তৎকালের জিনিসগুলো, ছোট ছোট বলের জিনিসগুলো, এগুলো জিনিস যেমন ওরা পছন্দ করেন লখনৌ ঘরানা থেকে নিতে, সেরকমই শিবতাণ্ডবের বিভিন্ন জিনিস, মা কালীর বিভিন্ন কম্পোজিশন, এই যে যেমন মাইথোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে যে কম্পোজিশনগুলো, সেগুলো খুব ভালো হচ্ছে জয়পুর ঘরানাতে। এবার বেনারস ঘরানাতে বিভিন্ন আঙ্গিক, অন্য অন্য ধরনের আঙ্গিক আছে, সেই আঙ্গিকগুলো যেমন আমরা বেনারস ঘরানা থেকে নেওয়া যায়। তো বিভিন্ন সব দিক থেকে সব পজিটিভগুলো, পজিটিভিটিগুলো নিয়ে একাধারে এক নৃত্য তত্ত্ব বনে উঠেছে, যেটা আমরা নটবরী নৃত্য এবং এখন কথক নৃত্য হিসেবে আমরা পরিচিত।
1: আচ্ছা আচ্ছা, অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা, কথক নৃত্য ছাড়া আপনি আর কি কি ধরনের নৃত্য চর্চা করেন বা শেখান?
0: মূলত কথক নৃত্য, হ্যাঁ, এছাড়া মানে কথক নৃত্যই শেখাই, কথক নৃত্য নিয়েই থাকি সবাই, মানে যে ছাত্রছাত্রীরা আছে ওদেরকে কথক নৃত্যটাই যতটুকু আমি যেটা পারি বা আমি একটু হলেও শিখেছি সেটা ওদেরকে শেখাতে চাই। এছাড়া বলতে পারি যে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সৃজনশীল নৃত্য, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সৃজনশীল নৃত্য, সেটা শেখানোর চেষ্টা করি। এছাড়া কোনো কোনো সময় যেমন আমরা বিভিন্ন প্রোডাকশন করি, স্টেজ প্রোডাকশন থাকে, সেই স্টেজ প্রোডাকশন অনুযায়ী যেমন বিভিন্ন আধুনিক সঙ্গীতের সঙ্গে অবশ্যই রুচিসম্মত, হ্যাঁ, আধুনিক গানের সঙ্গে, বিভিন্ন মিউজিকের সঙ্গে আমরা যেমন ফিউশন কিছু নৃত্য চর্চা করি, তবে মূলত কত্থক নৃত্য, কিছুটা রবীন্দ্র নৃত্য পরীক্ষার জন্য এবং কিছু রবীন্দ্র নৃত্য যেমন বিভিন্ন স্টেজ প্রোডাকশনের জন্য। এছাড়া ক্রিয়েটিভ ডান্স তো আছেই, ক্রিয়েটিভ ডান্স বিভিন্ন স্টেজ প্রোডাকশনের জন্য প্রয়োজন হয়। আমরা যেমন মোটামুটি আমরা রায়বাঘিনী যখন আমরা করেছি পরান্দা ব্যালেশপ থেকে, তখন অনেকগুলো বিভিন্ন ধরনের আমরা ফক ইউজ করেছি। তাসের দেশ আমরা যখন করেছি, তাসের দেশের সময় আমরা আলাদা আলাদা ধরনের শাস্ত্রীয় নৃত্যের মানে পিটআপগুলো নিয়েছি। এছাড়া আমরা অনন্যা করেছি। অনন্যার সময় আমরা যেমন 3-4 ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কাজ করেছি, এটার সঙ্গে ডান্স কম্পোজিশন

0: নিয়ে কাজ করেছি। এছাড়া আরও বিভিন্ন সময় অগস্থ্যলোপা মুদ্রা, অগস্থ্যলোপা মুদ্রাতেও আমরা যেমন দক্ষিণী প্রচুর জিনিস ইউজ করেছি। তো এইসব জিনিসের জন্য যে প্রোডাকশনের সময় ফিউশনের প্রয়োজন হয়, সেই প্রয়োজনে আমরা বিভিন্ন সময় ফিউশন করি, কিন্তু পুরো ব্যাপারটা কত্থক নৃত্যতেই ব্যাপারটা মজে থাকে।
1: আচ্ছা, সম্প্রতি আমরা সবাই দেখেছি আপনি যে শ্রীলঙ্কায় আমন্ত্রিত হয়ে প্রভাষক হিসেবে প্রশিক্ষণ দিয়েও অনুষ্ঠান করে এসেছেন, এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনি অনুষ্ঠান করে থাকেন বা প্রশিক্ষণ দিয়ে থাকেন, তো তার বিষয়ে আমি কিছু জানতে চাইছি।
0: এটার জন্য আমি মূলত আমার গুরুকেই প্রণাম জানাবো। ওনার অনুপ্রেরণাই আমি যেমন যখন দিল্লিতে পড়াশোনা করি হায়ার সেকেন্ডারির পর, তখন ওইখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি তালিম নেওয়ার চেষ্টা করেছি। সেই তালিমের সময় যেমন খুব আস্তে আস্তে ICTA জয়েন করার চেষ্টা করলাম, সেটার জন্য অডিশন দিতে হয়। তো সেই ICTAতে যেমন প্রথম জেনারেল একটা আর্টিস্ট হিসাবে ঢোকা যায়, তারপর ওইটা থেকে বি গ্রেড আর্টিস্ট, তারপর ওইটা থেকে আরও একটু উন্নতিকরণ, ওইভাবে চলে। এটা স্টেটেরও আছে, স্টেট থেকেও যায়। তো স্টেট ক্যাডারে যেমন পাইনি, সেটা হয়তো আমার একটু অভিমানের জায়গাও আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সেটা একটা আলাদা ব্যাপার। তখনই ওইখানে ছোটে শুক্লাজি যিনি, উনি ICTAর কথা বললেন এবং ICTAতে উনি আমাকে পাঠালেন। তখন ওখানে অডিশন দিলাম, অডিশন দেওয়ার 12 দিন কি 13 দিনের মধ্যেই খবর পেলাম যে হ্যাঁ, জেনারেল আর্টিস্ট হিসাবে বিবেচিত হয়েছি। তো ওখানে আস্তে আস্তে বিভিন্ন অনুষ্ঠান করতে শুরু করলাম। তো প্রথম অনুষ্ঠান আমার মনে আছে করেছিলাম দিল্লিতেই, গুরগাঁও এপিসেন্টার। হ্যাঁ, তারপর বিভিন্ন জায়গায় যেমন ভোপাল সঙ্গীত বিদ্যাপীঠ আছে। ICTA মূলত প্যানেলড আর্টিস্টদেরকে দেয়, ICTAর কাছে বিভিন্ন অর্গানাইজেশন আর্টিস্ট চায় ওদের প্যানেল আর্টিস্টকে দেওয়ার জন্য। তো ওরা যেমন আর্টিস্টদেরকে দেয়, তো সেই সুবাদে বিভিন্ন জায়গায় যেমন পাটনাতে, দিল্লি বা ওই সব কিছু হয়ে কলকাতা, ব্যাঙ্গালোর, মাইসোর, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, ইউনিভার্সিটি অফ তিরচি, কল্যাণী ইউনিভার্সিটি, ICCR কলকাতা, রবীন্দ্র কাকোরা ভবন কলকাতা, আচ্ছা গুয়াহাটিতে বা আমাদের ত্রিপুরাতে তো করেইছি, কথকযাত্রাতে করেছি। আর সবথেকে বড় যেটাকে আমি মনে করি, এটা আমার অ্যাচিভমেন্ট বলবো না, এটা গুরুদের আশীর্বাদ, যে কত্থকের যেটা পীঠস্থান দিল্লি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক, কত্থক কেন্দ্র যেটা সঙ্গীত নাটক একাডেমির আন্ডারে, ওইখানে সব গুরুদের উপস্থিতিতে যে নৃত্যানুষ্ঠান, একক নৃত্যানুষ্ঠান করা, ঘণ্টাখানেকের ওইটা নৃত্যানুষ্ঠান ছিল, যেখানে একে একে ছোটে শুক্লাজি ছিলেন, নলিনী কমলিনীজি ছিলেন, মালতীশ্যামজি ছিলেন, কৃষ্ণমোহন মিশ্রাজি ছিলেন, এরকম সবাই, যেমন সুভাষচন্দ্রজি ছিলেন, রাজেন্দ্র গঙ্গানীজি ছিলেন, সব গুরুদের উপস্থিতিতে ওইখানে। এবারে এটা বছরে মোটামুটি সারা বছর ব্যাপী চলতে থাকে। গত 3 বছর থেকে যেমন আর্টিস্ট গ্রেডেশনে একটু উন্নতি হওয়ায়, যেমন একটা মানে তিনটা গত 3 বছর থেকে বিদেশের ওয়ার্কশপ, ডেমনস্ট্রেশন, লেকচার, ওই রকম থাকে প্রোগ্রামগুলো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেমন একটা উইং থাকে মিউজিক বা ডান্স রিলেটেড, ওইটাতে পাঠানো হয়। তো এর আগে আমি পেয়েছিলাম জাকার্তাতে, জাকার্তা হচ্ছে ইন্ডোনেশিয়া, জাকার্তা, আর লাস্ট টু লাস্ট একটা পেয়েছিলাম কুয়ালালামপুর, এই দুটো জায়গায় পেয়েছিলাম। তো আমার নিজস্ব অসুবিধায় যাওয়া হয়নি। এবারে যেটা যেতে পারলাম সেটা হচ্ছে ইন্দো শ্রীলঙ্কান কালচারাল রিলেশন অ্যান্ড কোঅর্ডিনেশন 2025। এতে আমরা বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত এবং বাদ্যের 11 জন শিল্পীরা আমরা কলম্বোতে যাই, সেখানে ইউনিভার্সিটি অফ কলম্বো, সেখানে লেকচার অ্যান্ড ডেমনস্ট্রেশন আমার দায়িত্ব ছিল কত্থক নৃত্য নিয়ে। অন্যরা যেমন কেউ ঘাটাম নিয়ে গেছে, কেউ পাখোয়াজ নিয়ে গেছে, কেউ তবলা নিয়ে গেছে, কারো সিতার ছিল, কারো হিন্দুস্তানি ভোকাল ছিল, কারো কর্ণাটকি ভোকাল ছিল, ওইভাবেই কুচিপুড়ির ছিল, ভরতনাট্যমের একজন ছিল, কথাকলির একজন ছিল। তো ওইভাবে আমরা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন রুমে বলুন বা বিভিন্ন ডিপার্টমেন্টে বলুন, আমরা আমাদের সাবজেক্ট নিয়ে আমরা লেকচার অ্যান্ড ডেমনস্ট্রেশনের ক্লাস করি, সেটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সঙ্গে। আর একটা ওদের সঙ্গে এসে জুড়ে গেছিল কলম্বোতে ভাপা, VAPA, ভিজুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস। ওইখানে আমরা যেমন কত্থক নৃত্যের ব্যাপারে বিভিন্ন নুয়ান্সেস যেমন আমি বলেছি, ডেমনস্ট্রেশন দিয়েছি, ওইভাবে ওরাও কান্ডিয়ান ডান্সের ব্যাপারে দিয়েছে, ওদের ওখানকার বিভিন্ন ডান্সের ব্যাপারে, ওদের ওখানের যে প্রফেসররা আছে ওরা ডেমনস্ট্রেশন দিয়েছে, লেকচার দিয়েছে। তো ওইগুলো যেমন আমরা পেয়েছি, আমরা কত্থক নৃত্য ধারাটাকে ওইখানে দিয়ে এসেছি, সেই কালচারাল রিলেশন, ওই কোঅর্ডিনেশনের কাজটা ওখানে হয়েছে। হ্যাঁ, এছাড়াও একটা প্রাইভেট ইনস্টিটিউশন যেটাকে সিলেক্ট করা হয়েছিল ওখানকার ইউনিভার্সিটির দ্বারা, যারা আসলে বাইরে মানে ন্যাশনাল লেভেলে খুব ভালো পারফর্ম করছে শ্রীলঙ্কাতে, ওটা হচ্ছে

0: নয়নতারা ডান্স একাডেমি। তো ওখানেও গেলাম, ওখানে আসলে আমার খুব পছন্দের ছাত্রছাত্রীদেরকে পেলাম, কারণ ওরা ছোট, ও ইউনিভার্সিটিতে তো বড় ছাত্রছাত্রীরা, আর ওখানে যেমন 7-8 থেকে শুরু করে একদম গ্রাজুয়েশন পর্যন্ত ছাত্রছাত্রীরা ওখানে পেলাম। তো ওরা খুব একটা, এই যে 5 দিন ছিলাম, খুব একটা উৎসাহ নিয়ে ওরা নাচ করছে দেখলাম। এছাড়া এটাও দেখলাম কলম্বো ইউনিভার্সিটির আন্ডারে শ্রীপালি ক্যাম্পাস, যেটা মেড ফর মিউজিক অ্যান্ড ডান্স, এটার ব্যাপারে বলবো যে এটা গিয়ে জানতে পারলাম যে এটার ভিত্তিপ্রস্তর রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে করা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর 1922, 1927 আর 1934 এই 3 বার শ্রীলঙ্কা গেছেন। তার মধ্যে ফাউন্ডার অফ শ্রীপালি ক্যাম্পাস, উনি রবীন্দ্রনাথের মানে একদম খুব ওনাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, ওনার ওখানে যেতেন, এবং শ্রীপালির যে ভিত্তিপ্রস্তর এখনও আছে সেটা রবীন্দ্রনাথের হাতে স্থাপন করা। হ্যাঁ, সেখানে 100 বছরের পুরনো যে অডিটোরিয়াম হলটা আছে সেটা অরুন্ধতী, সেই নামটাও রবীন্দ্রনাথের দেওয়া। শ্রীপালি নামটাও কিন্তু রবীন্দ্রনাথের নিজের দেওয়া। হ্যাঁ, এটা এবার গিয়েই জানতে পারলাম রবীন্দ্রনাথ যে কত জায়গায় কতভাবে ছড়িয়ে আছেন, আমার 42 বছর বয়সে আমি জানতাম না। আমি ওখান থেকে যেমন শিলচরে আমার শ্রদ্ধেয় বিশ্বতোষ বাবুকে ফোন করলাম, ফোন করে বললাম, উনি বললেন হ্যাঁ ওই সময়ে শ্রীলঙ্কাতে তো গেছেন, শ্রীপালির ব্যাপারটা কনফার্ম না করলেও শ্রীলঙ্কাতে যে ওই সময় বিশ্বকবি ছিলেন সে ব্যাপারটা উনি কনফার্ম করলেন। তো এতে এত ঋদ্ধ হলাম, বলে লাভ নেই আর কি। তো যাই হোক, এই সব কিছু করে পুরো সবাই নিজের নিজের নৃত্যধারা ওখানে আমরা দিলাম এবং আমরা নিয়েও এলাম শ্রীলঙ্কার বিভিন্ন নৃত্যধারা, এবং এটা দেখলাম যে ওখানেও সেই গুরু শিষ্য পরম্পরার ব্যাপারটা খুব আছে। হ্যাঁ, শিষ্যরা এসে গুরুদেরকে প্রণাম করছে, ওরা তো সব বেশিরভাগ বুদ্ধিস্ট, এবং গুরু যাদেরকে ওখানে পেয়েছি ডক্টর পেমুসা, ডক্টর অমলি পারিরা, ওরা সবাই বুদ্ধিস্ট, কিন্তু ওদের যে চলনটাও কিন্তু খুব ভারতীয় সংস্কৃতির সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটাই খুব ভালো লেগেছে। আর এভাবেই গুরুর প্রেরণায়, গুরুর আশীর্বাদে, গুরুদের কৃপায় এই কাজগুলো করতে পেরেছি আর কি, বা করছি।
1: বাহ বাহ, খুব ভালো লাগলো, অনেক অনেক কিছু জানতে পারলাম এই বিষয়ে কথা বলে। আচ্ছা, আমাদের শ্রীভূমি তথা বরাক উপত্যকায় কথক নৃত্য চর্চার সম্বন্ধে বর্তমানে পরিস্থিতি,
0: এটাতে একটা কথা বলবো, যেমন আমাকে, আমি যখন দিল্লিতে গেলাম আমার গুরুজির অনুপ্রেরণায়, দিল্লিতে যাওয়ার পর উনার গুরু, যার কাছে মানে শুক্লা পণ্ডিত মুন্না শুক্লাজির ছোট ভাই, ছোটে শুক্লাজি, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, আরে দেবতোষ ওহাঁ পে ক্যা কর রহা হ্যায়, সিলচর মে ক্যুঁ রহতা হ্যায়, কম সে কম কলকাতা মে রহতা। তখন আমি বললাম, উনি ওইখানে আছেন বলেই আমি আপনার এখানে এসেছি। হ্যাঁ, খুব সত্যি কথা যে দেবতোষ নাথ স্যার বরাক উপত্যকায় আছেন বলে আমরা কত্থক নৃত্যধারাটা আমরা এখানে করার বা কত্থক নৃত্যধারা নিয়ে কিছু কাজ করার, কাজ করে এগিয়ে যাওয়ার কথা আমরা ভাবি। এছাড়া যেমন শ্রীভূমিতে আমি শুনেছি রবীন ব্যানার্জির কথা, শ্রদ্ধেয় রবীন ব্যানার্জি ছিলেন, উনি কত্থক নৃত্য করতেন, করাতেন। শ্রদ্ধেয়া মাধুরী পোদ্দার, ওনার কথা শুনেছি যে কত্থক নৃত্য উনি করাতেন। তবলার দিকে যেমন জগন্নাথদার কথা, জগন্নাথ দেব ওনার কথা বলবো, উনি বিভিন্নভাবে প্রথম থেকেই রবীন ব্যানার্জির সঙ্গে উনি অ্যাটাচ ছিলেন শ্রীভূমিতে, তাই উনিও অনেক জায়গায় অনেক সাহায্য করেছেন, এটা অবশ্যই বলতে পারবো। এরপর ববিতা গুহ ঠাকুর, তার কথা বলবো, উনি শ্রীভূমির নৃত্য চর্চায় মানে অনেক অনেক কাজ করে গেছেন। এরপর যেমন দেবতোষ স্যারের প্রেরণায়, দেবতোষ স্যারের শিক্ষায়, যেমন আমি যদি একটু নাচ করে থাকি, এছাড়া শুভশ্রী খুব ভালো করতো, আমাদের মন্টিদি সুমনা চৌধুরী, উনি খুব খুব ভালো, উনি টেকনিক্যালি ভীষণ সাউন্ড। এরপর নতুন প্রজন্মের মধ্যে যেমন কত্থক নৃত্যটা, যেমন রাগেশ্রী, শুভশ্রী, মনিকা, ময়ূরী, জানভী, এরা সবাই এখনকার সময়ে কত্থক নৃত্য খুব ভালো করছে, ওদেরকে নিয়ে যে কোনো জায়গায় বাজি ধরা যায় এরকম বলা যায়। হ্যাঁ, এছাড়া বরাক উপত্যকায় যেমন আমার গুরুবোন আছে অম্পি চক্রবর্তী, ও নৃত্য কত্থক নৃত্যের শিক্ষা দিচ্ছে, ও নিজে খুব ভালো পারফর্মার। এছাড়া আমার গুরুজির ভাগ্নে শুভ্রাংশু, ও করাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আরও অনেকজনের নাম হয়তো আমার এখন মনে হচ্ছে না, কিন্তু এরা সবাই কিন্তু কত্থক নৃত্য এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন।
1: আচ্ছা, একটা জিনিস আমি বলছি, বর্তমানে যে দেখা যায় যুব প্রজন্মের মধ্যে বা তরুণ প্রজন্মের মধ্যে পাশ্চাত্য নৃত্য যেটা বা ওয়েস্টার্ন ডান্স এইসবের দিকে ঝোঁকটা।

0: একটু বেশি। তো এটাতে কি তাদের নাচের ভিতটা নড়ছে, বা মানে এটাতে কি ধরনের প্রভাব পড়ছে?
1: আচ্ছা, এটাতে আমি এটা বলতে পারি যে যে কোনো নৃত্যধারা যদি শাশ্বত হয়, সেটা যদি সঠিক গুরুর থেকে, সঠিক জায়গা থেকে শেখা হয়, তাহলে নৃত্যের ভিত বা নৃত্য শিক্ষার্থীর ভিত কখনোই নষ্ট হতে পারে না। এবারে যারা 5-6 বছর থেকে বা 7 বছর থেকে ক্রমাগতভাবে একটা লয়বদ্ধভাবে তালিম নিয়ে এসেছে ওয়েস্টার্ন ডান্সের, এবং সেই জিনিসটা যখন মঞ্চে, কোনো সময় ব্যালে, কোনো সময় শুধু ওয়েস্টার্ন ডান্স নিয়ে একটা জিনিসকে তুলে ধরছে, একটা ঘটনাকে তুলে ধরছে, তখন সেটা কিন্তু সত্যি তেমনটাই গায়ে কাটা দেয় যেমনটা আমাদের ভারতীয় কোনো নৃত্যধারায় করলে যেমনটা দেয়। শাস্ত্র, ওয়েস্টার্ন ডান্সেরও কিন্তু শাস্ত্র আছে, থিওরি আছে, বিভিন্ন দিক আছে। তবে হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক, পাশ্চাত্য নৃত্যধারার বিভিন্ন দিক আমাদের ভরতমুনির দ্বারা দেওয়া নাট্যশাস্ত্র ও নন্দিকেশ্বর দ্বারা দেওয়া অভিনয় দর্পণ, এগুলো থেকে অনেক অনেক কিছু নেওয়া আছে। এবারে কিছুদিনের শেখা, দেখে শেখা, ইউটিউব থেকে শেখা, বলিউডের একটা সিনেমা দেখে শেখা, বা জাস্ট একটু কারো মঞ্চে কারো ডান্স দেখে অনুপ্রাণিত হয়ে শেখা, বা কোনো জায়গায় কেউ নেই বলে শেখা বা শিখিয়ে দেওয়া একটা কিছু, এটাতে অবশ্যই ছাত্রছাত্রীদের ক্ষতি হয়। কেননা লং রানে এরা কখনোই পেরে উঠতে পারবে না। লং রানে তারাই পারবে যারা প্রত্যেকটা, যে শিক্ষা, যে নৃত্যধারা নিচ্ছে, যে সঙ্গীত ধারা নিচ্ছে, সেটা যদি সঠিকভাবে শিক্ষা নেয় এবং সেটাকে প্র্যাকটিস করে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলেই ও যে কোনো দেশ, সেটা পাশ্চাত্য হতে পারে, ভারতীয় হতে পারে, আধুনিক হতে পারে, কোনোটাতেই কোনো অসুবিধা নেই।
0: আচ্ছা আচ্ছা, বুঝেছি। খুব ভালো লাগছে, আরও কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু যেহেতু আমরা সময়ের কাছে বাধা, অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যেতে হবে, তো শেষ প্রশ্ন করছি আপনাকে। কেউ যদি কথক নৃত্যকে নিজের পেশা হিসেবে নিতে চায় বা ভবিষ্যতে এ নিয়ে আরও এগিয়ে যেতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি, আজকের যুবাবন্ধুদের মধ্যে যদি কেউ চায়, তো তাদেরকে আপনি কি পরামর্শ বা বার্তা দেবেন?
1: প্রথম কথা হচ্ছে, রাস্তাটা একেবারেই সোজা নয়, খুব কঠিন। এবং কথক নৃত্য নিয়ে পুরো জীবন এটাকেই পেশা করে কাজ করে কাজ চালিয়ে গেছেন, এরকম খুব সীমিত সংখ্যক কয়েকজনকে আমরা পাই। এটা সত্যি কথা যে যদি আমরা কথক নৃত্যকে নিয়েই জীবনে এগিয়ে যেতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে সমাজের বিভিন্ন দিক ফেস করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। যেমন সমাজের সবাই প্রথম এই প্রশ্নটা করবে, কি করো? তখন আপনি জবাব দেবেন, আমি কথক নৃত্য করি। তারপর প্রশ্ন করবে, হ্যাঁ কথক নৃত্য তো করো, কিন্তু তুমি করোটা কি? হ্যাঁ, তো আপনি তারপর বলেন, আমি কথক নৃত্য করি, কথক নৃত্য শিখেছি, সেটার পারফরমেন্স করি এবং সেটা শেখাই। তখন ওরা, সমাজের লোক হয়তো বলবেন যে হ্যাঁ ভালো, ভালো কথা, কিন্তু তুমি করো কি? হ্যাঁ, এই প্রশ্নটা বারবার চলে আসে, এবং এই প্রশ্নটা যেন না, মানে একটা সময় কিন্তু নিজে থেকে বন্ধ হয়ে যাবে। কখন বন্ধ হয়ে যাবে? যখন আপনাকে আপনার জেলার বাইরের লোক, আপনার রাজ্যের বাইরের লোক, হয়তো কোনো কোনো সময় আপনার দেশের বাইরের লোক আপনাকে এই ব্যাপারে স্বীকৃতি দেওয়া শুরু করবে, তখনই আপনি, তাই বলছি যে ব্যাপারটা তো 1-2 দিনের ব্যাপার না, 1-2 মাসের ব্যাপার না, 1-2 বছরেরও ব্যাপার না, এটা অনেক অনেক বছরের ব্যাপার। এবং তারপরেও একটা সময় আসে, একটা শিল্পী বা একজন নৃত্য শিক্ষক, বা এটা এজ এ হোল আমি সঙ্গীতের ব্যাপারেও বলতে পারি, একটা সময় আসে যখন পারিপার্শ্বিক নিজের সংসারের দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে, সেই সব কিছু দায়িত্ব ঠিকঠাক মতো পালন করা যাচ্ছে কি না, সেই পার্টিকুলার কথক নৃত্যকে বা সঙ্গীতকে বা তবলাকে পেশা হিসাবে নেওয়ার পরে, সেই প্রশ্নটা তো আগামীতে উঠে আসতেই পারে। আমরা এটুকু বলতে পারি যে কথক নৃত্য নিয়ে যদি কোনো যুব প্রজন্মের ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা এগিয়ে যেতে চায়, এখন যারা করতে চাইছে, ওরা, ওদের জন্য হয়তো আমাদের সময় থেকে চান্স আরেকটু বেশি আছে। কেননা ডান্স কোম্পানি বলে একটা জিনিস গত 10 বছর থেকে আন্তর্জাতিক এরিনায় অনেক বেড়ে গেছে। ডান্স কোম্পানি আমাদের ভারতে আসলে উদয়শঙ্কর ডান্স কোম্পানি ছাড়া, বা ডান্সের টিম বা ওই রকম, এই উদয়শঙ্কর ডান্স কোম্পানি ছাড়া ওই রকম এজ এ হোল একটা ডান্স কোম্পানি আগে ছিল না, অনেক আগের কথা বলছি। তারপর থেকে আস্তে আস্তে আস্তে আস্তে গত 10-15 বছরে প্রাইভেট ডান্স কোম্পানি অনেক বেশি বেড়ে গেছে। ওরা যেমন বিভিন্ন ক্রুজে করছে, বিভিন্ন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যেমন করছে, ওইটাকে আবার ফেলিসিটেট করছে ওখানকার লোকাল গভর্নমেন্ট, এনজিও, এছাড়া অনেক প্রাইভেট ইনস্টিটিউশন, যারা কোনো কোনো সময় ভারতীয় নৃত্যধারাকে হয়তো এগিয়ে নিয়ে যেতে চাইছে বা হয়তো একটা কালচারাল মিক্স আপ করতে চাইছে। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে বললাম। এছাড়া দেশের ভেতরেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা তৈরি হচ্ছে, বিভিন্ন সুযোগ তৈরি হচ্ছে। যেমন আজকের দিনে যেমন কেন্দ্রীয় বিদ্যালয় ধরুন, বা বড়

0: রেসিডেন্সিয়াল স্কুল ধরুন, বিভিন্ন সিবিএসই আইসিএসসির স্কুলগুলো ধরুন, স্টেট গভর্নমেন্টের বড় বড় স্কুলগুলো ধরুন ধরুন ওইগুলোতে নৃত্য শিক্ষা, সঙ্গীত শিক্ষা এগুলোকে একদম ওরা যেটাকে বলে কম্পালসারি করে দিয়েছে। সেই কম্পালসারি করে দেওয়ায় এবং বিভিন্ন জায়গায় অনেক যারা কত্থক নৃত্যকে নিয়ে এগিয়ে বা বিভিন্ন নৃত্য ধারাকে নিয়ে এগিয়ে যেতে চাইছে, ওরা পার্টিকুলারলি ওই সাবজেক্টের টিচারই চাইছে। এবারে অনলাইন ডান্স দেওয়া, ডান্সের শিক্ষা যেটা, সেটাতে অনেক স্কোপ বেড়ে গেছে। তো এইগুলো নিয়ে আমি এটা এতটুকু বলতে পারি যে একটা সময় হয়তো ছিল যখন একটা অ্যাপ্রিসিয়েশনের অভাব হতো, একটা উৎসাহের অভাব হতো যে এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যাব কি না। এখনও সেই ব্যাপারটা আছে, তবে এখন রাস্তা যেমন অনেকটা খুলেছে।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুববাণী, আকাশবাণী শিলচর।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420223।
4: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
5: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
4: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
6: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি সাক্ষাৎকার, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ পালন। এই বিষয়ে বিন্যাকান্দি বর্মামদা ও সোনাই নতুন রামনগর গ্রামের দুইজন প্রগতিশীল মৎস্যচাষী উত্তম কুমার রবিদাস ও শাহাদুল আলম বরভুইয়ার সঙ্গে শুনব এই সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে গৃহীত, সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। তাহলে আসুন শোনা যাক এই সাক্ষাৎকারটি।
1: লক্ষ্মীপুর বিন্যাকান্দি অঞ্চলের বড়মামদা গ্রামের একজন প্রগতিশীল মৎস্যচাষী উত্তম কুমার রবিদাসের সাথে কীভাবে উনি মাছ চাষ করে একজন প্রগতিশীল কৃষক হতে পেরেছেন এই বিষয়ে কথা বলছি। নমস্কার।
2: আমি মাছ, রুই, বাউস, মির্গা আর গাসকপ, এইসব মাছ।

0: আমি মানে যত্ন করি। আর আমার হইলো আমার যে মাছের চারা যে আনি এগুলো আপনার আইরং মারাথনে আমি লই। আর
1: আচ্ছা ঠিক আছে, আপনি চারা কিভাবে আনেন, কোথা থেকে আনেন আমি এটা জানতে চাইবো। তো প্রথমে আমি এটা জানতে চাইবো যে আপনার কত বিঘা জমির উপর ফিশারি আছে।
0: আমার একটা আছে 5 বিঘার, আর একটা আছে 8 বিঘার। হ্যাঁ, আর আমি আমার পেশারিতনে প্রায় আমি উন্নতি করতে পারছি, আর আমার বহুত ভালো লাগে মাছ চাষ করতে, মানে চারা সব আনতে বহুত ভালো লাগে।
1: তো যে ফিশারিটা যখন আপনি তৈরি করেছেন বা মাছ চাষের আগে আপনি কিভাবে ফিশারিটাকে তৈরি করেন?
0: ফার্স্টে হইলো আমার খৈল, এক বিঘায় খৈল আপনার 10 কিলো লাগে। হ্যাঁ, আর তারপরে আমি গোবরও থোড়া দিই, আর তারে আমি 2-3 দিন তারে পচাইয়া, আর আর যে জমিনটা হইলো চাষ মারিয়া, হ্যাঁ, আর থোড়া ইউরিয়াও দিই, আর থোড়া থোড়া ডিউপিও দিই। এর ভিতরে আমার যখন পুরা পচি যায় জমিনটা, ও সময় আমি থোড়া জল দিই। থোড়া জল দেওয়ার সময় আমি বুঝি যাই যে আমার মানে ঠিক হয়ে যায় গেছে জমিনটা, তখন আমি ও খৈলগুলো যে আছে আর গোবর ও সময় আমি ছাড়ি। ছাড়ার পরে তোরা একটু জল দিই, জল দেওয়ার পরে দেখি দেখি জল পরিষ্কার আছে, ও সময় আমি মাছ ডালা আরম্ভ করি, তখন আমার মাছও পুরা সাফ সুতরা রইল আর রোগ কোনো আইতো না।
1: আচ্ছা আচ্ছা, ও তখন আপনি ওই মাছের পোনাগুলো সংগ্রহ করে এই পুকুরে ছাড়েন?
0: হ্যাঁ।
1: তো বিঘা প্রতি আপনি কতটা মাছ পালন করেন?
0: বিঘা প্রতি আমার আছে মানে 1000-1200 এরকম হইব বিঘা প্রতি।
1: তো কি কি কি কি মাছ?
0: বাউস, মির্গা আর ঘাসকপ,
1: এই তিন ধরনের মাছ,
0: তিন ধরনের মাছ আমি পালন করি।
1: তো পোনা তো বলেছেন এখানে আপনার আশেপাশে যে আয়রং মারা থেকে আপনি সংগ্রহ করেন?
0: না, আমি আয়রং মারা থেকে সংগ্রহ করি। হ্যাঁ, ওই ওনার পোনা যে আছে সব ভালো আছে, একটাও মিস হয় না, তারে থোড়া যত্ন করা লাগে।
1: কি সাইজের পোনা
0: আপনার? 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, 2-2.5 ইঞ্চি আনি আমি। তারপরে আমি 1-2 মাসের পরে আমার 2টা পেশারি, একটা পেশারির মধ্যে আমি পোনা ছাড়ি, আর 3-4 ইঞ্চি হওয়ার পরে আমি ও পেশারি তনে মানে আর একটা পেশারির মধ্যে আমি দিই।
1: মানে প্রথম একটা ফিশারিতে আপনি ওই পোনাগুলা ফেললেন, তো এখান থেকে কিছু বড় হওয়ার পরে আপনি অন্য ফিশারিতে নেন?
0: আমার আর একটা ফিশারিতে আমি ও পোনা দিই।
1: তো তখনই যে ছোটো ফিশারিতে আপনি পোনা দিলেন সেটাতে কি করেন, সেটা খালি হয়ে গেল?
0: সেটাতে আবার পোনা ফেলাই, একটাও খালি মানে সব তো এক বরাবর হয় না, কোনো ছোটো থাকে কোনো বড় থাকে, তো ছোটোটার আবার ওই পেশারির মধ্যে রাখি আর বড়টার আমি ট্রান্সফার করি ওই অন্যটা পেশারির মধ্যে।
1: তো আপনি যে বড় ফিশারিতে যে মাছগুলো ছাড়েন, ধরুন কতটা মাছ হবে? মানে ধরুন আপনি বললেন যে রুই, মৃগেল, তো এগুলো কতটা করে?
0: আমার বড়টার মধ্যে আছে আপনার 7-8 বিঘার জমি নিব, ওগুর মধ্যে আমি কমসে কম তো 16-17 হাজার এরকম হইব মাছটা, 3টা মিলে যা রুই, বাউস আর ঘাসকপ।
1: 16-17 হাজার মাছের আপনি কিভাবে যত্ন নেন?
0: তারে তো আমি সব নিজেও একটা থোড়া আইডিয়ার মধ্যে যেটা তো আমি শিখছি ওগুলো তো করেও করি, তার উপরেও আমি আমার হিসাবে কাজ করতে চাই। সবসময় সফাই রাখতে লাগে পেশারির, হ্যাঁ, যেমন কি ব্যাংক যাওক না, সাপ যাওক না, তারও একটা দবাই আছে, তারে থোড়া একটু একটু দিলে মানে জলটাও ঠিক থাকবো, মাছটাও ঠিক থাকবো। এর ভিতরে আমার মাছটাও বড় হইলো আর আমার মানে লাভবানও হইতাম এইটাই।
1: তো আপনি কি বৈজ্ঞানিক পদ্ধতি মেনে আপনি এই ফিশারির যে মাছ পালন করেন?
0: হ্যাঁ, আমি RCT-র ট্রেনিং করছি, অন আমার বেজান ধরনের পেশারির বারে আমি বুঝতে পারছি, আর আমি স্কিমও পাইছি পেশারির, আর আমার বহুত ভালো লাগে এইসব কাজগুলা।
1: তো আপনি প্রশিক্ষণ নিয়ে

0: এখন কত কত দিনের প্রশিক্ষণ ছিল?
1: আমার 10 দিনের, 10 দিনের ট্রেনিং আসলো।
0: 10 দিনের প্রশিক্ষণে আপনি কিভাবে মাছ পালন করবেন সেটা শিখেছেন এবং সেই পদ্ধতি মেনেই আপনি কাজ করছেন?
1: আমি সেই পদ্ধতি মানে আমি আমার কাজ করছি, আর এই মানে মানে আমার সুন্দর লাভবান হয়েছি।
0: তো এই যে মাছে এতগুলো মাছ, আপনার কি কোনো রোগ দেখা দেয় বা কিভাবে আপনি যে রোগ দেখা দিয়েছে সেটা জানতে পারেন?
1: রোগ তো আমার পেশারির মধ্যে বিলকুল নাই, আমি যেরকম আমার হিসাবে মানে যত্ন রাখি রোগের তো কোনো লাইন পাওয়া যায় না, আমি মানে রোগ আইতেও দেই না।
0: মানে আপনার মাছে কোনোদিন রোগ ধরেনি এখন পর্যন্ত?
1: না, ধরছে না, ধরছে না, আবার আমার ধরার কোনো মানে সম্ভাবনাও দেখা দেয় না।
0: তো আপনি কিভাবে বুঝলেন যে আপনার কোনো মাছে রোগ নেই বা কিভাবে বুঝতে পারেন যে কোনো রোগ আসেনি আপনার মাছের মধ্যে?
1: আমার জল যে আছে জলের হিসাব দেখিয়া, জল যদি কিছু যদি গাদ্দা হয়ে যায় মানে তখন আমি বুঝতে পারি যাই যে মাছ বেমারি হইব। আর থোড়া একটা আছে সব নিজেও পোশাক লাগাই যে এগুলো তো একটা বুঝা যায়। এইরকম মাছের মধ্যেও আছে, যদি জল থোড়া সফা থাকলে আমার মাছের রোগ আইতো না, আর সব পা রোগও সব ঠিক থাকতে লাগবো, ক্লিন থাকতে লাগবো।
0: আচ্ছা, তো এতগুলো মাছের খাদ্য কি কি খাদ্য আপনি দেন?
1: আমি কিছু পিরকাই দেই আর বাজারের খানিও দেই।
0: আচ্ছা, খাবারটা কিভাবে দেন?
1: খাওয়া
0: যে একসাথে দেন বা দুই তিনবার দেন, কিরকম করে মানে একটু বুঝিয়ে বলেন যদি।
1: আমি খাওয়ারও 3 বার দিই, খাওয়ার হইল সকালে 1 বার দিই আর দুপুর 1টা 1টা 1বার দিই। তারপরে আমার ওই অন্য ঘাসও আছে, বড় বড় টেটু ঘাস, এগুলো কাটিয়া ডালি আর বিকাল বেলাও 1বার দিই আমি খানি। তো 1বার আমি যখন দিই তখন পিরকাই যে আছে পচাইয়া দিই, আর তারপরে বাজারের খানি 2বার দিই, আর এক টাইম আমার সবসময় আমার ঘাস ব্যবহার করি, ঘাস কাপ লাগি।
0: এটা ঘাসটা ঘাস কাপের লাগি খুব ভালো,
1: খুব ভালো ঘাসটা, বহুত ভালো ঘাস কাপের লাগি।
0: তো এই খাদ্য আপনার মানে এই খাদ্য খেয়ে আপনার মাছ বেশ বড় হয়?
1: না, আমার যে ঘাস আছে ওই ঘাস দিয়াও ঘাস কাপ বহুত সুন্দর হয়, বহুত ভালো হয়, পুরা চাঙ্গা থাকে আর রোগ পুরো বিলকুল আয় না।
0: তো ফিশারির যে আশেপাশে যে জায়গাটায় আপনার কি কোনো অন্য কোনো গাছ উঁচু লাগিয়েছেন?
1: না, পেশারির পারোর মধ্যে গাছ নেই। হ্যাঁ, আমি সবজি লাগাই।
0: আচ্ছা, ওইটি ওইটি বলছিলাম যে কোনো কিছু চাষ করেন?
1: আমি উড়ি লাগাই আর কিতা রামাইস লাগাই, এইসব আর লাগাই, আর কলা গাছও হেরে হেরে লাগাই বাস।
0: তো আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন বা আপনি বলেছিলেন যে আপনি কিছু স্কিম পেয়েছেন, সরকারি স্কিম, তো কি ধরনের স্কিম পেয়েছেন আপনি বা কত টাকা পেয়েছেন?
1: আমি পেয়েছি 1,20,000 পাইছি, 1,20,000 ফার্স্ট পাইছি, আর আমি অ্যাপ্লাই করছি, দেখি কি হয়।
0: মানে একবার পেয়েছেন 1,20,000 একবারই পেয়েছেন, আর আবার পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন?
1: অ্যাপ্লাই করছি।
0: ওই টাকা পেয়ে আপনি কি করেছেন, কাজেই লেগেছে?
1: ওই পেশারির মধ্যে ওই যে মাছের চারা যে এইসবগুলো আমি ওইসব মধ্যে লাগাইছি সব, 1 টাকাও খাওয়া দাওয়া নাই। কেন, আমার যদি পেশারি যদি সুন্দর থাকে তখন আমার ইনকামও ভালো হইব, খাওয়া তো এমনিও আমরা রুজি রুটি করে খাই।
0: এইভাবে আপনি কতদিন পর পর মাছ পালন করেন বা একটা মাছগুলো আপনি তো তুলে বিক্রি করেন আর তারপর আবার এই ওইখানেই তো মাছ পালন করেন, কতদিন পর পর?
1: মাছ ধরেন আমার 6 মাস 1 দাগ বিক্রি করি, আর ছোটোটা যে থাকে বছরে এইরকম মানে আমি আমার হিসাব দেখিয়া দেখিয়া বিক্রি করি।
0: আচ্ছা আচ্ছা, তো কিভাবে লাভবান আপনি হয়েছেন বা একবারে আপনি কত টাকা পান, আপনার খরচ বাদ দিয়ে কত টাকা বাঁচে?
1: আমি চারা নিছি যখন মনে করেন 20,000 টাকা লাগছে, আর আমি কি নাম পেশারির সব ক্লিন করছি আর 10-12,000 টাকা লাগছে, আর খানি নিয়ম মানে 50-50 লেখান আমার গেছে। হ্যাঁ, আর যে সময় আমি মাছ বিক্রি করি তখন আমার আয় 70,000 80,000 এরকম আয়, তখন তো আমি দেখতে

0: পাৰি আমাৰ 30-40 আমাৰ আয়
1: লাভ
0: তে আমি ওখানে বুঝতে পারি যে আমার কিছু বেনিফিট থাকে আর ওগু ঠিক লাগে।
1: আচ্ছা মাছ চাষে কি ধরনের মানে কতটুকু পরিশ্রম করতে হবে? খুব বেশি পরিশ্রম করে করার পরে আপনারা মানে যে ফলটা পান না খুব কম পরিশ্রমই হয়?
0: না মাছের নিয়ম হইল বেশি পরিশ্রম করা লাগে না, তো এগু আপনার তার টাইমে টাইমে সব কিছু যদি মেনটেন করে দেই তখন তো নিজেও ঠিক হয়ে গেলাম। আমি যেমনিকে সকালে উঠছি ওয়াকিংও গেছি, ওয়াকিং টনে আইয়াও আমি মাছের মধ্যে লাগিয়ে গেছি, ও সময় ঠান্ডা ঠান্ডা সময় এক দাগ দিলে সেখানি। হ্যাঁ দুপুরে আবার আমি আইয়া খাইয়া ইয়া আবার সময় ও সময় মাছ আইতেও মানে ফালায় তো বুঝি যায় যে মাছগুলা ভোক লাগিয়ে গেছে, ও সময় তার দেওয়া লাগে।
1: মানে আপনার টাইমটা জানা আছে যে এই সময়ে আপনাকে দিতে হবে খাবারটা?
0: তে আমার তিন টাইম আমি দেই।
1: তো বাজারটা আপনার কি আশেপাশে বাজারে বিক্রি করেন না অন্য অন্য কোথাও?
0: না না মানে যেমনি কি আমরা ওইদিকে পাইকার আছে সব আই তারা আইয়া নিজে আমার ঘর তনে তারা উঠাইয়া নে, আমার উঠানিও লাগে না, তারা আইয়া উঠাইয়া নে,
1: ওরাই মাছ ধরে নে,
0: তারা ধরে।
1: মানে আপনি শুধু যখন বিক্রি করবেন তখন ওদেরকে খবর দেন?
0: ও তারার খবর দিই আর আইয়া তারা ধরে ও সময় কিলো হিসাব মাপা মাপিয়া তারা নিয়া আর পয়সা দেয়। মাছের কারবার করতে মানে বহুত ভালো আছে।
1: আপনারা যে মিন বিভাগের সাথে আপনারা সবসময় যোগাযোগ রাখেন?
0: আমি সবসময় যোগাযোগ রাখি, মানে যদি বাই চান্স কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আজ পর্যন্ত তো হয়েছে না, আশা করি হইতেও না, আর যদি হয়ে যায় তখন তো আমি তো সবসময় যোগাযোগ রাখি। হ্যাঁ আমার পেশারি রেজিস্ট্রেশনও বানাইছি, হ্যাঁ উদ্যম রেজিস্ট্রেশনও বানাইছি, আর মানে বহুত ভালো লাগে আমার এই জিনিসটার মধ্যে।
1: আচ্ছা আপনাদের এখানে বন্যা টন হয়? মানে জল উঁচু জমি যেখানে জল মানে কোন যখন বন্যা হয় তখন
0: জল আয় জল আয়
1: তখন ফিশারি ডুবে যায়?
0: ফিশারি ডুবে তখন আমি জাল পুরা মারি দিই। হ্যাঁ বাঁধ তো দিতে অসম্ভব, লেকিন জাল মারি পুরা বড় করে জাল মারি দিই, তখন আমার মাছ একটাও পার হইতে পারে না, আমার যেমনে থাকে এরকম থাকে যায়। ও সময় আমার থোড়া তকলিফ হয়, রাত্রেও পর দেওয়া লাগে, দিনেও পর দেওয়া লাগে, এই এটাই আছে।
1: তা মানে আপনি বলতে চাইছেন যে মাছ চাষ করে একজন মৎস্য চাষী ভালো করে যদি মানে এই কারবারে লেগে থাকে তাহলে
0: আর কাজ করতে হবে
1: আর অন্য কোনো কাজে যেতে হবে না, ওর সংসার ভালো করে চালাতে পারবে?
0: এই ওই রকম করলে আমার সংসার ওই রকম বহু সুন্দর চলে, আমার কোনো আউটসাইডে কাজে যাওয়া লাগে না।
1: তো আপনারা আর কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আপনি ফিশা আরও ফিশারি করবেন বা না ওই ফিশারিগুলোতে আপনি আরও অন্য ধরনের মাছের চাষ করবেন?
0: না আমি যদি চাই যদি আমারে যদি আর যদি ডিপার্টমেন্ট তো নেই, হ্যাঁ ফিশারি ডিপার্টমেন্ট তো নেই, আমি যদি হেল্প যদি পাই, যদি টাকা আমি অ্যাপ্লাই করছি, যদি টাকা যদি থোড়া একটু বড় যদি পাই তখন আমি মনে করছি আর করবো, আমার মন আছে আর করবার লাগে। আমি ডিপার্টমেন্টে আলাপ করছি যে আমারে আর একটা দিন স্কিম, আমি আর এক আটটা বাড়াইমু পেশারি। ডিপার্টমেন্টও কইছে না আচ্ছা ঠিক আছে স্কিমটা আই যাওক, ও সময় আমি দিমু।
1: মানে আপনার আরও অনেক জায়গা আছে?
0: আছে আছে আর আছে, আমার জায়গা আছে, আমার জায়গা এখন দুইটা আছে আর আর একটার জায়গা আছে, আমি যদি থোড়া হেল্প যদি পাই যাই টাকার তখন আমি আর দিতে পারবো।
1: সুনাই অঞ্চলের নতুন রামনগর গ্রামের একজন প্রগতিশীল মৎস্য চাষী শাহাদুল আলম বড়বুইয়ার সাথে কথা বলছি। ওনার সাথে কথা বলে আমি জেনে নেব যে উনি কিভাবে মাছ চাষ করছেন এবং উন্নতি লাভ করছেন। নমস্কার।
2: নমস্কার ম্যাডাম, আমার নাম শাহাদুল আলম বড়বুইয়া, আমি নতুন রামনগর জিপি স্বাধীন বাজার। আমার আমি একটা কোঅপারেটিভ সোসাইটির সেক্রেটারি, হ্যাঁ আর বর্তমানে আমি ইন্স্যুরেন্স যে ফিশারি ইন্স্যুরেন্স করিতেছি, এইভাবে যে ইন্স্যুরেন্স যে ফিশারি যদি বন্যার জলে যদি ক্ষতিগ্রস্ত হয় তে মানুষে তারা

0: যাতে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে উপকৃত হতে পারে।
1: আচ্ছা, ইন্স্যুরেন্সের ব্যাপারটা আমি একটু পরে জানবো, প্রথমে আমি জানতে চাই যে আপনার কতটা ফিশারি আছে, কতটা মাছ পালন করেন আপনি?
0: আমার দুইটা ফিশারি আছে, একটা 10 বিঘা, একটা আছে 3 বিঘার। তো 10 বিঘার ফিশারিতে আমি প্রায় বিঘা প্রতি আমি 900 পোনা আমি ব্যবহার করতে পারি। এরপরে
1: বিঘা প্রতি যদি 900 হয় তো 10 বিঘাতে প্রায় 10,000-এর মতো,
0: প্রায় 9,000-এর মতো ওই রকম আর কি। এবারে আমি মাছ যে রৌ আছে, বাউ আছে, কাতলা আছে, এরপরে জাপানি আছে, এগুলা মাছ আমি পালন করি।
1: মানে আপনি মিশ্র মাছ চাষ করেন?
0: মিশ্র মাছ চাষ করি। এবারে আমার এই যে মাছ চাষের আগে আমি যে ফিশারিটা ব্যবহার করিতেছি, হ্যাঁ, ফিশারিটা আমার প্রথমে ফিশারি বানানোর পরে এগুলা একটা ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করে নিলাম। হাল চাষ করার পরে আমি পিকড়াই দিলাম, এরপরে এই যে আরও কি হয় এই শুক্তির গুঁড়া এইরকম দিয়া আমি একটু জল রাখি দিলাম। জল রাখার পরে কয়েকদিন পরে, 3-4 দিন পরে

0: করে আমার এই যে মাছ চাষের আগে আমি যে ফিশারিটা ব্যবহার করিতেছি, হ্যাঁ ফিশারিটা আমার প্রথমে ফিশারি বানানোর পরে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে নিলাম, হাল চাষ করার পরে আমি ফিকরাই দিলাম, এরপরে এই যে আরো কি কয় এই শুক্তির গুঁড়া এইরকম দিয়া আমি একটু জল রাখি দিলাম। জল রাখার পরে কয়েকদিন পরে, তিন চার দিন পরে এগুলা দেখলাম মিশ্রিত হয়ে গেছে মাটির সঙ্গে, এরপরে আরও একটু জল দিয়া আমি ফোনাটা ব্যবহার করলাম। ফোনাটা 2 থেকে 3 ইঞ্চি ব্যবহার করলাম। 2-3 মাস পরে আমার এই ফোনাটা একটু বড় হওয়ার পরে আমি যে আমার বড় ফিশারি আছে এই ফিশারিতে আমি ট্রান্সফার করে নিলাম।
1: আচ্ছা, ওই যে শুক্তির গুঁড়া তারপরে আপনি ফিরকা এগুলো যে দেন, মানে 10 বিঘা জমিতে অনেকগুলো লাগে,
0: প্রায় 8 থেকে 10 কেজি লাগে বিঘা প্রতি এইগুলো আর কি।
1: তো এতগুলো আপনি সংগ্রহ করেন কোথা থেকে, বাজার থেকে কিনতে?
0: বাজার থেকে কিনিয়া নেই, তো কিনিয়া নেই। আর আমার ডিপার্টমেন্ট থেকে আমার স্কিম দেওয়া হয়েছে 21-22, এইটা দিয়ে আমি অনেক লাভবান হয়েছি, যেমন ডিপার্টমেন্টে আমার সাহায্য করছে।
1: মানে সরকারিভাবে তো যারা মৎস্য চাষী আছেন অনেক সাহায্য করা হচ্ছে, যাতে তারা যদি পুরানো যারা ফিশারি আছে তারা নতুন করে করবেন, বা যারা নতুন করেও করতে পারেন, এভাবে তো অনেক সাহায্য করা হচ্ছে। তো আপনি সেই সাহায্য পেয়েছেন?
0: আমি এই সাহায্য পেয়েছি। আরও আমার যে সোসাইটির যে মেম্বারগুলো আছে, যে হ্যাঁ মেম্বারগুলারেও আমি আগ্রহ করিতেছি যে এগুলা ফিশারি তারা যাতে তারা যে যে ফিশারি আছে তারা যাতে সন্তোষ সহকারে তারা যেভাবে এগুলা মাছ চাষ করা যায় এর উপযোগী করার জন্য।
1: আচ্ছা আচ্ছা, তো আপনি তো মিশ্র মাছ চাষ করছেন, তো পোনাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন?
0: লিলাম বাজার থেকে কিনে আনি।
1: কিনে আনেন না আগে অর্ডার করতে হয়?
0: না, আগে অর্ডার করলাম, পরে তারা আর এখানে গিয়ে আমি আনতে লাগে।
1: তো এই যে একটা পরিবহন অনেকটা অনেকটা দূর, মাছের ক্ষতি হয় না?
0: না না, মাছের ক্ষতি না হওয়ার লাগে আমি তারা সিস্টেম করিয়া দেয়, যেভাবে আনলে মাছের পোনাটা মারা যেত না এইভাবে আমি আনি।
1: মানে কত ইঞ্চি ধরুন?
0: 2.5 থেকে 3 ইঞ্চি পোনা আনি, এরপরে 2-3 মাস পরে একটু বড় হওয়ার পরে আনি। আমি আর ছোটোটা ছোটো ফিশারি প্রথমে ছাড়িলাম, এরপরে একটু বড় হওয়ার পরে 2-3 মাস পরে আমি আমার বড় ফিশারিতে এগুলো ট্রান্সফার করে দিলাম।
1: তো প্রায় 9,000-এর মতো আপনার পোনাকে আপনি কী কী খাদ্য দেন, কী কী কী কীভাবে যত্ন নেন এই বিষয়ে যদি বলে?
0: খাদ্য দেয় কইতে আমি তো মার্কেট থেকে আমি এই যে দানা আছে মাছে খাওয়ানি এগুলো দানাও নেই, এরপরে কোনো সময় যদি জল নষ্ট হয় না তবু আমি সোনা ব্যবহার করি, এরপরে এই যে আমরা গ্রামাঞ্চলে কলার গাছ আছে না, এই কলার গাছগুলো খাটিয়াও ছাড়িয়া দেয় যাতে পানিটা পরিষ্কার থাকে আর কি এইভাবে।
1: আচ্ছা আচ্ছা, তো এইভাবে আপনি যত্ন নেন, তো তারপরও কি কোনো রোগ হয়?
0: না, রোগ তো হওয়ার সম্ভাবনা দেখা যান না,
1: মানে এখন পর্যন্ত কোনো রোগ পাননি?
0: এখন পর্যন্ত কোনো রোগ হচ্ছে না, আর আগামীতে হবে কি না এটা তো আমি ভাবতে পারি না।
1: তো অনেকেই বলেন তো যে মাছগুলো তারা আনেন হয়তো অনেকটাই মরে যায়, তো আপনার ক্ষেত্রে এরকম হয়
0: না? আমার ক্ষেত্রে এরকম হয় না, 10,000-এর মধ্যে একটা দুইটা মরতে পারে, এটা তো আর ভাবা যায় না।
1: তো আর কিভাবে যত্ন নিতে হয়, যেমন ধরুন খাওয়া দাওয়াটা আপনি কিভাবে দেন, 2-3 বার করে বা দিনে কয়বার দেন?
0: দিনে আমি 1 বার খাবার দেই, যাতে কোনো সময় শুক্তির গুঁড়াও দেই, দানাও দেই, এরপরে আছে যে আর একটা কিতা হয় চাউলের গুঁড়া ওটাও দেই, সপ্তাহে 1 বার আমি পিকড়াইও দেই।
1: তো 1 বার করেই দেন?
0: সপ্তাহে আমি 1 বার পিকড়াই দিই, আর দানাগুলো আমি সব সময় দিনে 1 বার ব্যবহার করি।
1: তো আপনার ফিশারির আশেপাশে আপনি চাষবাস করেন?
0: ফিশারির আশেপাশে চাষবাস বাইরে আমার ফিশারির যে বাউন্ডারির বাইরের সাইডে আমি ধরো খেত করি, ধান খেত করি।
1: মানে ফিশারি পাড়ে কোনো কিছু লাগানি?
0: না, ফিশারি পাড়ে তো আমি যদি বড় পাতাওয়ালা গাছ যদি লাগাই তো পাতা পড়ে তো আমার জল নষ্ট হয়ে যাব। আমি ছোটো ছোটো লেবুর গাছ আছে এগুলো লাগাই, এরপরে কমলা লাগাই, এগুলা ছোটো ছোটো গাছ যাতে এগুলা বড় না হয়, পাতা ফিশারিতে আমার ফড়ে এরপরে যে জল নষ্ট হইব এইরকম গাছ আমি লাগাই না। তো
1: এইভাবে আপনি কতবার চাষ করেন মাছ? 5-6 মাস পরে 1 বার তুলে নিলেন মাছ, তারপর আবার?
0: আমি 5-6 মাস পরে তুলি না, আমি মাছ তুলি অক্টোবর মাসে। হ্যাঁ, অক্টোবর মাসে তোলার পরে শুকনা হয়ে গেল, শুকনা হওয়ার সময় তো মাছ বড় হয় না, এতে মাছ তুলি আমি বিক্রি করার পর আমি এই জলটা আবার বাইরে ডিস্ট্রিবিউট করে দিই, এরপরে আবার নতুন বৃষ্টির জল আই গেল।

0: আবার আমি নতুন পোনা আনলাম, এইভাবে আমার চলে।
1: মানে আপনি একবারই করেন, এক নতুন করে আবার জল ফেলে আবার নতুন করে ফিশারিকে তৈরি করে আপনি?
0: আপনি আবার মাছ চাষ করেন? হ্যাঁ, কোনো বীজাণু থাকতে পারে, মাছের রোগ ব্যাধি হইতে পারে, এই জন্য আমি আর কি জলটা বাইরে ফেলে দিই।
1: তো বিক্রি যে করেন আপনি, আশেপাশের বাজারে করেন না পাইকারি হিসেবে করেন?
0: না না, পাইকারি হিসেবে আমি করি। এগুলা আমি যে মার্কেটে লইয়া গিয়া বসিয়া যে বেচার মতো নাই, তো আমি মানুষ খবর দিলাম, তারা আইয়া লইয়া গেল। আমার মাছটার পরিমাণ হয় 800-900 গ্রাম হব, কোনোটা খেজি তো যাব, কোনোটা একটু কম বেশ হব, তারা সব লইয়া যায়গা।
1: আপনি কোন সময় আধা কেজি, 1 কেজি, মানে সবচেয়ে বড় ধরুন কত কেজি
0: যেটা হবো, এটা তো 1 কেজি হব।
1: যেমন এই সাইজ 800-900 গ্রাম 1 কেজি, এর মধ্যে আপনি বিক্রি করেন?
0: আমি বিক্রি করি।
1: লাভটা আপনার কি রকম, যে আপনি খরচ করলেন, আপনি পরিশ্রম করলেন, তারপর কিভাবে লাভ লাভ হওয়া যায়?
0: যেমন একটা পোনা আমি লীলাম বাজার থেকে কিনতে আমার পড়ি প্রায় এবারে যে আমার 1 টাকা পড়ে গেল। হ্যাঁ, এইটা আমি খানি এই যে বিভিন্ন জাত আমি খাবার মেটেরিয়াল দেওয়ার পরে এটাতে আমার খরচ যায় প্রায় 10 টাকা জায়গা। এরপরে আমি এটা বেচিলাম প্রায় 150 টাকা, 150 টাকা, ওইটাই আমার প্রফিট আর কি। এরপরে আবার মানুষও আছে রাখা দুইজন, তারারেও একটা বেতন দিতে লাগে, যেমন 8-10 হাজার টাকা এইরকম দিয়া দেখা যায়। আমার বছরে প্রায় অনুমানিক আমার 2-2.5 লাখ টাকা আমার প্রফিট হয়।
1: যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে 2-2.5 লাখ টাকা বছরে আপনি পেয়ে যান?
0: ক্ষতি না হলে তো আমি 2-2.5 লাখ, প্রায় কোনো সময় আমি 3 লাখও পাই এইরকম আর কি।
1: তো আপনি ওই যে ইন্স্যুরেন্সের ব্যাপারে বলছিলেন, তো এই ইন্স্যুরেন্স করলে কী লাভ হতে পারে?
0: ও, ইন্স্যুরেন্স আমরা প্রথমে যে সময় প্রথমে করেছি ফেব্রুয়ারি মাসে, এই সময় আমরা 5,500 টাকা দিয়ে একজন বেনিফিশিয়ারি ইন্স্যুরেন্স করেছে। আর ইন্স্যুরেন্স স্যার আমাদের গুয়াহাটি থেকে এসেছে, বিরাজ বিকাশ শর্মা স্যারও আসিলেন এই প্রোগ্রামে, আমরা সোসাইটির প্রোগ্রামে। উনিও বলেছিলেন ইন্স্যুরেন্স করলে ভালো হবে, যাতে কোনো সময় যদি কোনো বানপানিয়ে যদি মাছগুলো লুয়ে যায় তে এই যে বেনিফিশিয়ারির তো ক্ষতি হয়ে যাব। হ্যাঁ, তো এগুলো যাতে ক্ষতি না হয়, মাছগুলো বড় হয়ে যে দাম পেত ওগুলো আমরা সরকার আমাদের বহন করে নেবে।
1: মানে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় ইন্স্যুরেন্স থাকলে আপনারা পেয়ে যাবেন?
0: পেয়ে যাব এইটা আর কি। তো এইরকম আমরা বহুত ইন্স্যুরেন্স করেছি যাতে, তারপরে আবার আমরা ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে যে যদি বান ভাঙে জল ঢুকে তো বান ভাঙার মেরামতির পয়সাটাও সরকার আমাদের দিবে।
1: আচ্ছা,
0: এরকম বলেছে।
1: মানে ইন্স্যুরেন্স করাটা অনেক লাভজনক।
0: এখন যেমন বর্তমানে আমরা যেমন 4টা ফিশারি জলে ডুবি গেছিলো, আমরা এগুলা ক্লেম বর্তমানে করিতেছি। আমাদের গুয়াহাটি স্যারের সঙ্গে যোগাযোগ করে উনিও বলেছেন তোমরা যে ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে জিএসটি বিল আলা যে মেটেরিয়ালস কিনছো যে ফিশারিত ব্যবহার করার লাগে এই বিলটা ফটো মারে আমাকে দিয়ে দেও, পরে যে অরিজিনাল যেগুলো বিলের কাগজ আছে আমাদের হাতে হাতে পোস্টে দিয়ে দিবে, এই জন্য বলছি আর কি। আর বাকি যে ফিশারিগুলো আছে এই ডুবার তো সম্ভাবনা দেখি না, যে আগামীতে যদি ডুবে যাবে এগুলো তো আমরা বলতে পারি না যে ফ্লাড হবে কি না। ফ্লাড হলে তো আমাদের ক্ষতি হবে, হ্যাঁ, আর যদি হয় না তো আমাদের যেরকম আছে এই রকম। এখন বর্তমানে আমাদের 4টা ফিশারি 2 দিন জলের নিচে ছিল, তে জাল দিয়ে আমরা রাখছি, তে এখানে জলের মধ্যে যাতে কাঁকড়া আমরা বলি কাঁকড়া জাল কেটে সব মাছ গেছেগা। তো এরকম আমরা অফিসকেও জানিয়েছি, যে আমাদের ফিল্ড অফিসার বিনায়ক ভট্টাচার্য আছেন ওনাকেও বলেছি, উনি বলেছেন ঠিক আছে আপনারা ইন্স্যুরেন্স যখন আছে তখন আপনারা এই দরখাস্ত চিন্তা করার কারণে আপনারা গুয়াহাটি যে ইন্স্যুরেন্স অফিসার আছে মিল্টন কুমার চক্রবর্তী ওনাকে বলে দিন। ওনাকে বলার পরে উনি বলেছেন আমি ফর্ম দিয়েছি, এই ফর্মটা আপনারা ফিল আপ করে জিএসটি বিল যেগুলো সামান কিনছো এই সামানের বিলটা দিয়ে দাও, আমি দেখছি, এই কথা বলেছে।
1: তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের কৃষক ভাইরা যদি ইন্স্যুরেন্স করেন তাহলে অনেক লাভ হতে পারে, মানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়েও থাকে সেটা ওরা পেয়ে যাবে,
0: সরকার বহন করবে। মানে আমরা যে সোসাইটির আমরা যে প্রায় 78 আমরা মেম্বার আসিল, আমার যে মেম্বার আসিলে আমরা সবে মিলিয়ে একটা জমিন একটা লিজ লইছি যে নারায়ণ সিংহর কাছ থেকে, তারা ভাই ভাতি যে সবে মিলিয়ে প্রায় 135 বিঘা জমিন আমাদের লিজ দিয়েছেন, যাতে আমরা বড় করি সবে মিলিয়ে একটা প্রোডাক্ট

0: বাহির করতে পারি একটা প্রজেক্ট। এর জন্য আমরা ডিস্ট্রিক্ট মহোদয়ের কাছে, ডিস্ট্রিক্ট অফিসারের কাছে বা শর্মা স্যারের কাছে আমরা আবেদন জানাই আছি। ফর্ম ফিল আপ করে আমাদের এই সময় যে সময় আমরা আবেদন করেছি, এই সময় আমাদের ফিশারি মন্ত্রী ছিলেন কৃষ্ণেন্দু পাল, ওনার কাছ থেকেও আমরা ফর্মটা ফরওয়ার্ড করে আনিয়ে ডিস্ট্রিক্ট অফিসে জমা দিয়েছি। জানি না তারা কীরকম কতটা কাজ এগিয়ে নিয়েছে, জানি না এইরকমই আর কি। যাতে এই প্রজেক্টটা হয়ে যায়তে আমরা সব বেনিফিশিয়ারি মানে আমার সোসাইটির মেম্বারগুলো মিলে আমরা সবে মিলে একটা উন্নতির যেমন আশা রাখছি। হ্যাঁ, তো এখন জানি না এইটা এই প্রজেক্টটা আসবে কি না।
1: নিশ্চয় হবে, হয়তো একটু দেরি হতে পারে কিন্তু হবে। ধন্যবাদ আপনাকে, আপনি যেভাবে আপনি কাজ করে যাচ্ছেন, আপনার যাতে আরও উন্নতি হয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: তো এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি সাক্ষাৎকার, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ পালন, এ বিষয়ে বিন্নাকান্দি বড়মামদা ও সোনাই নতুন রামনগর গ্রামের দুজন প্রগতিশীল মৎস্যচাষী উত্তম কুমার রবিদাস ও শাহাদুল আলম বড়ভূয়ার সঙ্গে শুনলেন এই সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে গৃহীত। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। আসর থেকে বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

0: আকাশবাণী শিলচর। এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন হিমানিশ ভট্টাচার্য।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন রাজনীতি ছবি থেকে আদেশ শ্রীবাস্তবের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন রেস ছবি থেকে আতিফ আসলামের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800।

0: 8222233.
1: হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন পার্টনার ছবি থেকে ওয়াজিদ খান, লাভ জানজুয়া এবং স্নেহা পান্থের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:40। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তারপরেই শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। পুরুষদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে কার্ডিফে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37 কোটি 60 লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এলনিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100 অধীনে 100 ইয়াং সায়েন্টিস্ট গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতে চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলিতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত এক বছরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতির উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফর্টিফাইড।
1: এক সাল মে 44 ফসলো কি 386 নই কিসমে দিন মে 94 ক্লাইমেট রিজিলিয়েন্ট হ্যায় 29 বায়ো ফর্টিফাইড হ্যায় ইয়ে বিকশিত কি হ্যায় বাগবানী কি 117 কিসমে হমনে অলগ অলগ আলনিনো কে প্রভাব কে কারণ আর ওয়েসে ভি জো সংবেদনশীল জিলে উনকে লিয়ে আকস্মিক যোজনা বনাই হ্যায়। আজ মে গর্ব সে কহতা হুঁ ICAR কৃষি পরিবর্তন কা অগ্রদূত বন চুকা হ্যায়।
0: উত্তর পূর্ব ভারতে প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের নতুন পরিকাঠামো গড়ে তোলার কাজে গতি আনতে ত্রিপুরায় একটি এক্সেলেন্ট সেন্টার এবং ইনোভেশন হাব তৈরি করা হচ্ছে। এই কাজের জন্য IIT খড়গপুর, ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি দপ্তর এবং সেন রিসার্চ টেকনোলজিস লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের চুক্তিতে স্বাক্ষর করেন IIT খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, সেনরিসা টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কুমার সাহা এবং ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের নির্দেশক জিয়া রাগুল গেশান বি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক স্তরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের পঞ্চম বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে প্রতিটি দেশ অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে নানা সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। শ্রী ডোভাল আরও বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনার অঞ্চলগুলিকে যুক্ত করেছে। এই অঞ্চলের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ প্রায় $5 লক্ষ কোটি মার্কিন ডলার।
2: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, মান নির্ধারণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বেঙ্গালুরুতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। এই দেশগুলির জাতীয় মান নির্ধারণকারী সংস্থার প্রধানদের এক বৈঠকের পর তিনি একথা জানান। ওড়িশার পুরীতে অগণিত ভক্ত সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র পাহান্ডি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার 3টি সুদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং

0: জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে বড় দাগু ধরে গুর্নিচা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। সন্ত্রাসবাদীদের অর্থের যোগান দেওয়া এবং অবৈধ অনুপ্রবেশের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ 13টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ জেলা, হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়, উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবান্দ, দিল্লি সহ অন্যান্য অঞ্চল। উত্তরপ্রদেশ এটিএসের দায়ের করা একটি এফআইআর এর ভিত্তিতে এই অভিযান চলছে। ওই এফআইআরে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যারা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশের সহায়তা, জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসনে সাহায্য করার কাজে যুক্ত। তল্লাশি চলার সময় পশ্চিমবঙ্গের কালিকাপুরের হারোরা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম থেকে 40 লক্ষ টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়ার নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার জিন্দ থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি রয়েছে। পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হওয়ার মতো নকশা করা হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। এটি 3200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন প্রপালশন ব্যবস্থাপনার মাধ্যমে চলবে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিকে কেন্দ্র করে এবছরের 15 আগস্ট পর্যন্ত দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বর জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার মোহনপুর ক্যাম্পাসে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের 70 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছে 7 দিনের বিশেষ সামার ক্যাম্প। মেঘনাথ সাহা হলে গতকাল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যাম্পে প্রথম 3 দিনে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, শিক্ষকদের সঙ্গে মত বিনিময় এবং সায়েন্স সিটি পরিদর্শনের আয়োজন করা হয়েছে। এর পরের 4 দিন অংশগ্রহণকারীরা আইজারের অত্যাধুনিক গবেষণাগারে হাতে কলমে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। শ্রী মজুমদার ছাত্রছাত্রীদের নানা বিষয়ে প্রশ্ন করার অভ্যাস করে তুলতে পরামর্শ দেন।
1: Why is the world which can make you the scientist? When you have that capacity or that kind of mindset of asking question why, that will help you to become a scientist. And people like you, you are the brighter students of this country, our Kendriya Vidyalaya. You have been selected on the basis of some criteria, I feel so. And you have the opportunity. And I would like to request you, don't make it a burden, enjoy it and keep asking questions.
0: নতুন দিল্লিতে আজ কংগ্রেস সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি সাংবাদিকদের জানান, সংসদে আসন্ন বাদল অধিবেশনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে সেই বিষয়ে দলের অবস্থান নিয়ে তারা আলোচনা করেছেন। বালুচিস্তানের উপকূলবর্তী জিওয়ানি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বালুচ ন্যাশনাল মুভমেন্ট বিএনএম গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংগঠনের দাবি, পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে 2টি নৌকাডুবির ঘটনায় 500 জনের বেশি রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, মায়ানমারের নিরাপত্তা বাহিনীর দমননীতির ফলে প্রায় 12 লক্ষ রাষ্ট্রহীন রোহিঙ্গা বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলিতে আটকা পড়ে রয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে 30 ওভারে 3 উইকেট হারিয়ে 168 রান করেছে। এসবাস্টনের প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 1-0 এগিয়ে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয়।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার পাঁচ বছরব্যাপী সর্বাত্মক পরিকল্পনার মাধ্যমে পর্যটন ক্ষেত্রের সামর্থ্য বৃদ্ধি করার প্রস্তুতি গ্রহণ, সুপ্রিম কোর্টের বয়স্ক এবং দুরারোগ্য রোগে আক্রান্ত বন্দীদের দ্রুত অথবা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তি দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করার নির্দেশ, শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কটি সম্পূর্ণ পুনর্নির্মাণের জন্য পূর্ত বিভাগের কাছে হস্তান্তর এবং বরাক উপত্যকায় ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসাহ উদ্দীপনায় রথযাত্রা পালন। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা জনগোষ্ঠীর লোকেদের বিশেষ গুরুত্ব প্রদান করে আসছে। রাজ্যপাল আজ ডিব্রুগড়ে বেশ কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণ করেন। তিনি জেলার মনোহরি চা বাগানে চা জনগোষ্ঠীর মহিলা ও ছাত্রছাত্রীদের সঙ্গে একটি মত বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাজ্যপাল বলেন যে চা জনগোষ্ঠীর লোকেদের শিক্ষা এবং সামগ্রিক উন্নয়নে সরকার বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে। তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করা সহ অন্যান্য কয়েকটি সভায়ও অংশগ্রহণ করেন। সুপ্রিম কোর্ট বয়স্ক এবং দুরারোগ্য রোগে আক্রান্ত বন্দীদের দ্রুত অথবা মেয়াদ শেষ হওয়ার পূর্বে মুক্তি দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেছে। সমগ্র দেশে এক্ষেত্রে একটি অভিন্ন পদ্ধতি নিশ্চিত করার লক্ষ্যে আদালত আগামী তিন মাসের মধ্যে এই নীতি প্রস্তুত করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য সব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে। বয়স্ক ও গুরুতরভাবে অসুস্থ বন্দীদের মুক্তির জন্য একটি মানবিক এবং অভিন্ন কাঠামো তৈরির দাবিতে দায়ের করা জনস্বার্থ সংক্রান্ত মামলার শুনানি গ্রহণ করে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মাহাতোর ডিভিশন বেঞ্চ সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ প্রদান করেন। স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত অথবা মেয়াদপূর্ব মুক্তির আবেদন বিবেচনার সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ই প্রিজন্স পোর্টালের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার পাঁচ বছরব্যাপী সর্বাত্মক পরিকল্পনার মাধ্যমে পর্যটন ক্ষেত্রের সামর্থ্য বৃদ্ধি করার প্রস্তুতি গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ সামাজিক মাধ্যমযোগে একথা জানিয়ে বলেছেন যে গত দশ বছরে রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শনের জন্য আসা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন যে পরবর্তী পর্যায়ে গ্রামীণ পর্যটনের প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বহনক্ষম উন্নয়ন সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হবে। অসম আসাম অভিযান ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে বলে উল্লেখ করে ডক্টর শর্মা বলেন যে গত এক দশকে রাজ্যে ৬ কোটি পর্যটকের আগমন হয়েছে। তিনি বলেন যে পাঁচ বছরব্যাপী পর্যটন পরিকল্পনা গ্রামীণ পর্যটন সুদৃঢ় করবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সহ বহনক্ষম উন্নয়নের চালিকা শক্তি হিসেবে কাজ করবে। প্রস্তাবিত পাঁচ বছরব্যাপী পরিকল্পনার মাধ্যমে সরকার আসামের প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক স্থানসমূহের প্রতি ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করবে। জনস্বাস্থ্য ও কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগ এবং কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং খাদ্য ও গণবণ্টন এবং গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের পৌরোহিত্যে আজ শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি সড়ক, শিলচর ফ্লাইওভার আইএসপিটি পর্যন্ত সড়ক এবং বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কের পরিকাঠামো প্রকল্পের বিষয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া জেলার অন্যান্য সড়ক উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়েও পর্যালোচনা করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিকরা প্রকল্পগুলির কাজের অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন। বৈঠকের পর মন্ত্রী কৌশিক রায় সাংবাদিকদের জানান যে বর্তমানে এনএইচআইডিসিএল এর অধীনে থাকা ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কটি সম্পূর্ণ পুনর্নির্মাণের জন্য পূর্ত বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন যে সরকার নির্ধারিত সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে নতুন বিটুমিনাস সড়ক নির্মাণ করা হবে। মন্ত্রী আরও জানান যে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারবে না। এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন,
1: আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে নিয়ে আমরা এনএইচএডিসিএল, পিডব্লিউডি

0: রেভিনিউ ব্রাঞ্চ, মিউনিসিপ্যালিটি, পিএইচি সবাইকে নিয়ে আমরা বসেছিলাম এবং কয়েকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে শিলচর যেটা ফ্লাইওভার, যে ফ্লাইওভার কাজ আমরা শুরু করব, আমাদের কুমড়া ব্রিজ নষ্ট হওয়ার জন্য সেখানে প্রায় 20 দিন থেকে সেখানে যেটা সয়েল টেস্ট করার যে গাড়ি সেখানে আটকে ছিল, আগামী 2-3 দিনের মধ্যে সেটা এসে পৌঁছবে এবং আমাদের সয়েল টেস্ট আরম্ভ হবে, সেটারও একটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। যে গাড়ি পাথরের গাড়ি হোক, যে কোনো গাড়ি হোক, সেই গাড়িগুলো যাতে আমাদের NH-37 থেকে গিয়ে শিলচর বাইপাস যেটা আছে সেই বাইপাস দিয়ে যাতে যাতায়াত করে, সেটার জন্য আমরা বলেছি।
1: রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত সড়কে একটি উপযুক্ত নিকাশী ব্যবস্থা নির্মাণ করা হবে বলেও তিনি জানান। অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান যে জেলার সব গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া যাতে এগিয়ে যেতে পারে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে যাতে সম্পন্ন হয় তার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় রেল যাত্রী সুবিধার্থে এবং টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করতে IRCTC ওয়েবসাইটে নতুন সংস্করণ এনেছে। নতুন এই সাইটে 4টি পরিবর্তন করা হয়েছে। অপ্রয়োজনীয় ক্যাপচা, পপ অ্যাপস, ফ্লাশিং এবং গ্রাফিক্স এই সাইটে দেখানো যাবে না। যাত্রীরা সব শ্রেণীতে কত সংখ্যক আসন খালি রয়েছে তা দেখতে পাবেন। টিকিট বুকিং করার নিয়মও সহজ করা হয়েছে। পোর্টালে যাত্রীদের তথ্য সংরক্ষণ করে রাখার ব্যবস্থা থাকবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সমগ্র দেশে আজ চিরাচরিত ধর্মীয় প্রথা এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হচ্ছে। ভগবান জগন্নাথ, বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত রথ মহাসমারোহে বিভিন্ন সড়ক পরিক্রমা করেছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত রথে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র পুরীর রথযাত্রায় তিন দেবতাকে নিয়ে তিনটি সুসজ্জিত বিশাল রথ মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই রথ এক সপ্তাহ এই মন্দিরে অবস্থান করে পুনরায় জগন্নাথ মন্দিরে ফিরে আসে। রাজ্যের বিভিন্ন মঠ মন্দির আখড়া থেকে সুসজ্জিত রথ বের হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করেছে। বরাক উপত্যকার তিন জেলায়ও আজ মহাসমারোহে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। কাছাড় জেলার গ্রাম শহর সর্বত্র আজ অগণিত ভক্ত স্বতঃস্ফূর্তভাবে রথের রশিতে টান দিয়েছেন। শিলচরের ইস্কন মন্দির, রাধামাধব আখড়া, শ্যামসুন্দর আখড়া, গৌড়ীয় মঠ, নৃসিংহ মন্দির, মদনমোহন আখড়া, ভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রম, ভগতপুর, রংপুর, গৌড়ীয় মঠ ইত্যাদি থেকে সুসজ্জিত রথ বিভিন্ন সড়ক পরিক্রমা করেছে। রথযাত্রা উপলক্ষে শিলচর ইস্কন মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায়। রথযাত্রাকে কেন্দ্র করে দোকানিরা রাস্তার পাশে হরেক রকমের খেলনা, মাটির পুতুল, খাদ্য সামগ্রী ইত্যাদির পসরা সাজিয়ে বসেছেন। রথযাত্রা উপলক্ষে আজ হাইলাকান্দি জেলায়ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। রথের রশি টেনে মনোকামনা পূরণ করতে আজ হাইলাকান্দির বিভিন্ন সড়কে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়েছে। হাইলাকান্দির বানেশ্বর শিব মন্দির, হাইলাকান্দি শিববাড়ি, রাধামাধব আখড়া, রাধারমণ সেবা সমিতি থেকে রথ বের হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করেছে। বিধায়ক মিলন দাস সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। শ্রীভূমির গাছকালীবাড়ি, টাউন কালীবাড়ি, মদনমোহন আখড়া, শ্রীভূমি ইস্কন মন্দির থেকে সুসজ্জিত রথ বের হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করেছে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রথযাত্রা উপলক্ষে দেশ বিদেশের জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল 5 দিনের সফরসূচি নিয়ে শ্রীভূমি এসেছেন। মন্ত্রী শ্রী পাল আগামীকাল বিভিন্ন কার্যসূচিতে অংশ নেবেন। মন্ত্রী আগামী শনিবার শ্রীভূমিতে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে বেলা 12টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রী শ্রী পাল আগামী সোমবার দিশপুর চলে যাবেন। শিলচর পৌর নিগমের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলচর পৌর নিগমের অনুমতি ছাড়া যে সকল বিজ্ঞাপন সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান শহরের বিভিন্ন জায়গায় হোর্ডিং, ইউনিপোল, কিউএক্স লাগিয়েছেন তাদেরকে আগামী 31 জুলাইয়ের মধ্যে পৌর নিগমের লাইসেন্স শাখায় আবেদন করতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে আসাম পৌর নিগম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার 4টি বিদ্যালয়ে 15 দিনের গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

0: হাইলাকান্দি জেলার ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, জামিরা হাইস্কুল, আলগাপুর পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাটলিছড়া চার্ল মার্কস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 200 জন ছাত্রছাত্রী লোকনৃত্য ও সঙ্গীত প্রশিক্ষণ গ্রহণ করছে। আগামী 29 জুলাই পর্যন্ত এই কর্মশালা চলবে। এদিকে রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসন ও পালংঘাট ডুগরুবস্তির শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় আজ থেকে উধারবন্দ বিধানসভা কেন্দ্রে 15 দিনের গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে। এ উপলক্ষে শিলচরের দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয় এবং উধারবন্দের প্র্যাকটিসিং গভর্নড সিনিয়র বেসিক স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা সাংস্কৃতিক আধিকারিক শ্রেয়াংশু শেখর রায়, লালন প্রসাদ গোয়ালা এবং অসীম দেব উপস্থিত ছিলেন। আগামী 30 জুলাই পর্যন্ত এই কর্মশালা চলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাজ্য সরকার 5 বছরব্যাপী সর্বাত্মক পরিকল্পনার মাধ্যমে পর্যটন ক্ষেত্রের সামর্থ্য বৃদ্ধি করার প্রস্তুতি গ্রহণ। সুপ্রিম কোর্টের বয়স্ক এবং দুরারোগ্য রোগে আক্রান্ত বন্দীদের দ্রুত অথবা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তি দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করার নির্দেশ। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখালি পর্যন্ত সড়কটি সম্পূর্ণ পুনর্নির্মাণের জন্য পূর্ত বিভাগের কাছে হস্তান্তর এবং বরাক উপত্যকায়ও ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসাহ উদ্দীপনায় রথযাত্রা পালন। আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35
1: আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি এবং এরপর শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় অনুষ্ঠান খেলার জগৎ। রাত 8:15 প্রচারিত হবে একটি বিশেষ বেতার প্রতিবেদন, পুরীর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 সাহিত্যের অনুষ্ঠান সৃজন। এরপর থাকছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, এখানে খেয়াল ও তারানা শুনবেন চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 6:05 অমৃতবাণী, বন্দনা শুনবেন সকাল 6:10, সকাল 6:30 অনুষ্ঠান খেতে খামারে, সকাল 6:35 শুনবেন অনুষ্ঠান গান্ধী চর্চা, সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, সকাল 7:40 এবং দুপুর 1টায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত কুমকুম চট্টোপাধ্যায়ের কণ্ঠে, সকাল 8:40 এবং দুপুর 1:15 আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন ক্যাকটাসের পরিবেশনায়, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 এবং দুপুর 2টায় শুনবেন সুবল দত্তের দোতারা বাদন, এছাড়াও শুনবেন পণ্ডিত ভি জি যোগের বেহালা বাদন রাত 8:30। সকাল 9টায় খেলার জগৎ। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন সৌমিত্র গুহের কণ্ঠে খেয়াল ও তারানা, ও রাত 10টায় শুনবেন ফাল্গুনী মিত্রের কণ্ঠে ধামার এবং ধ্রুপদ। বাংলা ছবি গানের অনুষ্ঠান বেলা 10টায়, হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30 এবং বেলা 12টায় এবং এরপর শুনবেন রাত 7:15। এছাড়াও রাত 9:30 শুনবেন একক শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। গজল শুনবেন মিতালি সিং এবং ভূপিন্দর সিং এর কণ্ঠে বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন চৈতালি ধর এবং এর অব্যবহিত পরেই শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। বেলা 12:30 শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিশ। দুপুর 1:40 লোকগীতি শুনবেন সনাতন দাস ঠাকুরের পরিবেশনা। এছাড়াও রাত 8টায় মাটির গান অনুষ্ঠানে লোকগীতি শুনবেন উত্তমা পাল ও সম্প্রদায়ের পরিবেশনায়। সন্ধ্যা গোস্বামীর কণ্ঠে গীত শুনবেন দুপুর 2:30, দুপুর 2:45 শুনবেন ভজন উত্তম পালের পরিবেশনায়। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকাল 5:35, সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী চাষ আবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধ্যে 6:45, এতে মেয়েদের জীবনে পুষ্টির প্রয়োজনীয়তা এই বিষয়ে বলবেন সোনম পাণ্ডে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন 9:15।

0: হাইলাকান্দিতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে চৌঠা জুলাই থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস বলেন,
1: এটা তো দেখেন আসাম ক্রিকেট কাপ প্রথমবারের মতো শুরু হতে চলেছে। টোটাল 4,000 ক্রিকেটার এটা তো রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু ওরা শর্টলিস্ট বানিয়েছে 275 জন করেছে, যার মধ্যে মানে আমাদের পুরো আসাম থেকে প্লেয়ার গুলো খেলবে, 8টা টিমের খেলা হবে। এখানে 275 জন ওরা শর্টলিস্ট করেছে, ওরা অকশনে উঠবে। এখন আমাদের বরাকবলি থেকে টোটাল 20 জন চান্স পেয়েছে ওই শর্টলিস্টে। এখানে আপনাদের শিলচরের 14 জন, এভাবে 3 জন আমার হাইলাকান্দির 3 জন প্লেয়ার চান্স পেয়েছে।
2: তো কত তারিখ থেকে আরম্ভ হচ্ছে শুন?
1: এটা তো 1 আগস্ট থেকে শুরু হবে, 17 জুলাই এটা অকশন হবে, 17-18 এই 2 দিন মিলে।
2: সে ব্যাপারে প্রস্তুতি প্রায় চূড়ান্ত?
1: ব্যাপারে
2: হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার প্রস্তুতি কিরকম?
1: আমাদের প্রস্তুতি তো কিছুই নেই, আমাদের তো প্রস্তুতি তো ওরা নিচ্ছে, আমাদের তো দশ প্লেয়ার গুলো খেলবে। যদি অকশনে উঠে তাহলে তো আমাদের গর্বের বিষয়, অকশনে উঠবে, কিন্তু কোন টিম যদি কিনে তাহলে আমাদের গর্বের বিষয়। ৪ তারিখের খেলাই করানো সম্ভব হয়েছে, আর একটা করানো খেলা করানো সম্ভব হয়নি, কারণ অবিরাম বৃষ্টি চলছে, যার জন্য একটা খেলা আর করানো যাচ্ছে না। 4 তারিখে খেলা সম্পূর্ণ হয়েছে হাইলাকান্দি এবং কার্বিআংলং মধ্যে হয়েছিল। এখানে হাইলাকান্দি, কার্বিআংলং, ওয়েস্ট কার্বিআংলং, শিলচর, শ্রীভূমি এই 6টা টিম, এই 4-5টা টিম জয়েন করেছে, ওদের মধ্যে খেলা হচ্ছে, কিন্তু খেলা করানো যাচ্ছে না। প্রথমে হাইলাকান্দি এবং কার্বিআংলং মধ্যে খেলা ছিল, যেখানে হাইলাকান্দি 6-7 উইকেটে খেলা জিতে যায়।
2: হোটেল
1: মিলিয়ে 2টা মিলিয়ে টিম গুলো রয়েছে,
2: তো বৃষ্টির কারণে খেলা পিছাতে পারে আরো ডেট,
1: এটা তো আমি বলতে পারবো না, এটা তো এসিএ জানাবে, কিন্তু খেলা তো একটা হয়েছে, যার জন্য ডেট পিছানো হবে কিনা এটা তো আমরা কিছু বলতে পারবো না। এটা আমাদের সংস্থার যিনি আছেন উনি এসিএ সঙ্গে যোগাযোগ করে এরপরে বলা যাবে কিছু।

0: তাছাড়া আর কি কি খেলা রয়েছে?
1: তো আমাদের আন্ডার 16 বয়েজ খেলা আছে 12 তারিখ থেকে, ওটা খেলাটা হবে ডিফুতে
0: 12 জুলাই থেকে?
1: 12 জুলাই থেকে, হ্যাঁ এটা ডিফুতে হবে। আমাদের প্রস্তুতি চলছে, প্ল্যান চলছে, এবং কাল পরশু আমাদের টিম দেওয়া হবে। 12 তারিখ টিম যাবে, 14 তারিখ খেলা আছে আমাদের হাইলাকান্দি, এবং দেখা যাক কি পারফরমেন্স ওরা করে। বৃষ্টির জন্য বেশি প্রস্তুতি নেওয়া যাচ্ছে, ইনডোর প্র্যাকটিস হচ্ছে।
0: হুম হুম

0: এ পর্যন্ত অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে ফুটবলের খেলা নিয়ে কোনো কি বলার আছে?
1: আমাদের খেলার আমার দেখা মতো কাটবার্গো আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা ইজিপ্ট এবারে বিশ্বকাপের মানে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ দুটো ছিল আমার দেখা মতো।
0: আচ্ছা,
1: কাটবার্গো আর্জেন্টিনা আর আর্জেন্টিনা ইজিপ্ট এই দুটা ম্যাচ ফিফার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল। অনেক মানুষ খুব উপভোগ করেছে এই দুটা ম্যাচ, তার জন্য সবাই একটু উৎফুল্ল হয়ে আছে। দেখা যাক এখন তো কোয়ার্টার ফাইনাল কাল আজ থেকে শুরু হবে, কোন টিম যায় ফাইনাল পর্যন্ত, কোন টিম চ্যাম্পিয়ন হয় সবাই তাকিয়ে আছে।
0: এবারের বিশ্বকাপে আরো নতুন নতুন দেশ উঠে এসেছে। আমরা আশা নিয়ে থাকতে হবে আর কি,
1: আমরা আশা নিয়ে থাকতে হবে। ক্রিকেটে যেরকম আমাদের বিসিসিআই এরকম আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যুক্ত হবে, যে আমরা আমরা পাই না বাইরের প্লেয়ার গুলোকে আমাদের এখানে সিটিজেনশিপ দিয়ে যাতে আমরা ওয়ার্ল্ড কাপে চান্স ফুটবল খেলতে পারি, একটু ইনিশিয়েটিভ নিতে হবে আমাদের।
2: হাইলাকান্দিতে মহিলা ফুটবলারদের প্রশিক্ষণ চলছে। উইমেন্স ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রশিক্ষক অভিজিৎ সিনহা বললেন,
3: এখন আমি আইলাকান্দি উমেন্স ফুটবল একাডেমি কোচিং করাচ্ছি এবং মেয়েগুলো মানে আইলাকান্দি উমেন্স ফুটবল একাডেমি মেয়েগুলো কিরকম উঠতে পারে, কিরকম মানে একটা ভালো ফুটবলার বনতে গেলে কি করতে হবে সেই বিষয়ে এখন আমি কাজ করছি।
0: উমেন্স একাডেমির যে কোচিং চলছে সেটা কি কাটাখালেই হচ্ছে না জেলা খেলা সংস্থার মাঠে হচ্ছে?
3: না, সেটা হচ্ছে আমাদের সিপুনা একটা মাঠে হচ্ছে, মানে এখানে আমাদের 30 জনের মতো মেয়েগুলো আছে, সেইগুলো প্র্যাকটিস চলছে।
0: এতে প্রতিশ্রুতিবান মেয়ে খেলোয়াড় রয়েছে না এলাকাতে?
3: নিশ্চয়ই, হ্যাঁ, বহু ট্যালেন্টের মেয়েগুলো রয়েছে, মানে সেটাকে আমি প্র্যাকটিস করছি, মানে কিরকম ভাবে পেশাদার ফুটবলার হতে গেলে কিরকম আমাদের প্র্যাকটিস করতে হবে, কিরকম ডিসিপ্লিন থাকতে হবে, এবং আমাদের যদি ভালো মানে পরিমাণে বাইরে জায়গাতে আমাদের খেলতে হয় আমাদের প্রচুর পরিশ্রমের দরকার।
2: 2026 ফুটবল বিশ্বকাপ নিয়ে আজ এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য এবং প্রবীণ রাজ্যিক ফুটবল খেলোয়াড় অনাদি দাস বলেন যে এবারের বিশ্বকাপ ফুটবলে স্টার প্লেয়ারদের চেয়ে প্রতিটি ফুটবল দলের টিম ওয়ার্ক অনেক ভালো, তাই এ পর্যন্ত প্রতিটি খেলার মান অনেক উন্নত হয়েছে বলে মন্তব্য করে বললেন,
4: আমি দুটা তিনটা বিশ্বকাপ দেখেছি, এবারের বিশ্বকাপটা আমার কাছে ভীষণভাবে আমাকে আকর্ষণ করেছে, কারণ গত বিশ্বকাপের ফুটবল বা তার আগেরটাও আমি দেখেছি, এবারে ফুটবলের যে স্ট্যান্ডার্ড সেটা গত দুটো তিনটে ওয়ার্ল্ড কাপের চেয়েও অনেক হাই, অনেক হাই বলে আমি মনে করি। কারণ আমরা যখন আগে বিশ্বকাপ ফুটবল দেখেছি তখন খেলা শুরু হওয়ার আগেই কোন দল চ্যাম্পিয়ন হবে সেটা একটা ডিসিশনে আমরা সব যারা দর্শক ছিলাম আমরা একটা ভেবে নিতাম যে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে, জার্মান চ্যাম্পিয়ন হবে। এবারের বিশ্বকাপে একটা তফাত দেখলাম যে কে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে সেটা আগে থেকে কে আইডিয়া করা যাচ্ছে না, সব টিমই একদম কেউ থেকে কেউ কোনো সে কম নয়। যাদের বিশ্ব ফুটবলে যাদের পরিচিতি নেই বা সেই লেভেলে নেই, যারা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, ইটালি, ফ্রান্স এইসবের সঙ্গে অনেক ডিফারেন্স, এবারে দেখা গেল যারাই বিশ্বকাপে এসছে কেউ থেকে কেউ কোনো অংশেই কম নয়। কে কোন ম্যাচটা জিতবে সেটা আগে থেকে কেউ আজ করতে পারছে না, কারণ প্রত্যেকটা দেশ তাদের

0: ফুটবলটাকে কোথায় নিয়ে গেছে সেটা বিশেষজ্ঞরাই বলতে পারবে। আমার মনে হয় যে কেউ এখন যে ফেভারিট এটা বোধহয় এখন আর বলা ঠিক নয়। প্রত্যেকটা দলই খেলার আগে আমি দেখেছি অনেকে খেলার আগে কার কার খেলা সেটা জেনে একটা দলকে সাপোর্ট করে। মনে মনে অনেক আমরা যারা দর্শক আছি আমরা ধরে নিই যে ওই টিমটা জিতবে, কিন্তু খেলার শেষে দেখা যায় যে সেই চিন্তাটা মিললে না। কারণ এবার প্রতিটা টিম ছোট ছোট দেশ যাদের পপুলেশন 1.5 লক্ষ কারো 2.5 লক্ষ এইভাবে পপুলেশন নিয়ে যেসব দেশ যেভাবে ফুটবল খেলেছে তাতে এবার মনে হয় কে চ্যাম্পিয়ন হবে সেটা আগে থেকে আন্দাজ করা ঠিক হচ্ছে না, হবেও না। এবারে এই ফুটবলে আমার একটা জায়গায় একটু দুঃখ আছে, সেই দুঃখটা হলো এবারে রেফারির মানটা বোধহয় গত দুটো ওয়ার্ল্ড কাপের তুলনায় এবার বোধহয়, আমি কিন্তু উস্তাদ নই বা আমি কোনো জ্ঞানী নই, আমার মনে হচ্ছে যেন রেফারির মানটা বোধহয় এবার একটু কম। হয়তো কোনো কোনো রেফারি একটা দলকে সাপোর্ট করে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। যেমন এই গত ম্যাচে এই আর্জেন্টিনা আর ইজিপ্টের যে খেলাটা সেটা আর্জেন্টিনা জিতেছে 3-2 গোলে, ইজিপ্ট 2-0 গোলে এগিয়েছিল, তারপরে ইজিপ্ট একটা গোল করলো, সেটা রেফারি অন্য আমার মনে হয় সেটা ফেয়ার ছিল না যে এটা গোলটাকে নাকচ করে দিয়েছেন। আবার ঠিক উল্টো দিকে আর্জেন্টিনা খেলে একটা গোল জেনুইন ফাউল ছিল, কম্পেয়ার করলে টিভিতে অনেক সময় দেখা গেছে, এটা নিয়ে খুব আলোচনাও হচ্ছে যে সেই ফাউলটাকে ধরা হয়নি, রেফারি ধরা হয়নি। এই ব্যাপারে ইজিপ্টের কোচ তাকে যখন তিনি যখন সেটাকে প্রতিবাদ করছিলেন তখন তাকে সেই রেফারি এসে রেড কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দিয়েছে। এই যে সেটা এখন এই ম্যাচটা নিয়ে রেফারি নিয়ে সমগ্র বিশ্ব জুড়ে আলোচনা হচ্ছে, নানাভাবে সেটা আলোচনা হচ্ছে যে রেফারি এখানে কিন্তু নিরপেক্ষ ছিলেন না। আমারও মনে হয় সেটা নিরপেক্ষ ছিলেন না। যাই হোক, এত বড় কথা বলার মতো আমার সাহস নেই, তবুও বলছি আমি যেহেতু ফুটবল ভালোবাসি, ফুটবল খেলেছি, বিশ্বকাপ আমার প্রাণের, এত রাত জেগেও আমি খেলা দেখছি, আমারও বয়স হয়ে গেছে, কিন্তু এবারের ফুটবলের যে স্ট্যান্ডার্ড কোনো অবস্থাতেই সেটা আমরা কম্পেয়ারে যাওয়ার মতো সাহস আমাদের নেই।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত একটি বিশেষ বেতার প্রতিবেদন, পুরীর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। খেলার জগৎ অনুষ্ঠানের শেষাংশটি শুনবেন এই অনুষ্ঠানের পর।

0: এই ছটা টিম, আটটা টিম কোয়ার্টার ফাইনাল খেলবে। এখন এই যে আটটা টিম, আটটা টিমের মধ্যে আমাকে যদি বলতে হয় যে আমি কার কাকে ফেভারিট ভাবছি, তাহলে আমি বলবো ফ্রান্স আর ইংল্যান্ড। আজকে খেলা আছে ফ্রান্স মরক্কো। মরক্কো কিন্তু দারুণ টিম, অসম্ভব ভালো টিম, শক্তিশালী টিম। একটু দুর্বলতা আমার ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে আছে। ইংল্যান্ড এবং নরওয়ে খেলবে, স্পেন বেলজিয়াম খেলবে, আর্জেন্টিনা সুইজারল্যান্ড খেলবে। এখন সুইজারল্যান্ড জিতবে না আর্জেন্টিনা জিতবে, ইংল্যান্ড জিতবে না নরওয়ে জিতবে, এইভাবে আগে আগে কিছু বলা সম্ভব নয়, কারণ সব টিম কিন্তু সমান, আমি যেটা ভাবি আর কি। তার মধ্যে যদি রেফারি যদি নিরপেক্ষ না হন, তাহলে একটু কষ্ট পাবো আর কি। একটা এই গত ম্যাচে এই যেটা আর্জেন্টিনা এবং ইজিপ্ট যে খেলাটা খেলেছে, তাতে একটা আমার মনে হয় যে জেনুইন একটা পেনাল্টি থেকে ইজিপ্টকে, ইজিপ্টের পাওয়া উচিত ছিল, সেটা দেননি রেফারি। সেটা নিয়ে সমগ্র বিশ্ব জুড়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে, এবং ইজিপ্টের কমিটি ফিফার অ্যাগেনস্টে কমপ্লেনও করেছে। আলটিমেট রেজাল্টটা কি হইব সেটা কিন্তু আমরা জানি না। এই খেলাটা আমি কিন্তু খুশি হইনি রেফারির এই ভুল সিদ্ধান্ত পরিচালনা করার জন্য। অনেকে ভাবে বিশ্বে যেসব সাংবাদিক ক্রীড়া বিশেষজ্ঞ যারা আছে, তারার আলোচনা টিভিতে শুনেছি দেখছি, আর্জেন্টিনা ফিফা আর্জেন্টিনাকে ফিফা একটু সাপোর্ট করছে, এটা ভাবা কিন্তু ভুল নয়। সেটা আমার কথা নয়, বিশ্বের নানান দেশের নানান বিশেষজ্ঞরা বলছেন বারবার রেফারি নিয়ে নানান অভিযোগ এবারের বিশ্বকাপে। রেফারিংটা খুব একটা ভালো হচ্ছে বলে আমি তো মনে করি না, বিশেষজ্ঞরাও মনে করছেন না, সেটা টিভিতে সবসময় দেখে আসছি। ইজিপ্টে ফিফার এগেনস্টে যে কমপ্লেন করেছে, তার রেজাল্টটা কী হবে সেটা কিন্তু জানতে পারছি না আমরা, জানি না আলটিমেটলি কী হবে। এবং এখন দেখা যাচ্ছে যে ফুটবল নিয়ে এই বিশ্বের তাবড় তাবড় রাজনীতিবিদরাও কথা বলছেন, এটা কাম্য নয়। বিশেষজ্ঞদের দ্বারাই এইসব নিয়ে আলোচনা করাটা ভালো বলে আমি মনে করি। যাই হোক, ভালোয় ভালোয় এবারের বিশ্বকাপটা শেষ হোক, দেখা যাক কে চ্যাম্পিয়ন হয়।
1: তো আপনার কাছে পর্তুগাল এবং ব্রাজিল যে বেরিয়ে গেল ম্যাচগুলো, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কি অভিমত?
0: এই একই তো কথা, পর্তুগাল এবং ব্রাজিল যে হেরেছে, খেলার আগে কিন্তু কেউ ভাবেনি যে পর্তুগাল হারবে বা ব্রাজিল হারবে, কিন্তু অপোনেন্টে কে খেলেছে, এদের খেলার ধরন কি, এদের খেলার স্টাইলটা কি, সেটা নিয়ে কিন্তু খুব একটা কেউ আমরা ভাবছি না। খেলার পরে বা পত্রিকাতে পড়ার পরে এখন এটা নিয়ে ভাবা হচ্ছে। রোনাল্ডোকে দেখেছি ওয়ান ম্যান পাওয়ার অ্যাটাকে, ওর উপরেই ভরসা ছিল। যেমন গত ম্যাচে ইজিপ্টের সঙ্গে যে আর্জেন্টিনা খেলেছে, সেদিন মেসি মাঠে ছিলেন কি না সেটা তো একটা সন্দেহ থেকে গেছে। সেদিনে একদম জিরো বলতে গেলে মেসি একদম নিষ্প্রভ ছিলেন, একটা পেনাল্টিও মিস করেছে। এবার এই জন্যই বলছি যে স্টার প্লেয়ার বলতে কেউ নেই, যারাই খেলছে যে টিমেই খেলছে সব কিন্তু স্টার প্লেয়ার। কত পরিবর্তন দেখছি ফুটবলে। আগে এই যে শুরুতেই আমি বললাম

0: যে আমরা খেলার আগেই সাপোর্ট দিয়ে থাকি একটা টিমকে, কিন্তু খেলা চলতে চলতে আমরা দেখি যে না, যারা খেলছে, যারা অপোনেন্টে আছে, যাদেরকে আমি সাপোর্ট করছি, তাদের অপোনেন্ট টিমটা কি খেলছে সেটা নিয়ে আমি কিন্তু ভাবি। আমি খুব মন দিয়ে আমি খুব উপভোগ করি খেলা, কারণ আমি বিশেষভাবে আমার একটা দুর্বলতা বলতে ফুটবলের যে ওই দলটাকেই আমার দুর্বলতা। তবে ভালো লাগে যদি আমার মনে একটা অজান্তে একটা ইয়ে থেকে যায় যে ওই দলটা জিতলে বোধহয় খুশি হব। তো এবারে আমি ফেভারিট হিসেবে ফ্রান্স ইংল্যান্ডকেই আমি ধরছি, জানি না এরা ফাইনাল আদৌ ফাইনাল খেলবে কি না। ফ্রান্সের এমবাপে একদম দারুণ পজিশনে আছে, দারুণভাবে খেলছে, একাই ফ্রন্টলাইনটাকে ও টেনে নিয়ে যাচ্ছে। আরেকটা কথা না বলে পারছি না, সেটা বলেনি যে আমাদের এশিয়ান কান্ট্রি জাপান ফুটবলে অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। আমি ভেবেছিলাম এবার বোধহয় কোয়ার্টার ফাইনালে জাপান যাবে, কিন্তু দুর্ভাগ্য জাপান যেতে পারেনি। কিন্তু জাপানের খেলা দেখে বিশ্ববাসী খুব খুশি হয়েছে, সেটা পত্রিকায় প্রকাশ পেয়েছে, টিভিতেও বারেবারে বলেছে। জাপান আগামীতে আরও ভালো খেলবে, আমাদের এশিয়ান এশিয়ার মুখ উজ্জ্বল করবে, এটা আমি মনে করি।
1: তো ব্রাজিল হারার ক্ষেত্রে আপনার কি অভিমত?
0: ব্রাজিলের হারার ক্ষেত্রে অভিমত হলো ব্রাজিল অত্যধিক নির্ভরশীল দুই একজনের উপর, নেইমার, এইভাবে নির্ভরশীল হয়ে খেলাটা আমি ভাবি এটা ঠিক নয়। যেমন এদের ডিফেন্সে দুটা স্টপারের মধ্যে দিয়ে যে ফাঁকগুলো তৈরি হয় অনেক সময়, যেটা আর্জেন্টিনার ক্ষেত্রে হয়, আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন আর ডিফেন্স লাইনের মধ্যে অনেক তফাত। ডিফেন্স লাইনটা আর্জেন্টিনার আমার মনে হয় একটু দুর্বল, যেটা ব্রাজিলের ক্ষেত্রে সেম। ব্রাজিলের মিডফিল্ড এবার কিন্তু একটা দারুণভাবে খেলতে পারেনি, ফরওয়ার্ড লাইনে এই যে নেইমার শুরুতে খেলে না, ওর কোনো ইঞ্জুরি ফিঞ্জুরি আছে, কিন্তু আমি যে বারবার একই কথা বলবো, স্টার প্লেয়ারকে নিয়ে ভরসা করে এবারের ফুটবলের কিন্তু খুব যে একটা আশা করা যায় আমার কাছে কিন্তু সেটা নয়। রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওর উপরে ভরসা, রোনাল্ডো আছে, বাস চিন্তা নেই। পর্তুগাল কি হলো, রোনাল্ডো গত ম্যাচে ফার্স্ট হাফটা তো একদম নিষ্প্রভ ছিল, একদম নিষ্প্রভ ছিল। যেমন আমি বললাম না একটু আগে যে আর্জেন্টিনার মেসি নির্ভর টিম, মেসি মেসি মেসি খালি শুধু বলার, সেই গত ম্যাচে মেসি তো নিষ্প্রভ ছিল। সঙ্গে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে মেসিকে নিষ্প্রভ করার জন্য এই যে ইজিপ্টের হাফ সাইড ব্যাকগুলো কীভাবে স্ট্র্যাটেজি নিয়ে খেলেছে, মেসিকে বল পাস করার জন্য তার সতীর্থদের সুযোগ দেয়নি। মেসির পায়ে বল যাওয়ার আগে, মেসি বল রিসিভ করার আগে তাকে যে পাস দিবে তাকে ব্লক করেছে, যেটা ব্রাজিলের ক্ষেত্রে সেম হয়েছে, পর্তুগালের ক্ষেত্রে সেম হয়েছে। এবারের ফুটবলে আমার মনে হয় নির্ভরযোগ্য অমুক খেলোয়াড় তমুক খেলোয়াড় সেটা দিন বুধে শেষ হয়ে গেছে। এবারে আমরা দেখছি না, পুরো টিমটাই ভালো খেলছে, অপোনেন্ট ছোটো ছোটো টিম যাদের নাম কেউ জানে না, কোনো দেশের পপুলেশন 1.5 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, এইসব ছোটো ছোটো দেশ, এরা যেভাবে ফুটবলে এগিয়ে আসছে, আমাদের স্টার দেশের স্টার প্লেয়াররা কিন্তু সেইভাবে নিষ্প্রভ এবারে বিশ্বকাপে, দেখা যাক কি হয় ফাইনালে।
1: এই যে ছোট ছোট দেশগুলো উঠে আসছে, হ্যাঁ, সেখানে নতুন প্রজন্মের খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি এবারে বিশ্বকাপে, এটাই একটা
0: নতুন প্রজন্ম। মানে আমরা পুরনো প্রজন্ম এশিয়া, আমরা কি আদৌ জানি যে এদের রিনাম স্টার প্লেয়ারকে কজন বলতে পারে স্টার প্লেয়ার? তো এইভাবে ছোট ছোট দেশ আগামীতে এরা কিন্তু স্টার হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে, ছোট ছোট দেশের।

0: সেক্ষেত্রে ব্রাজিল এবং আর্জেন্টিনা কিন্তু অনেক পিছিয়ে গেছে, এবারে খেলাগুলো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে গেছে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, অন্যান্য টিমের তুলনায় এবারে তাদের বুদয় অহংকারে একটু আঘাত লেগেছে আমার মনে হয়। আর কি বলবো,
0: আগামীতে কি আমাদের ভারতবর্ষ বিশ্বকাপে সুযোগ পাওয়ার সুযোগ রয়েছে কি, আপনার কি অভিমত?
1: না, আমি ভাবি না। ভারতবর্ষ যদি কোনোদিন খেলে সেটা তো ভারতবাসীর জন্য একটা ভাগ্যের ব্যাপার, আমার মনে হয় না। কারণ ওই যেসব বিদেশিরা খেলছে ফুটবল, এরা জন্মগতভাবে ফুটবলটা এদের রক্তে মিশে গেছে। আমাদের ভারতবর্ষে দেখা যায় মেজর খেলা হিসেবে ক্রিকেটকে গ্রহণ করে ফুটবল, এবং এটার জন্য আমার একটু মনে হয় আমাদের সরকার কিন্তু এগিয়ে আসাটা উচিত। সরকারের পক্ষ থেকে একদম গ্রাসরুট থেকে যদি ফুটবল নিয়ে যদি চর্চা হয়, ফুটবল নিয়ে বিশেষভাবে যদি সরকার থেকে যদি দায়িত্ব নিয়ে সেটা করা, তাহলে হয়তো 15-20 বছর পরে দেখা যেতে পারে, বা 10-15 বছর পরে দেখা যেতে পারে যে ভারত বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জন করছে।
0: তা আপনি তো নিজে একজন রাজ্যিক প্লেয়ার ছিলেন, সেক্ষেত্রে আপনি ছোটবেলা থেকে আপনি বিশ্বকাপগুলো দেখে আসছেন, সেই আগের বিশ্বকাপ এবং
1: এবারে বিশ্বকাপে অনেক তফাত, আমি তো বললাম অনেক তফাত আমি দেখেছি। কারণ এবারের ফুটবলটা আমার মনে হয় যে গত কটা বিশ্ব, যে কটা বিশ্বকাপ আমি দেখেছি, দুটো তিনটে দেখেছি, স্ট্যান্ডার্ড কিন্তু অনেক হাই এবারের, এবারের অনেক হাই। কারণ ওই যে বললাম, আমরা যখন দেখেছি স্টার প্লেয়ার মারাডোনা, সক্রেটিস, এইসব প্লেয়ার যখন যে টিমে খেলতো সবাই ওদের দিকেই তাকিয়ে থাকতো, এবারও সেটা কিন্তু আমরা যারা দর্শক তারা আমরা কিন্তু ভুল করছি। আমরা মাঠে গেলে ওই মেসির দিকে তাকিয়ে থাকি, রোনাল্ডোর দিকে তাকিয়ে থাকি, নেইমারের দিকে তাকিয়ে থাকি, এমবাপের দিকে তাকিয়ে থাকি, কিন্তু অন্যরা যারা খেলছে, যারা এদেরকে বল দিয়ে খেলাচ্ছে, এদেরকে গার্ড করছে, তাদের কথা কিন্তু আমরা একটাবারও চিন্তা করি না। সেগুলোর একটু একটু পরিবর্তন এসছে এবার, এবার টিম গেম হয়ে গেছে। আগে ইন্ডিভিজুয়াল দুই একজনের উপরে নির্ভর করত, এখন পুরো টিমটার উপরে নির্ভর করতে হয়। আর সবশেষে বারবার বলছি আমি, রেফারির মানটা কিন্তু এবার সন্দেহজনক, কেন জানি না, আমি আমার একটু মনে হয় রেফারি যেন একটু সাইড নিয়ে নিচ্ছে, আর্জেন্টিনাকে সাপোর্ট করছে। এই এভাবে ফুটবলের যে আগামীতে যে দারুণ একটা কিছু হবে সেটা আমি ভাবি না। কারণ এবারের যে রেফারিং, এটা নিয়ে কিন্তু বিশ্বে দারুণ সমালোচনা হচ্ছে, তাতে আগামীতে রেফারিদের দ্বারাও মান উন্নত হতেই হবে, না হলে কিন্তু ফুটবল এক জায়গায় গিয়ে থেমে যাবে।

0: আকাশবাণী শিলচর।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420223।
3: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
4: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420223।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান সৃজন। এই অনুষ্ঠানে শুনবেন সুব্রত কুমার রায়ের স্বরচিত কবিতা এবং ছোট গল্প।
5: সাহিত্যের অনুষ্ঠান সৃজনে আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এ অঞ্চলের একজন বিশিষ্ট কবি ও গল্পকার সুব্রত কুমার রায়কে। আমরা অনুষ্ঠানে প্রথমেই তাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে তিনি তার কিছু স্বরচিত কবিতা পড়ে শোনাবেন। কবিতা পাঠের পর নিজের লেখা একটি ছোট গল্প আমাদের পড়ে শোনাবেন। সুব্রত কুমার রায় এ অঞ্চলের বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট নাম। দীর্ঘদিন থেকে কাব্যচর্চা এবং গল্পচর্চার সঙ্গে জড়িয়ে রয়েছেন। ইতিমধ্যে তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ মৌন যোগাযোগ, তারপরের কাব্যগ্রন্থ সন্ধিরাগ, আর সম্প্রতি বেরিয়েছে আমার বাড়ির ছবি। দুটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম গল্পগ্রন্থের নাম আরশীনগরের রূপকথা, আর দ্বিতীয় গল্পগ্রন্থ পড়শীনগরের রূপকথা। গল্প কবিতা ছাড়াও তিনি নিয়মিত প্রবন্ধ লিখেন। বিভিন্ন সাহিত্য পত্রিকায় তার প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়। তো আজকের অনুষ্ঠানে তিনি আমাদের প্রথমেই কিছু স্বরচিত কবিতা পড়ে শোনাচ্ছেন।
6: বাংলা ভাষা, আমার বড় ছেলে বাংলা ভাষা পড়তে বা লিখতে জানে না। শৈশবের ঝুটিনাড়া প্রত্যুষে কাকাতুয়া শিখেছিল সে দু একটি ছড়া, মুগ্ধ পাঠ আসর মাতাতে। সহজ পাঠ বর্ণভূত এখন মলাঠিন, ছেঁড়াখোড়া শিশু সন্ত্রাসে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বাংলা লিখতে বা পড়তে ক্রমে সে ভুলে গেছে, অথচ সেই আমার মুখাগ্নি করবে। কবির শহর, উৎসর্গ শক্তিপদ ব্রহ্মচারী। সেদিন দুপুর ছিল দুপুরের মতো উদ্যত, যেমন তরুণ কবিরা যায় তেমনি আমিও তার কাছে বন্যা শহরের ঢোল আকাশের লাশের মতো ভেসে যাওয়া পথে ভেসে তার কাছে এমনই অতর্কিত গিয়েছিলাম। কবি খুব সুখে নেই এই কথা এই কবির শহরে, শুধু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ানো নীরব বৃক্ষ জানে। তার অশ্রুপতনের শব্দ একমাত্র বৃষ্টিপাত হলেই জানা যায়। তাই যে আলো ছায়ার রহস্য নিয়ে কথা আর নৌশব্দ ঘরে ঝোলানো বাংলাদেশের সবুজ মানচিত্রে, বগুড়া হবিগঞ্জ মানিকগঞ্জের মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছিল, তাকে সীমান্ত পার করাতে নিয়ে এসেছিল একমাত্র উলঙ্গ হাওয়া। এই রুগ্ন ঘর তাই হাওরহাজ, সব ঢেউ সব উথাল পাথাল দিকবিদিক হাওয়া আজ শেষবারের মতো ঝুঁকে আছে কবির মুখের ওপর। আমি দেখতে এসেছি কবি কেমন আছেন, আমি দেখতে এসেছি আমার কবির শহর। চিঠি শ্রী নারায়ণ মুখোপাধ্যায়কে। প্রায়ই ভাবি নারায়ণদার বাড়ি যাব, তার কথা শুনি কবিবন্ধুদের কাছে, জরা ভেদিগ্রস্ত বয়সের ভারে নুয়ে পড়া রোদ বৃক্ষ যেমন। তার চিঠি আসে না এখন, এই শহরে যেমন এক প্রান্তে বৃষ্টি হলে অন্য প্রান্ত উষর, আমি মরুভূমে তৃষিত অপেক্ষায় থাকি, আনন্দহীন একা বসে থাকি অনলস, অফিস আর আনন্দহীন গৃহযাপন শেষে যদি আরেকটি জন্মে এসে তার চিঠি পাই। কবিতা বিষয়ক। বন্ধু অমিতাভ বলেছিল, কবিতা নয় শুধু গল্পই লেখো না, বহুকাল ধরে কবিতা নয় কবিতার আদলে পংক্তির পর পংক্তি সাজিয়ে কিছু লিখেছি, যেমন লেখে গাছপাতা যেমন লেখে মেঘ বাতাস। বন্ধু প্রবৃদ্ধ বলেছিল, ছন্দ শিখতে যাব ব্রজেন্দার কাছে, হায় ছন্দ জানি না কিছু, শুধু ছন্দের মতো কিছু সাজিয়ে দিয়েছি বিস্মৃতির পাতায়। কে জানে কবিতা কি, কে জানে ছন্দ কি, আমি জানি সবই ছন্দ সবই কবিতা, যেমন জম ছাড়া সব সমই ফাঁকি। শৈশব। ছেলেকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়াই, শহুরে কাক উড়ে এসে পাশের ধূসর আম গাছটিতে বসে, তার কোনো উদ্বেগ নেই, সে বসে বসে খড়কুটো কুড়িয়ে এনে আম গাছের ডালে গৃহের আয়োজন করে, একটি কাঠবেড়ালি পাশের বাড়ির ছাদের আলসে ধরে ছুটে যায়, একবার মুখ ঘুরিয়ে আমাদের দেখে বিচিত্র দৃষ্টিতে। আমার ছেলে বিস্ময়ের চোখে এসব দেখে উল্লাস করে, তার হর্ষ হয়, আর আমি ক্রমে বিষণ্ণ আরো বিষণ্ণ হতে হতে মরমে মরে যাই। পিতৃশোক। আমার ফেলে আসা বাড়ির উঠোনের সপরি গাছ আর এই সরকারি আবাসনের এক ফালি মাটিতে যে পেয়ারা গাছ, রোজ আমি তাদের দেখি, প্রায় একই বয়স তাদের, ওই লিকলিকে ডালপালা পাতার ফাঁকে লুকিয়ে রাখা সবুজ ফল, তারই ভেতর পথ হারিয়ে ফেলা কাঠবেড়ালি, এইটুকুতেই আমার পুলক হয়। হারানো বইঘরের জানালার পাশে সপরি গাছ আমার ছোটবেলার হাত ধরেই বড় হয়েছে, তার জমকাঁচা সপরি পরম আশ্বাদে খেয়েছি আমি, জেনেছি এও বাবার মতো সারাটা জীবন আমার সাথে থাকবে। আবাসনের পেয়ারা গাছ তাকে কি চিনি আমি, তার ফল একদিনও খেয়ে দেখিনি, আপনজনকে হারানোর শোকে আমি পাথর হয়ে যাই। মায়ের কথা। মা আছে একথা জানি না, ওই পিতলের বাসনের মতো এক কোণে রাখা, কালে ভদ্রে কখনো মাজা হয় তেঁতুল সহ, তখন ঝকঝক মেঘের আড়াল থেকে বের হন মা, জানি ছিলেন পড়ে এক কোণে না থাকার মতন, যেমন তৈজস্য থাকে কিছু স্মৃতিতে কিছু গৃহকোণে, কখন ছেলে ফিরবে তার অপেক্ষায়, যদিও কাটে তার অবসর ছেলে জানে না, ছেলে সংসার আছে নিজের, ইউরোপ ভ্রমণের স্মৃতি আরো কত কি, ড্রয়িং রুমে শোভা পায় সব, মা পড়ে থাকেন পাশের ঘরে একা, পিতলের বাসনের মতো এক কোণে রাখা। ফ্ল্যাট বাড়ি। ফ্ল্যাট দেখতে এসে প্রথমেই বারান্দায় দাঁড়াই, দোতলা থেকে নিচের বাগান দেখি, দেখি কতটা আলো আসে ঘরে, দূরের আকাশ কতটা কাঁচ থেকে দেখা যায়, অথবা বাগানে কোনো গাঁদা ফুলের গাছ আছে কিনা। ঘরের মানুষ মাপের সাইজ দেখি, বুঝতে চাই নিঃশ্বাস নিতে পারছি কিনা। সবচেয়ে মুশকিলে পড়ি মাস্টার বেডরুমে, দিকভ্রান্ত, তাই জানতে চাই ঘরের অবস্থান। শুনেছি দক্ষিণ খোলা জানালা থাকলে হাওয়া চলাচল করে, জানতে চাই তার যাতায়াতের পথেই ঘর পড়ে কিনা। হাওয়া কেন দক্ষিণ পথেই চলাচল করে তার রহস্য বিজ্ঞান আমি জানি না, যদিও তবু আবাসিক হতে হলে এই সব কথা জেনে নিতে হয়। নতুন বছরে আমার ফ্ল্যাট বাড়ি হবে, দক্ষিণ জানালা পথের হাওয়া এসে মায়ের হাতের মতো শীতল পরশ বুলিয়ে দেবে শরীরে, এমন আশা নিয়েই আরো কটা বছর অন্তত বাঁচব। জানালা, জানালার একটি পাল্লা খোলা রেখে শুয়েছি, চাঁদ লুকিয়ে রেখেছে পাশের বাড়ির নোনাধরা দেওয়াল, রাতের আকাশ, তারা এ শহরে দেখিনি কখনো, তবু জানালার পাল্লা খোলা, মাঝখানে দাঁড়ানো বসন্তের আম গাছ ছুঁয়ে হাওয়া যদি কখনো এসে দাঁড়ায় শিয়রে। একচিলতে চারতলার বারান্দাও আছে খোলা জানালার গায়ে, তার পাশে আমার জাগর শয্যা। নিদ্রা কোথায়, এখনো সে আসেনি। জানালার পাল্লা খোলা রেখো অন্তত, জেগে উঠে সূর্য না দেখলেও তার আলো ছড়িয়ে যাবে ঘরময়, জানব ভোর হয়েছে। আমার বাড়ির ছবি, তার বাগানে শিউলিয়ার পদ্ম রোজি ফোটে, ছবি দিয়েছেন ফেসবুকে। থালায় সাদা শিউলি আর গোলাপি পদ্ম আমি ছুঁয়ে দেখেছি, নরম পাপড়ি। এই তবে আমার শরৎকাল, এখানে কুয়াশার মতো নরম শীত পড়ে না কখনো, শীতাতপ ঘরে কম্বল মুড়ে রাতে শুই, ভোরে শুয়ে থাকা পাড়া নেই কোনো, তাই শিউলি পদ্ম ফুলের দোকানে কখনো ফোটে কখনো ফোটে না। আমার বাড়িতেও আছে পদ্ম শিউলির গাছ, আমার বাবার ছবি আর বাড়ির ছবি পাশাপাশি বাঁধিয়ে রেখেছি শীতার্ত দেয়ালে। মৃত্যুর পরে রচিত, ফেসবুকে পরিচিত অপরিচিত বন্ধুরা সব দুঃখ জানিয়েছে, লেখা হয়েছে কিছু অসত্য কথা, এমনও শব্দমালায় যা শুধু যারা লেখে তারা জানে, হয়তো জানে কিছু আরো মিথ্যা ফেসবুক নাম। তারা কারা, কেন লুকোয় আরেক নামের আড়ালে, নামহীন লাশ যেমন মর্গের শীতে, তবুও লিখেছে তারা যেমন কিছু জন্মান্তরের বন্ধু। আরো লেখা হয়েছে সাময়িক প্রসঙ্গের রবিবারের পাতায়, বন্ধু অমিতাভ পাতা সাজাতে সাজাতে গাছের বীরে হারিয়ে গেছে বিশুদ্ধ অরণ্য। যারা লিখেছেন তারাও কি খুব চেনেন আমাকে, আমার কবিতার গল্প আর গল্পের কবিতায় ভরে ওঠা বাসি খবরের কাগজ অজন্দরে বিক্রি হয় প্রতিদিন ভরে। কাগজের ওজন আমার লাশের চেয়েও যদি বেশি হয় আহ্লাদে ফেটে পড়ে গড়নি। সেও স্মরণ করেছে আমাকে বিমার ব্যাংকের বইয়ে আরেক কবিতায় যা লিখে গেছি আমি। আমার মৃত্যুর পর কেটে গেছে অনেক সময়, আমার মৃত্যুর পর কেটে যাবে অনেক সময়।
5: অনুষ্ঠানে আমরা এতক্ষণ কবি সুব্রত কুমার রায়ের কিছু সুরচিত কবিতা শুনলাম। অনেকদিন পর, দীর্ঘদিন পর সুব্রত আমাদের এই অনুষ্ঠানে এলেন এবং তার কিছু অসাধারণ কবিতা আমাদের শুনিয়ে গেলেন। এই কবিতা শুনতে শুনতে আমরা বলা যায় এক প্রচণ্ড স্মৃতি এবং এক বিষণ্ণতায় মনে যায় আমরা কিছুটা আচ্ছন্ন হয়েছি। পুরনো স্মৃতি এবং এখনের সময়ে অনেক কথা তিনি এই কবিতার মধ্য দিয়ে আমাদের বলে গেলেন। তো এবারে আমরা তার একখানি ছোট গল্প শুনি। আমাদের ছোট গল্প পরে শোনাচ্ছেন সুব্রত কুমার রায়।
6: গল্পের নাম ছলা কাক। আবাসনের পেছনের গেট দিয়ে আজকেও ছুটতে ছুটতে বের হলেন বিমল রায়। সামান্য পথ, কিন্তু এই অন্ধ গলিপথ পের হতে গিয়ে তাকে ফুটবলারের মতো দক্ষ ড্রিবল করতে হয়, কারণ সপ্তাহের দুদিন বাদ দিয়ে, কোন দুদিন তার মনে থাকে না, বাকি পাঁচ দিন প্রচুর লোক এই গলিপথ জুড়ে দাঁড়িয়ে থাকে। গলির শেষ মাথায় লাল রঙের বাড়িতে যিনি বসেন, চার দিন লোকের দুঃখ দুর্দশা শোনেন, আর শনিবার সকালে নরমন্ডিতে বসে সমস্যার সমাধান বাতলে দেন, আর সেই বাতলে দেওয়া সমাধানের সমাধান করতে এগিয়ে আসেন পাড়ার লোকেরা। কেউ কাঁচা দুধ বিক্রি করেন, তো কেউ শেকর বাকর। অনেক বছর ওই কালীবাড়ির গায়ে দাঁড়িয়ে থাকা আবাসনে থাকলেও বিমল রায় গল্পের শুধু এইটুকুই জানেন, তার শুরু আর শেষ কিছুই জানেন না। শুধু জানেন তার অফিস যাওয়ার পথে ওই আঁকাবাঁকা কিউ শাড়িতে দাঁড়ানো লোকেদের কাটিয়ে তাকে মোড়ের মাথায় গিয়ে ছুটতে ছুটতে ঊর্ধ্বশ্বাসে বাস ধরতে হবে। আজকেও নিয়মমতোই দেরি করে যাওয়ায় বিমল রায় অলিম্পিক রানারের মতো দৌড়ানো আর হাঁটার মাঝামাঝি বিচিত্র এক অষ্টবক্র ভঙ্গিতে ছুটে গিয়ে গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গিয়ে ডান হাতে ধরা হটকেসটা বাহাতে আর বাহাতে ঝোলানো লেদার ব্যাগটাকে কাঁধে চালান করে কোনো মতে ডান হাতের ঘামে ভেজা আঙ্গুল দিয়ে মিনিবাসটার হ্যান্ডেলটা ধরে ঝুলে পড়ে হঠাৎই খুশি হয়ে উঠলেন। এই সময়টা যাকে বলে গনগনে অফিস টাইম। গলি থেকে বের হয়েই গলগ্রিন হাওড়া মিনি পেয়ে যাওয়ায় আর দাঁড়িয়ে থাকা একজন প্যাসেঞ্জার দেখে বিমল রায় কেন যে কোনো অফিস যাত্রী খুব খুশি হবেন। বিমল রায় এই শহরের অফিস যাত্রীদের অন্য গ্রহের প্রাণী বলেই ভাবেন এবং সহকর্মীদের সাথে মজা করে বলেন অফিস অ্যানিমেলস। বাসে ট্রেনে সর্বত্র এই ভিন গ্রহের প্রাণীদের দেখলেই বিমল রায় চিনতে পারেন কবছর হল তিনি বদলি হয়ে এসেছেন। বিমল রায় মনে মনে হিসেব করতে শুরু করলেন, কিন্তু এই কবছরেই কি তিনি তাদের একজন হয়ে উঠেছেন? তাদের মতো দাঁত নখ মুখ খিচানো সদন্ত বেরিয়ে যাওয়া রেভিস? ভাবতে ভাবতে খেয়াল করেন কখন তিনি মৌলালি চলে এসেছেন। বিমল রায়ের অফিস অনেকটা দূরে, প্রায় ঘন্টা দুয়েকের যাত্রাপথ, তাই সিট শিকার তার জন্য খুব জরুরি। সাধারণত শিকারী বিড়াল যেমন গোপ দেখলে বোঝা যায়, বিমল রায় আজকাল দাঁড়ানো লোক দেখেই বুঝতে পারেন কে সিট শিকারী। আজকে তার প্রতিদ্বন্দ্বী মাত্র একজন, ফাঁকা মাঠ, গোলকিপারহীন গোলপোস্ট। সাধারণত বাসে উঠেই বিমল রায় বাসের পেছনে চলে আসেন, কারণ শেষ সিটে পাঁচজন কখনো এই আটজন টেনিদা থাকেন, ছজন বসা যায়, তাই সিট পাওয়ার সম্ভাবনা জ্যামিতিক অনুপাতে বেড়ে যায়। বিমল রায় অঙ্কে বরাবরই খুব কাঁচা, বহুদিন থেকে এই সম্ভাবনার অঙ্কের সমাধান খুঁজে পাননি, যদিও তিনি সাধারণ বুদ্ধি দিয়ে বুঝতে পারেন দুটো সিটে একজনে বসার সম্ভাবনার চেয়ে পাঁচজনের সিটে একজনের সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মজার কথা হচ্ছে এই শহরের সব পশুই এই অঙ্কটা জানে, তাই বাসে উঠেই সবাই পেছনের সিটের সামনে চলে আসে। আজকে পাঁচটি সিট, দুজন শিকারী। বিমল রায় বাসের বাদিক চেপে দাঁড়িয়ে আর তার মতোই হাড়ি চাচা মধ্যবয়স্ক অফিস অ্যানিমেলটি ডান দিক চেপে দাঁড়িয়ে। বাদিকে দুটি সিট ন্যায়সম্মতভাবে হাড়ি চাচার, আর মাঝের সিট নোম্যান্স ল্যান্ডে। তার সহযাত্রীকে দেখেই হাড়ি চাচা পাখির কথা কেন মনে হল বিমল রায় বুঝতে পারেন না। হাড়ি চাচা কি কখনো তিনি দেখেছেন? হয়তোবা হাড়ি চাচা কি কাকের মতো দেখতে, বিমল রায় ভাবতে থাকেন। ছোটবেলায় তাদের পাড়ায় ছলা কাক আসত, সারস পাখির মতো বিরাট সাইজের এক পাখি। তাদের ভয় দেখাতে পাশের বাড়ির অংশকাকু বলতেন ছলাকাক ছৌ মেরে তুলে নিয়ে যাবে। একটা সময় ছলাকাকের উৎপাত বেড়ে গেলে সুন্দর কাকু একটা এয়ারগান কিনে আনেন। প্রতিদিন ভোরের দিকে কাঁধে বন্দুক নিয়ে সুন্দর কাকু বেরিয়ে পড়ত। পায়ে ব্রিচেস, মাথায় শোলার টুপি, পেছনে লাইন ধরে এক দঙ্গল পোলা পান। সে ছিল দেখার মতো দৃশ্য। এক্স আর্মিম্যান সুন্দর কাকু, পেছনে আমাদের আর্মি। কারো কাঁধে বাঁশের তীর্ধনুক, কারো হাতে টয়গান, কারো গলায় ঝুলছে ভাসি। অরিজিতদের বাড়ির পুকুর পার, দাদুর বিচরা, রাখালদের বন্ধ হয়ে মনুদের জঙ্গলে। যদি কোনো উঁচু শিরিষ গাছের ডালে কালো মতন কিছু দেখতে পান সুন্দর কাকু, এক চোখ বন্ধ করে এয়ারগান নিশানা লাগান তার দিকে, আর আমরা পেছনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকি। একটু পরেই ফট করে একটা শব্দের পর দেখতাম গাছ থেকে একটা দাঁড়কা ঘুরে গেছে। আমরা জানতাম না এয়ারগান থেকে গুলি শিরিষ গাছের মগডালে বসা কাকের কাছে যেতে পারছে কিনা, না তার আগেই গোত্থা খেয়ে পড়ে যেত। সুন্দর কাকু ছলা কাকের দাপট কমানো দূরে থাক, উল্টে আমরা শুনতে পেতাম ছলাকাক কারো কারো বাড়ির বাছুর বিড়াল ছানা তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি মনে মনে বলতাম টেরোডিকটিলের মতো বিশাল সাইজের ছলাকাক

যেন রাজাকে তুলে নিয়ে যায়, কারণ রাজা আমার সাইকেল টুলুকাকুর পুকুরে ফেলে দিয়েছিল। আর সেই হাওড়ার মতো পুকুরে দুদিন জাল ফেলেও সেই সাইকেল পাওয়া না গেলে রাজাই তাকে একদিন কখনো সেই সাইকেল নাকি জলপরি নিয়ে গেছে বলেছিল। তার কিছুদিন পর রাজারা সবাই চলে গেলে বিমল রায় অনেকদিন সেই ভয়ের স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠতেন। ছলাকাক রাজাকে ছৌ মেরে তুলে নিয়েছে আর বিমল রায় রাজা রাজা বলে বন বাঁধার ভেঙে ছুটছেন। রাজার সাথে এরপর স্বপ্নেও আর কোনোদিন তার দেখা হয়নি। বিমল রায় এতক্ষণ কেমন যেন ঘোরের মধ্যেই ছিলেন। ছলাকাকের গল্পটা কি তার দাঁড়ানো সহযাত্রীকেই বলছিলেন? এই হারিচাচা লোকটাকে কি রাজার মতো দেখতে? এ রাজা নয় তো। গল্প বলতে বলতেও আড়ছকে বিমল রায় ঠিক নজর রাখছিলেন বাসের সিটের দিকে। আজকাল বাসে উঠলেই তার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করতে থাকে। পুলুষ কুকুরের মতোই গন্ধ শুকে শুকে সে আততায়ী রক্তমাখা পথ ধরে এগোতে থাকে। তার বাদিকে জোড়া সিটের জানালার পাশে বসা লোকটাকে লক্ষ্য করেন তিনি। লোকটা হঠাৎই তালতলা স্টপেজের কাছাকাছি বাস আসার আগেই উঠে পড়তে দেখে বাদিকে হাফ টার্ন নিয়ে বাঁক হাতে ঝোলানো হটকেসটাকে সস্বর করে বাঁ হাতের লেদার বেকের গায়ে ধরে বিপজ্জনকভাবে ঝুলতে থাকে। হটকেসটার পতন সামলাতে গেলে উপরে হ্যান্ডেল ছেড়ে কোনো মতে টাল সামলান পাশে বসা লোকটাকে ধরে নিয়ে। আর বিমল রায়ের এই অতর্কিত আক্রমণে সিটে বসে থাকা লোকটা গরম তেলে বেগুনির মতো চিরবির করে ওঠে। বাসে কিভাবে দাঁড়াতে হয় সেটাও জানেন না? তারপর যে লোকটা দাঁড়িয়েছিল সে মানিব্যাগ থেকে বাস ভাড়া বের করে বিমল রায়ের আশায় জল ঢেলে যখন সিটে আয়েস করে কানে হেডফোন লাগাতে যাচ্ছে তখন তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, যত সব বাইরের লোকগুলো এখন শহরটা ভরে যাচ্ছে। বিমল রায় তার আইডেন্টিটি শনাক্তকরণে বেশ আশ্চর্য হয়ে যান। তারপরই খেয়াল করেন বাসে ওঠার পরই মায়ের ফোন আসে করিমগঞ্জ থেকে। বাসের আওয়াজ ছাপিয়ে তার কণ্ঠস্বর বাস যাত্রীদের কানে পৌঁছানো খুব স্বাভাবিক, কিন্তু বহিরাগত হিসাবে চিহ্নিত হওয়ার শখ থেকেও বড় শখ লাগে যখন নোম্যান ল্যান্ডের ঠিক পাশের লোকটা, মানে পেছনের সিটের বাদিকের দু নম্বর সিটটা, যেটা বিমল রায় এই শহরবাসী হওয়ার পর থেকেই জানতেন যে ন্যায়সম্মতভাবে তার, যদিও তিনি পেছনের বাদিকে দাঁড়ান, যানবাজারের আগেই নেমে পড়লে বডি ব্যালেন্স সামলে বিমল রায় গোলমুখ হওয়ার আগেই ডান দিকের দাঁড়ানো লোকটা বিমল রায়ের পাশ দিয়ে গলে গিয়ে সেখানে বসে দীর্ঘশ্বাস ছাড়ে। এই পশুটি বিমল রায় ত্রিভঙ্গ মুরারি ভঙ্গিতে ঝুলন্ত অসমীয়া বিমল রায়ের দিকে তাকিয়ে সামান্য বিদ্রুপের হাসিও হাসতে থাকে। বিমল রায় এখন অনেকটাই নিশ্চিত হন যে এই তার ছোটবেলার বন্ধু রাজা, যে তার প্রিয় সাইকেল টুলুকাকুর পুকুরে ফেলে দিয়েছিল। আর আবার সেই সাইকেল হারানোর দুঃখে বিমল রায় ছলকাককে ডাকতে থাকেন। কিছুক্ষণ পর চোখ খুললে বিমল রায় দেখেন বাস যানবাজার থেকে প্রচুর প্যাসেঞ্জার তুলে ওয়েলিংটন চলে এসছে। কিছুক্ষণ আগেও সিট শিকারী বিমল রায়ের কাছে অর্ধেক বাসের সিট থেকে একটি সিট পাওয়ার সম্ভাবনা ছিল। দুটো সিনিয়র সিটিজেন আর একটি হ্যান্ডিক্যাপ সিট বাদ দিলেও প্রায় অর্ধেক রাজত্ব এখন তার সামনে সাড়ে চারখানা সিট, কিন্তু সেই সাড়ে চারখানা সিটের জন্য ওত পেতে আছে চারজন শিকারী। বিমল রায় এখন দরদর করে ঘামছেন, তার কপাল থেকে ঘাম গড়িয়ে চশমা ঝাপসা হয়ে যাচ্ছে, অথচ দুটো হাতই বন্দি থাকায় রুমাল দিয়ে চশমা মুছতে পারছেন না তিনি। তার দুটি অশক্ত পা শরীরে ঊর্ধ্বাঙ্গের ওজন নিতে পারছে না, তিনি এখন এক পা থেকে আরেক পায়ে ওজন চালাচালির খেলা খেলছেন। মাঝে মাঝেই তার মনে হচ্ছে তিনি বাসের মেঝেতে বসে পড়বেন, তার শরীর কাঁপছে, তার পা কাঁপছে। বাসে উঠে আমার শরীরে কাঁপুনি থামছিল না, অংশুকাকুই সাইকেলে করে নিয়ে এসেছিল। প্রতিদিন এক ঘন্টার জন্য কারফু ওঠে, মায়ের চাপাচাপিতে অংশুকাকুই রাজি হল আমাকে নিলামবাজারের বাসে তুলে দেবে। একুশে জুলাই তারিখে কলেজ ছুটি হওয়ার আগেই এক বিশাল মিছিল আমাদের ধরে চলে এসেছিল পিডাব্লিউডি অফিসের সামনে। কালো ফ্ল্যাগ, গুলির শব্দ আর তারপর অ্যালোপাতারি দৌড়ে
কখন বাড়িতে ফিরেছিলাম তার

0: নেই। তারপর দিন থেকে মিলিটারি মার্চ পাস্ট, কলেজ পড়ুয়া ছেলেদের ধরে নিয়ে গিয়ে থানায়, সারা রাতভর থার্ড ডিগ্রি, চরবাজারের মার্কুটে ছেলেদের লাশ ভেসে যাওয়া কুশিয়ারায়, থানার টেরর শর্মার পরে যে মশার কামড়ে মারা যায় এনকাউন্টার, সব ভূতের গল্পের মতো রাতে জমে ক্ষীর হয়ে যেত। আর আমরা রাতে দরজায় কড়া নাড়লেই পেছনের দরজা খুলে বারান্দার অন্ধকারে লুকিয়ে পড়তাম। রেলগেট থেকে মুড়ির ডিব্বা বাসে যখলাম তখন কারফু লাগার আর মিনিট কুড়ি সময় বাকি। অংশু কাকু আমাকে বাসে তুলে দিয়েছিল, ঊর্ধ্বশ্বাসে সাইকেলে পেডেল মারছিল। সুটকি শীতল মাছের ডেকছি, বাসের বাং, বোরখা পরা অদৃশ্য নারী, লেবু লজেন্স বিক্রেতা, মানুষ আর মানুষের ভিড়ে আমি তখন ছোট্ট একটা ব্যাগের মধ্যে পিআরসি আর ট্রাউজার আর গেঞ্জি নিয়ে দাঁড়িয়ে কাঁপছি, যদিও শর্মার এসএস বাহিনী এসে আমাকে নামিয়ে নিয়ে যায়। আসার আগে রাতে বাবা জোরজবস্তি করে পিআরসি জেরক্সকপি ধরিয়ে দিয়েছিল। আসাম আন্দোলন, আসাম চুক্তি, বিদেশি বিতরণ, ক্যাম্প আর দশচক্রে বাঙালি, শোনা যায় বেতাইল হয়ে রাত নিশিতে গেলে সেখানকার পেতনিরা আবার কালিয়েরা মাছ নিতে পেছু ধরে বাড়ি চলে আসত না, কিন্তু পিআরসি পাবে বলায় বেতাইলের সেই পেতনি বাড়ির ঝিগিরি করতে তরাইকান্দির হেডমাস্টারের বাড়ি চলে এসেছিল। বিমল রায় নিলামবাজারের বাসে সেদিন সিট পায়নি, আজও সিট পেতে উৎপেতে দাঁড়িয়ে আছেন। ধর্মতলার মোড়ে অনেকক্ষণ বাস দাঁড়িয়ে রইল, ধর্মতলায় অনেকেই থামল, অনেকেই উঠল, সিট খালি হল, সিট ভরল, কিন্তু বিমল রায় দাঁড়িয়েই রইলেন। আকাশবাণী ছাড়ালে সামনের দিকের সিটে বসা এক ভদ্রলোক তার দিকে তাকিয়ে ইশারা করলেন। বাসের পেছন থেকে সামনের দিক থেকে যেতে যথেষ্ট কসরত করতে হয়। এ ওর পা মাড়িয়ে হোঁচটকে যখন ভদ্রলোকের কাছে পৌঁছলেন বিমল রায়, তখন সহযাত্রী সিট ছাড়লেন না, কিন্তু করুণা করে বললেন, দাঁড়াতে কষ্ট হচ্ছে, আপনার হটকেস আর ব্যাগটা দিতে পারেন। বিমল রায় ততক্ষণে পায়ের জোর ফিরে পেয়েছেন, তেমন ঘামছেনও না, কখন চশমার কাঁচও পরিষ্কার হয়ে গেছে। সামান্য হেসে সিটে বসা বাঙালি ভদ্রলোককে বললেন, আমার স্টপের সামনেই, আপনাকে ব্যস্ত হতে হবে না, জানি সেই পিআরসি জেরক্সকপিটা এখনও ব্যাগেই আছে, আর মানি ব্যাগে কলকাতার ভোটার কার্ড। মায়ের উৎকণ্ঠা ভরা কণ্ঠস্বর বাসে ওঠার সাথে সাথেই আমার মোবাইলে ভেসে এসেছিল, চুনু এনআরসি তামরার কেউ নাম নাই রে, এখন কি তৈব। বিমল রায় জানেন তিনি আর বসার সিট পাবেন না।
1: এতক্ষণ সৃজন অনুষ্ঠানে শুনলেন সুব্রত কুমার রায়ের স্বরচিত কবিতা এবং ছোট গল্প পাঠ আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শ্যাম কল্যাণ রাগে খেয়াল এবং তারানা শুনবেন চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।